সুপ্রভাত, আকাশবাণী শুলেকুড়ি। আজ মঙ্গলবার, 22শে বৈশাখ, 1948 শতাব্দ, 12ই মে, 2026 খ্রিস্টাব্দ, 28শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5:58:40। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনছেন শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

এতক্ষণ ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনলেন। শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। বন্দনা এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শুনে করি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী ১৩ই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮০ থেকে ৮৭ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকার সম্ভাবনা ৪১ থেকে ৫২ শতাংশ, বাতাসের বেগ ঘণ্টায় ৪ থেকে ৯ কিলোমিটার। আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। কৃষি পরামর্শে বলা হয়েছে বোরো ধানের ক্ষেত্রে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি ভুট্টা পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ভুট্টা কেটে শুকনো জায়গায় মজুত করুন। নিচু জমির জল

0: নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং বেশি করে বেশি যে জল সেটা বের করে দিন। পাট, মুগ ডাল, চা, আম, বেগুন চাষের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির দিনে জমিতে সার ও কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আদা ও হলুদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব প্রায় পরিণত আদা এবং হলুদ তুলে ফেলুন। আদা হলুদ ভিজে গিয়ে থাকলে শুকনো জায়গায় ফ্যান ও বাল্ব দিয়ে উল্টে পাল্টে শুকিয়ে ফেলুন। ছাগল, গরু, মোষ বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় বাইরে চড়তে দেবেন না। মুরগির পোলট্রি ঘরগুলো ভালোভাবে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনির ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পণ্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন মাটি পরীক্ষা কিভাবে, বলছেন ডক্টর সন্দীপ হেমব্রম, মৃত্তিকা বিজ্ঞানী, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: মাটি পরীক্ষার জন্য প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে, তারপরে সেই জমির থেকে আমি মাটি নমুনা সংগ্রহ করব। মাটির নমুনা সংগ্রহ করার জন্য আমার দু চারটা জিনিস লাগে। সেই সরঞ্জামগুলো হচ্ছে কোদাল, ডট প্যান, প্লাস্টিক চাদর আর হচ্ছে বালতি। যে জায়গার থেকে আমি মাটি নেব সেই জায়গার জমিতে গিয়ে জমির উপরের যে স্তর মানে ঘাস যেগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর কোদাল বা খুরপি দিয়ে আমি এক সাইড থেকে একটা কোপ মারব, তারপরে অপর সাইড থেকে আর একটা কোপ দেব। সেই কোপ যেটা দেব সেটার গভীরতা মোটামুটি 6 ইঞ্চি হওয়া চাই। মাঝখানের যে মাটি সেটাকে উপরে উঠিয়ে নেব। উপরে উঠানোর পর দেখা যাবে যে ভি আকৃতির একটা শেপের গর্ত হয়ে গেছে। এই যে ভি আকৃত শেপের যে গর্ত হয়েছে সেই গর্তর দুই সাইডে 1/2 ইঞ্চি করে আমি মাটির দু সাইডের আস্তরণ আমি তুলে নেব। সেটাই হচ্ছে আমার কিন্তু মাটির নমুনা। এবার দেখা গেল মাটির নমুনা সংগ্রহ করা 2 থেকে 4 কিলো হয়েছে। এই 2 থেকে 4 কিলো যখন মাটি হয় সেটাকে কিন্তু একটা কম্পোজাইট স্যাম্পেল বানাতে হবে। কম্পোজাইট স্যাম্পেলটা যেটা 2 কিলো থাকে, 2 কিলোটাকে যখন আমি কমাবো, সেই 2 কিলো স্যাম্পেলটাকে কমানোর জন্য একটা সহজ সিস্টেম আছে। ওই মাটির উপরে যোগ চিহ্ন টানবো, যোগ চিহ্ন টেনে আমি দু সাইডে দু ভাগের মাটি আমি ফেলে দেবো, তারপরে আবার দুই সাইডের দুটো মাটিকে একত্রিত করব। এরকম বারবার করার পর মাটি যতক্ষণ না 500 গ্রামের মতো হচ্ছে ততক্ষণ মাটিটাকে এরকম কমাতে কমাতে আমি 500 গ্রামে নিয়ে আসব। এবার সেই মাটিটাকে সুন্দর ওই যে প্লাস্টিক চাদর নিয়ে গেছি, সেই প্লাস্টিক চাদরের উপরে ছাওয়াযুক্ত জায়গায় কিন্তু আমি শুকোতে দেব। তারপরে মাটি শুকিয়ে গেলে সেই মাটিটাকে কোনো পলিথিন ব্যাগের উপর রেখে তার মাঝখানে একটা জমির দাগ ও খতিয়ান, মোজা নাম্বার, তারপরে মাটির গঠন বা সেচের ব্যবস্থা আছে কিনা, সেই সব ডিটেলস দিয়ে আমি কিন্তু সেটাকে ল্যাবে আমি পাঠাবো।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
0: শুনলেন চাষবাসের টুকিটাকি। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজকের আরোগ্যের বিষয় চুলকুনি ও চুলকুনোর র‍্যাশ। চুলকুনি বা স্কেবিস এই জিনিস বিশেষ করে ছেলেপিলেদের মধ্যেই হয় বা প্রায়ই এই শিশুদের মধ্যে দেখা যায়। এগুলো সারা শরীরেই বেরোতে পারে, তবে বেশি দেখা যায় আঙুলের ফাঁকে ফাঁকে, কবজিতে, কোমরের চারদিকে অথবা যৌনাঙ্গে। অসুস্থ চামড়া, ছোঁয়া, জামাকাপড় আর বিছানাপত্র থেকে এটা ছড়ায়। চুলকে দিলে সংক্রমণ হতে পারে, তা থেকে পুঁজ ভর্তি ঘাও হয়ে যায় কখনো কখনো, আবার লিম্ফের গুটি ফুলে যায় ও তাতে জ্বরও হয়। এর ঘর

ঘরোয়া চিকিৎসা পদ্ধতি হলো কারো চুলকুনি হলে বাড়ির সকলেরই চিকিৎসা করানো উচিত। আবার একটি মলম তৈরি করে ব্যবহার করা যেতে পারে, যেমন অল্প জলে কিছু নিম পাতা সেদ্ধ করতে হবে, সেটা একটু হলুদ গুঁড়োর সঙ্গে বেটে ঘন মলম তৈরি করে ব্যবহার করা যায়। সাবান আর জল দিয়ে ভালো করে ঘষে সারা শরীর ধুয়ে ফেলতে হবে। সমস্ত শরীরে, বিশেষ করে হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে কুচকিতে নিম হলুদের এই যে মলম, সেটা মেখে একটু আরাম হতে পারে, মাখলে পরে কিছুক্ষণ রোদে দাঁড়ালে আরও ভালো। পরপর 3 দিন এই রকমভাবে মলম লাগাতে হবে। এই 3 দিন যে জামা কাপড়, চাদর, বিছানা ব্যবহার করা হবে, সব জলে ফুটিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। 4 দিনের দিন ভালো করে স্নান করে টাটকা শুকনো জামা কাপড় পরুন। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রথমে দরকার, তারপর রোজ স্নান করে জামা কাপড় বদলে ফেলাটা খুব জরুরি। সমস্ত জামা কাপড় বিছানাপত্র কেচে রোদে শুকিয়ে নেওয়াই ভালো। নিম হলুদের মলমের পরিবর্তে খানিকটা সালফার সমান পরিমাণে গরম রান্নার তেলের সঙ্গে মিশিয়ে ঘায়ে লাগাতে পারেন। যাদের অ্যালার্জি আছে তারা কয়েকটা জিনিস ছুঁলে, খেলে বা ইঞ্জেকশনে বা শ্বাসের সঙ্গে নিলে তাদের চুলকুনি সমেত র্যাশ বা চাক হতে পারে। এই চাক হলে পুরু উঁচু মৌমাছির কামড়ের মতো দেখা যায় এবং প্রচণ্ড চুলকোয়। এ ধরনের চাক আসে আর যায়, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায়ও চলে যেতে পারে। কখনো কখনো কোনো জিনিসের প্রতিক্রিয়ায়ও অ্যালার্জি হয়, তখনও এই চুলকুনি থেকে র্যাশ হয়। এ ধরনের চুলকুনির ঘরোয়া চিকিৎসা করবার একটি পদ্ধতি আছে, যেমন ঠান্ডা জলে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে তারপর ঠান্ডা বরফের জলে সেই কাপড় ভিজিয়ে ঠান্ডা সেঁক দিতে হবে। ঠান্ডা ডালিয়ার আধ ভাঙা গম, যেটা সেই ডালিয়ার জলে সেঁকও চুলকুনিতে আরাম দেয়। ডালিয়া জলে সেদ্ধ করে ছেঁকে সেই জলটা ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। শিশু যাতে নিজের গা আঁচড়ে না ফেলে তার জন্য তার নখ খুব ছোট করে কেটে দিতে হবে আর দস্তানা বা মোজা হাতে পরিয়ে রাখতে হবে। এইভাবে এর চিকিৎসা করা যেতে পারে, তবে খুব বাড়াবাড়ি হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আরোগ্য আজ এই পর্যন্তই।

শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অনিরিমা রায়।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী অনিরিমা রায়। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ দুপুর 1:50 এবং সন্ধে 6:40। শিল্পীকে যন্ত্রাণুর সঙ্গে সহযোগিতা করেছেন দোতারায় কেশবচন্দ্র বীর, বাঁশিতে সুভাষচন্দ্র বর্মন, ঢোলে আশুতোষ বর্মন। আকাশবাণী শোলেকুড়ি।

অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মধুরিমা পাল।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মধুরিমা পাল। যন্ত্রাণুর সঙ্গে শিল্পীকে সহযোগিতা করেছেন এসরাজে পার্বতী চরণ চট্টোপাধ্যায়, তবলায় কল্যাণ দাস শর্মা। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ রাত 8:30। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ, যিনি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের অভিজাত পরিবারে 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার জীবদ্দশায় তিনি 1853 সাল থেকে 1854 সাল পর্যন্ত লন্ডনের কেয়ার অব শিখ জেন্টলম্যান ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে গেছেন। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করবার জন্যে 1860 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, যার বর্তমান নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং। তিনি অসংখ্য পদক আর উপাধিতে ভূষিত হয়েছেন। 1883 সালে রানী ভিক্টোরিয়া তাকে রয়্যাল রেড ক্রস পদক প্রদান করেন। প্রথম নারী হিসেবে অর্ডার অফ মেরিট খেতাব লাভ করেন 1907 সালে। 1908 সালে লাভ করেন লন্ডন নগরীর অনারারি ফ্রিডম উপাধি। এছাড়াও 1974 সাল থেকে তার জন্মদিন 12ই মে পালিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, অর্থাৎ আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে, যার মাধ্যমে সম্মান জানানো হয় এক নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন 1820 সালের 12ই মে। আজকের দিনটি স্মরণীয় আরও একটি কারণে। আজ প্রখ্যাত শিশু সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিন। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় এবং পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি। উপেন্দ্র কিশোরের জন্ম 1270 সালে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মেধাবী ছাত্র ছিলেন বলে পড়াশোনায় ভালো ফল করলেও ছোটবেলা থেকে উপেন্দ্র কিশোরের পড়াশোনার থেকে বেশি অনুরাগ ছিল বাঁশি, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জেলা স্কুল থেকে উপেন্দ্র কিশোর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এরপর তিনি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 21 বছর বয়সে বিএ পাশ করে ছবি আঁকা শিখতে আরম্ভ করেন উপেন্দ্র কিশোর। এই সময় তিনি ব্রাহ্ম সমাজের সদস্য হওয়ায় তার অনেক আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য ঘটে। ছাত্র থাকাকালীনই তিনি ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময়কার সখা, সাথী, মুকুল ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলোতে তার লেখা প্রকাশ হতে শুরু হয়। 1911 সালে তিনি বড় ছেলে সুকুমারকে বিলেতে পাঠান ফটোগ্রাফি ও মুদ্রণ সম্বন্ধে উচ্চ শিক্ষা লাভ করার জন্য। আজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিন। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন বিভূতিভূষণ মাইতি, বৈকুণ্ঠধাম হরেন্দ্রনগর, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কবি রবির বন্দনা মাসে রবি কিরণে আমার উপস্থাপনায় ঐশিক ও ঐহিক রবির সাজুজ্জ সন্ধানে প্রয়াসী হয়েছে মন। প্রভাত রবির কিরণে সম্পাতে ঐহিকের স্নেহাশিস মাথে জাগে চরাচর, আঁখি মেলে বিটপ ও ব্রততির কোরক সকল

স্থাবর জঙ্গম করে আহার্য সন্ধান, আহার্যের উৎস সাগর বিবস্বান, এর রশ্মি হতে করে আহরণ, খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ বাঁচিয়ে রাখে জীবজগতের জীবন, পৃথিবীর আবর্তনে উদয়স্ত পথে রবির কিরণ প্রত্যুষ প্রভাত, দিবাদিপ্রহর অপরাহ্ন গোধূলি ও সন্ধ্যা, জীবনের শৈশব বাল্য কৈশোর তারুণ্য যৌবন বার্ধক্য ও বৃদ্ধত্বের পর্যায় করে যে জ্ঞাপন, ভাস্কর কিরণে যেমন ভাস্কর জগৎ তেমনি বঙ্গের সাহিত্য গগনে উদিত ঐহিক রবির রশ্মিতে উদ্ভাসিত সাহিত্যের সমগ্র শাখার প্রসূন সকল পরিব্যাপ্ত জ্যোতির বিনায় বাজিয়ে সীমার মাঝে অসীমের অনুভবে মহামিলনের সুর জগৎ জিনে এনেছে মালিকা, বঙ্গ সাহিত্য পেয়েছে বিশ্ব মাঝে শ্রেষ্ঠত্বের আসন, রবিরচনা রশ্মি হতে লয়ে রস উত্তরবঙ্গ সাহিত্য নবনব পথে করে বিচরণ, রবিকবির সৃজনের কিরণ সম্ভার বঙ্গ সাহিত্য বিকাশের আহার্য আকার, মিহির বিহনে তিমিরে যেমন ভুবন প্রাণহানি তেমনি কবি রবি কর বিনাবঙ্গ সাহিত্যের হৃদ স্পন্দন চিরকাল রয়ে যাবে ক্ষীণ, ঐশিক রবির কিরণে হয় পুষ্ট দেহে জীবন ধারণ, ঐহিক রবির সৃজন কিরণ মনের প্রশান্তি এনে গড়ে দেয় ধারণ উপযোগী জীবন, আয়ু ও প্রাণ প্রার্থনায় প্রতি প্রত্যুষে বন্দনা করি দুই রবির রাতুল চরণ। লিখেছেন বিভূতিভূষণ মাইতি, বৈকুণ্ঠধাম হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। পরিতোষ সরকার, আপনি লিখছেন সুভাষপল্লী আঙারকাটা পারডুবি জেলা কোচবিহার থেকে। হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে রবির কিরণ বিশ্বচরাচর, গ্রহ নক্ষত্র উপগ্রহ রবির আলোয় নিজেরা আলোকিত হয়ে আলো প্রদান করে, জীবজগৎ বেঁচে থাকার জন্য রবিকিরণ অতি আবশ্যক, তেমনি আমাদের প্রাণের রবি ঠাকুর বিশ্ব সাহিত্য জগৎকে আলোকিত করেছে, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত করেছেন, মৃতপ্রায় বাংলা সাহিত্যের প্রাণ সঞ্চারিত করেছেন, সংস্কৃত নির্ভরতা ও অনুবাদ সাহিত্য থেকে বাংলাকে মুক্ত করে স্বাধীন সত্তায় প্রতিষ্ঠিত করেছেন, কি নেই কবিগুরুর সৃষ্টি সুখের উল্লাসে, গান কবিতা ছড়া ছোট গল্প উপন্যাস নাটক গীতিনাট্য এমনকি লেখা চিঠিগুলোও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, গীতাঞ্জলি লিখে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন, সেই অর্থে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে শিক্ষাজগতে বিপ্লব ঘটিয়েছেন, তিনি শুধু সাহিত্য জগতেই বিচরণ করেননি, স্বাধীনতা সংগ্রামেও তার পরোক্ষ সহানুভূতি ছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন, লর্ড কার্জনের জারি করা বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার প্রতি বাড়িতে অরন্ধন পালনের কথা ঘোষণা করে রাখি বন্ধন পালন করেছিলেন বঙ্গভঙ্গ রদ করার জন্যে। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছাড়া বাংলা সাহিত্য জলহীন মিনের মতো, বাংলা গানের ক্ষেত্রেও গানের জগৎ নিষ্প্রাণ শুষ্ক মরুভূমি রবীন্দ্রসঙ্গীত ব্যতীত, মে মাস হল পঁচিশে বৈশাখের মাস, কবিগুরুর জন্মদিনে জানাই সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ, রবিকিরণে সকলে হই উদ্ভাসিত হই আলোকিত। লিখেছেন পরিতোষ সরকার সুভাষপল্লী আঙারকাটা পারডুবি জেলা কোচবিহার থেকে। সাধনা ঘোষ সাতষট্টি ব্রাহ্মণপাড়া লেন মানকুণ্ডু হুগলি থেকে লিখছেন সহজপাঠের হাত ধরে রবিকিরণে আমার প্রথম পুণ্য স্নান, তারপর কুমোরপাড়ার গরুর গাড়িতে চড়ে ভাগ্নী মদনের ভূমিকায় অবতীর্ণ হয়ে বক্সিগঞ্জের পদ্মাপাড়ের হাটে পৌঁছে গিয়েছি বহুবার, পঁচিশে বৈশাখে প্রশিক্ষিত দিদি দাদারা যখন দরাজ কণ্ঠে আবৃত্তি করত নির্ঝরের স্বপ্নভঙ্গ অথবা আফ্রিকা, আমি তখন ওই তীব্র গরমে হিমের পরশের ছবি আঁকতাম নিজের মতো করে, শরৎ কবিতার ছত্রে ছত্রে একটু একটু করে যত বড় হয়েছি মনে হয়েছে যেন একটা মহাসমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, যে সমুদ্রে একবার ডুব দিতে পারলেই জীবন সার্থক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টির এক অসীম বিস্ময়, একজন মানুষের মধ্যে এমন প্রতিভা শৃঙ্খলাবোধ স্বাধীন চিন্তাভাবনা সহনশীলতা সৃজনশীলতা একই সাথে এত রকম গুণের সমাবেশ সত্যি বিরল দৃষ্টান্ত, তার ভাণ্ডারে অজস্র রত্নের সম্ভার, গান কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ পত্রপত্রিকা চিত্রকলা দর্শন সর্বক্ষেত্রে

প্রবাহিত হয়েছে তাঁর সৃষ্টির অমৃতধারা। যে যত খুশি আহরণ করো, তবু ওই অমৃত কুম্ভ পূর্ণ থাকবে চিরকাল। শতাব্দী পার হয়ে আজও অসংখ্য মানুষের গবেষণার কেন্দ্রবিন্দুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর সমুদ্র হিমাচল পার হয়ে রবীন্দ্রচর্চার ঢেউ পৌঁছে যায় পৃথিবীর কোনায় কোনায়। আশ্চর্যের বিষয় হল, যিনি এত জ্ঞানী গুণী মানুষের কর্মকাণ্ডের হোতা, তিনিই আবার অন্ধ ভিখারী মেয়েটির খুন্নিবৃত্তির কাণ্ডারি। চোখে আলো না থাকলেও কণ্ঠে তার কবির গান অমৃত সমান। লিখেছেন সাধনা ঘোষ, ৬৭ ব্রাহ্মণ পাড়ালেন মানকুণ্ড হুগলি থেকে। দীপক কুমার দত্ত উত্তরপাড়া ওয়ার্ড নম্বর ৯ পোস্ট হলদিবাড়ি জেলা কোচবিহার থেকে লিখছেন, বাংলা ভাষা প্রেমী প্রত্যুষাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মে মাসে রবি কিরণ স্বাভাবিকভাবেই খুব তীক্ষ্ণ, তীব্র সূর্যকিরণে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়, তাই বসুন্ধরা এত সুন্দর নির্মল প্রাণময় হয়েছে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে রবীন্দ্রনাথ পথ চলা শুরু করে নবজাগরণের কাল অতিক্রম করে বিংশ শতাব্দীর মধ্যভাগ তাঁর সাহিত্য সংস্কৃতির ক্রমধারা বিস্তার করেছেন। তাঁর সৃষ্ট অমূল্য সম্পদের যে ভাণ্ডার তিনি গড়েছেন, তা শুধু বাংলায় নয়, বিশ্ব সাহিত্য সংস্কৃতির আকাশে বিরল। রবীন্দ্রনাথের পর এখনও আধুনিকতায় কেউ তাকে অতিক্রম করতে পারেনি। রবীন্দ্রনাথ তার সকল সৃষ্টির মধ্যে দার্শনিক চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছেন। প্রেম ও ভালোবাসাকে তিনি জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করেছেন, কারণ তিনি মনে করতেন ভালোবাসার মধ্যে ঈশ্বরের আবির্ভাব হয়। রবীন্দ্রনাথ বলতেন, সকল সৃষ্টির মধ্যে আছে এক সর্বব্যাপী আধ্যাত্মিক শক্তি, সকল সৃষ্টির মধ্যে তা সতত প্রকাশমান প্রকৃতি জগতে, মানব সমাজে এবং অন্তরাত্মায়। একে তিনি বলেছেন বিশ্বচেতনা। তার সৃষ্ট সম্পদের মধ্যে রয়েছে কবিতা, সাহিত্য, উপন্যাস, ছোট গল্প, সঙ্গীত, গীতিনাট্য। মৌলিক চিন্তাভাবনার দ্বারা তিনি তৈরি করেছেন শিক্ষা জগৎ। তিনি গতানুগতিক শিক্ষা ব্যবস্থার প্রতি বিরূপ ছিলেন, এর মধ্যে দিয়ে দেশের চিন্তাভাবনা আদর্শ প্রতিফলিত হয় না। তিনি বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যে কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে মানব জীবন গড়ে তোলে। এমন মনীষী বিশ্বের দরবারে খুব কম আসে। ঈশ্বরের কৃপা বাঙালির উপর বর্ষিত হয়েছে বলেই দেবদূত রূপে রবিকিরণ বাংলায় আবির্ভাব ঘটেছিল। লিখেছেন দীপক কুমার দত্ত উত্তরপাড়া ওয়ার্ড নম্বর ৯ হলদিবাড়ি জেলা কোচবিহার থেকে। দোলন চাপা নাগ বন্দ্যোপাধ্যায় ২ নম্বর স্বামীজি স্মরণী হাকিমপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, এপ্রিল মাসে আলোচ্য বিষয় রবি কিরণে, রবি অর্থাৎ সূর্য, যা সকল শক্তির আধার। রবির কিরণকে জগতের সকল শক্তির উৎস হিসেবে গণ্য করা হয়। বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকে এই গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস সূর্যের আলোকে শক্তিকে ব্যবহার করে উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল প্রাণীর টিকে থাকার ভিত্তি। সূর্যের আলো মানুষের শরীরের জন্য অপরিহার্য। এটি ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, ভিটামিন ডি হাড় মজবুত করতে সাহায্য করে। রবি কিরণে লিখতে গিয়ে ভারত তথা বিশ্বের অন্যতম বিখ্যাত কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি এসেই যায়। সূর্যের আলোর মতোই তাঁর কীর্তিও জাজ্বল্যমান। তাঁকে আমরা ভালোবেসে রবি বা রবি ঠাকুর বলে ডাকি। তিনি ছিলেন বিশ্ব সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনিই বাংলা ভাষাকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়ে গিয়েছেন। ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম হয়। ১৯১৩ সালে তাঁর কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করে বিশ্বের দরবারে একজন বাঙালি কবি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন প্রথম এশীয় যিনি এই সম্মানটি লাভ করেন। তাঁর বহুমুখী প্রতিভার বিস্তার বাঙালি জাতিকে ১০০ যোজন এগিয়ে নিয়ে গেছে। তাই কবি তাঁর সৃষ্টির মাধ্যমে আপামর বাঙালির হৃদয়ে প্রতিদিনের রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন। আজও বাঙালি জাতি ২৫শে বৈশাখ জন্মদিনটি খুব ভালোবাসায় ও শ্রদ্ধায় পালন করে থাকেন। কবি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও দার্শনিক। দেশমাতৃকার প্রতি তাঁর শ্রদ্ধা ও সহমর্মিতা অনস্বীকার্য। স্বদেশী আন্দোলনকে নিয়ে তিনি তাঁর লেখা বহু গান, নাটক ও প্রবন্ধ আমরা আজও মঞ্চস্থ করে থাকি। তাঁর বিখ্যাত কিছু সৃষ্টির মধ্যে রয়েছে গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা ও রক্তকরবী।

তিনি 2000-এরও বেশি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বহু নৃত্যনাটিকাও তিনি রচনা করেছেন। তার বিখ্যাত কিছু কাজের মধ্যে শ্যামা, চিত্রাঙ্গদা, কালমৃগয়া, তাসের দেশ উল্লেখযোগ্য। তিনি পুঁথিগত শিক্ষার চেয়ে মুক্ত শিক্ষায় বেশি বিশ্বাসী ছিলেন। 1901 সালে তাঁর চিন্তা ও ভাবনা বাস্তব রূপ নেয়। তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তিনি বিশ্বের কবি, যার লেখা গান দুটি ভারত ও বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। আপামর বাঙালির মননে রবীন্দ্রনাথ ও প্রাত্যহিকীতেও রবীন্দ্রনাথ। আজ 2026-এও কবির এই বিশাল ব্যাপ্তি ও তাঁর সৃষ্টি, তাঁর ভাবনা একই রকমভাবে প্রাসঙ্গিক ও সার্বজনীন। বহু শোক, দুঃখ ও অপমান কবির জীবনের সঙ্গী হয়েছিল, তবুও তিনি দমেননি, সব জয় দুঃখ করে এগিয়ে গেছেন। জীবনের শেষ বছরগুলোতে কবি দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগেছিলেন। কবি মৃত্যুকে ভয় পেতেন না, বরং মৃত্যুকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করতেন। তাই তিনি লিখেছেন, মরণরে তুহু মম শ্যাম সমান। আসুন আনত চিত্তে কবির লেখা কথাতেই বলি, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার পানে। লিখেছেন দোলন চাঁপা নাগ বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর স্বামীজি সরণী হাকিমপাড়া শিলিগুড়ি থেকে। লক্ষণ দাস ঠাকুরা, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ভোরের কুজন প্রিয় প্রত্যুষা, রবির কিরণে রাত্রির অন্ধকার দূর হয়, পাখি ডাকে মানুষ জাগে, ধীরে ধীরে কর্মচঞ্চলতা বৃদ্ধি পেতে থাকে। রবির কিরণ হতে বঞ্চিত হওয়ার অর্থ মেঘলা অথবা কুয়াশাচ্ছন্নতায় ঘিরে ধরা। রবি আছে বলেই পৃথিবীর ভৌত অস্তিত্ব আছে এবং সমগ্র জীবজগৎ বেঁচে আছে। আমাদের মন আকাশ যখন কুয়াশাচ্ছন্ন হয়, তখন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছে প্রার্থনা করে বলি, আলো দাও, আলো দাও। তিনিই আমাদের জীবনের চলার পথের আলোর দিশারি। রবির কিরণেই সঠিক চলার পথ দেখতে পাই। শোকে, দুঃখে, আনন্দে, উৎসবে, সংকটে, সমস্যায় জীবনের এমন কোনো অবস্থান নেই যেখানে রবির কিরণে অন্ধকার দূর হয়ে যায়নি। তার সাথে সাথে আমাদের তিনি শিখিয়েছেন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালতে। তাঁর বিরাট সৃজন সমুদ্র মন্থন করে পেয়েছি অমূল্য রত্ন ভাণ্ডার। তাঁর কবিতা, গান, নৃত্য, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অঙ্কিত চিত্র, লিখিত পত্রাবলী হতে যে কিরণ দ্যুতি বিচ্ছুরিত হয়েছে, তা অন্ধজনকেও আলোকিত করে তুলেছে, এখনও তুলছে, ভবিষ্যতেও তুলবে। তবুও আমাদের মনে রাখতে হবে, রবির কিরণই যাত্রাবেলায় রুদ্র রবে বন্ধন ডোর ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে। চিত্রা পাল, ডিবিসি রোড, জলপাইগুড়ি থেকে লিখছেন, এসে গেল বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আপ্লুত বাঙালির প্রচলিত জীবনযাত্রায় এক উৎসব মাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনে যেন এক দৈব আবির্ভাব। তিনি অপর্যাপ্ত ভাস্বর, পৃথিবীর মহত্তম কবিদের অন্যতম। ভাষার মধ্যে দিয়ে তাঁর ক্ষমতা, উদ্যম প্রকাশ পৃথিবীর ইতিহাসে বিরল। দেশকাল, জাতি, ধর্ম নির্বিশেষে বাঙালি জীবনে তিনি অনবরত সংক্রান্ত। বাংলা সাহিত্যে আদি অন্ত ব্যপ্ত, বাংলা ভাষার রক্তে বাংশে মিশে আছেন। তার রচনায় বাঙালি আবেগের জগতে বারে বারে আমাদের নিয়ে গেছেন। কি প্রেম, কি দেশপ্রেম, সবখানেই তিনি আমাদের নতুন করে উপলব্ধি করিয়েছেন সে ব্যাকুলতা। তিনি দেশের মাটিতে মাথা ঠিকিয়েছেন, কেননা সেখানেই তার বিশ্বময়ীর বিশ্বমায়ের আঁচল পাতা। আবার তার সঙ্গীতে আমাদের চরম ব্যঞ্জনায় নিষ্কাশিত। বাঙালি মাতৃ দেখতে, শুনতে, ভালোবাসতে, ব্যথা পেতে তাকে মনে না করে পারে না। যেখানে যা কিছু মন দিয়ে ছোঁয় সবখানেই তাকে মনে করে বারবার। প্রতিদিনের জীবনে কতবার যে নতুন করে তাকে উপলব্ধি করি, তার কি অন্ত আছে? তার লেখনী আমাদের দিয়েছে বিশ্ব প্রকৃতির আত্মজ ভাব, যা নিজেরাই নিজেতে সম্পূর্ণ। তিনি আমাদের দিয়েছেন হিসেব হারানো ঐশ্বর্য,
তাঁর রচনায় পাই সমকালের পরপারে শাশ্বত মানুষের হাহাকার, বিশ্বব্যাপী ব্যক্তি মানুষের বেদনাধ্বনি তাঁর কাব্যে ধ্বনিত হয়েছে বারবার। একদিকে তিনি দেশপ্রেম

সমাজ সচেতন সংস্কারপন্থী, অন্যদিকে তিনি কবি ছাড়া আর কিছু নন। বিজ্ঞান বলে আকাশের রবিকিরণই পৃথিবীতে জাগে প্রাণের স্পন্দন, আর আমরা বলি আমাদের এই রবিকিরণে আমরা পেয়েছি আমাদের নিজস্ব স্পন্দন। লিখেছেন চিত্রা পাল, ডিবিসি রোড, জলপাইগুড়ি থেকে। প্রত্যুষার, মে মাসের চিঠির বিষয় রবিকিরণে। আপনারা কি ভাবছেন তা লিপিবদ্ধ করে ফেলুন এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবিকিরণে। চিঠি পাঠাবেন এই ঠিকানায় airprottusha@gmail.com অথবা সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। তাহলে পাঠিয়ে দিন আপনার লেখা 200 শব্দের মধ্যে। মে মাসের বিষয় রবিকিরণে।

প্রত্যুষা শুনলেন, উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শোলেকরি। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠানগুলির সম্পর্কে। 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শিল্পী হৈমন্তী শুক্লা। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী জাকির হোসেন। গান পরম্পরায় শিল্পীর পরবর্তী নিবেদন রয়েছে 3:00। 10:00 রয়েছে বাংলা টপ্পা শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। 10:20 মজদুর মণ্ডলীর অনুষ্ঠান। 10:30 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ইংরেজি পাঠদান করবেন মার্গারেট ইংলিশ স্কুলের শিক্ষিকা শ্রেয়সী শিকদার। 12:00 কথায় সুরে। 1:50 এবং 6:40 ভাওয়াইয়া শুনবেন শিল্পী অনিরিমা রায়। যুব অনুষ্ঠান রয়েছে 3:30 জাতিসংঘের সড়ক নিরাপত্তা সপ্তাহ বিষয়ক অনুষ্ঠান। এরপর খেয়াল পরিবেশন করবে ঋতুভাষ রায়, ভজন শোনাবে প্রবাল বিশ্বাস। 4:00 গ্রামে গঞ্জে কেঁচুসার ও স্বনির্ভরতা, এ বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, রেকর্ড করেছেন সৌমেন্দ্র দাস। সবুজ সোনার দেশে অনুষ্ঠানটি 4:30 বিধাননগরে প্রথম চা বাগানের স্রষ্টা সর্পায়ন ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সম্প্রীতা আচার্য। 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান। লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা 5:30। 6:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। 7:05 হিন্দি ছায়াছবির গান। 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠানে হিন্দি ও বাংলা ছায়াছবির গান শুনবেন। 9:15 গজল শুনবেন শিল্পী রেশমা। 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ সেন। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এবারে জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হামহে রাহি পেয়ারকে। 8:15 2:00 রয়েছে ত্রিবেণী চিত্রলোক। 8:30 9:00 ইন্দ্রধনু। 10:00 সেহতনামা। 11:00 জয়নিকা। 12:00 ইয়াদো কি মেহপিল। 1:00 সুরেলা সফর। 3:00 সখি সাহিলি। 4:00 হ্যালো ফরমাইশ। 5:30 তারানে নাই পুরাণে গানের ভেলা রয়েছে 6:05। 7:00 জয়মালা। 8:00 হাওয়া মহল চিত্রলোক। 8:15 9:30 আজকে ফানকার। 10:00 ছয়া গীত। আকাশবাণী শলিগুড়ি জানিয়ে দিই ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে

উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা। সম্ভব হলে বিকল্প রাস্তা ধরুন NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, এখানে মেরামতির কাজ চলছে, গাড়ি ধীরে চালান। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গাড়ির গতি কমিয়ে যানবাহন থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 7:25 মিনিটের বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আবারও জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোট সঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে অসমে এনডিএ তৃতীয় সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসাবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএর প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নেওগাঁও। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগ্রবর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তাঁরা উভয়ই পূর্ববর্তী এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নেওগাঁও পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82 আসনে জয়লাভ করেছে। জোট সঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরি মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদারায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী তাঁর পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিয়ো সে গুজর রহি হ্যায়। পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়া, আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব, পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়া ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা আজ জরুরত হ্যায়। হম সব মিলকর আপনা দায়িত্ব নিভায়, দেশকে সংসাধনো পর পড়নে ওয়ালে বোঝ কো কম করে।
0: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এর বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
2: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुने, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হাত দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অপিশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যেই নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক

নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, তাঁকে আজ আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও যারা কর্মরত, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের 5 জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির ম্যাচ অমীমাংসিত। আসি বিস্তারিত খবরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। তাকে আজ আদালতে পেশ করবে ইডি। এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান তার শ্বাসকষ্ট হচ্ছে। ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র এবং খাবার দাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। মোট 17টি পুরসভায় মোট 1,000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলে ইডির সূত্রে জানা গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের অফিসে তল্লাশির সময় প্রচুর ওএমআর শিট উদ্ধার হয়। সেখানেই বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগও সামনে আসে। এই তদন্তের সূত্রেই সুজিত বসুসহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি, কিন্তু তিনি এখনও হাজিরা দেননি। 2009 সালে বিধানসভা উপনির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্বাচিত হন সুজিত বসু। পরে 2011, 2016 এবং 2021 বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অবশ্য তিনি বিধাননগর আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। ভোটের আগে একাধিকবার সুজিত বসুকে ইডি তলব করে, কিন্তু তখন তিনি হাজিরা দেননি। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসুও গতকাল হাজিরা দেন ইডির দপ্তরে। তাকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেই দিকে তাকিয়ে আছেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি দুর্নীতির পিছনে আসল মাথাকে তা খুঁজে বের করতে

0: হবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। দলের উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক পলাশ দাস সাংবাদিকদের বলেছেন, তৃণমূল কংগ্রেসের এই নেতা শুধু নিয়োগ সংক্রান্ত নয়, আরও অনেক রকম দুর্নীতির সঙ্গেই যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত ৫৬৯ কিলোমিটার অংশের মধ্যে ৪৫৬ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে ১৮১ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে গতকাল যুক্ত করা হয়। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।
1: কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও গতকালই কার্যকর হয়েছে বলে ঘোষণা করেন নতুন মুখ্যমন্ত্রী। একটি প্রতিবেদন,
2: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ এবার পাবেন পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি পূর্বতন সরকারের কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়া, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এছাড়া আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্যের মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে সহায়তা দেওয়া, তাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়ার মতো বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে ডবল ইঞ্জিন সরকার। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক বসবে, সেই বৈঠকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন, মহার্ঘ ভাতা এবং বকেয়া নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি। নিয়োগের জন্য প্রায় ৬,৫০০ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, শীঘ্রই এই নিয়োগ হবে বলে দিলীপবাবু জানিয়েছেন।
3: সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রিজিস্ট্রেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি।
0: এদিকে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তাঁর দপ্তর পরিদর্শন করেন। আগে জানানো হয়েছে, পাঁচ মন্ত্রীর গতকাল দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়নের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্র

0: পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে এখনও যারা কর্মরত অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায় রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 60 বছর বয়সের পর যারা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন, সেখানেই এই সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পে টাকা আটকে ছিল। হিমালয়ের পাদদেশ এলাকায় ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের 5 জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় আজ ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে গতকাল ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে কোনো দলই গোল করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল এ ইন্টার কাশির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
1: আকাশবাণী শোলে করে অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: এক্ষুনি
2: পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
3: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
3: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
3: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
3: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
3: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
3: হাই।
5: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
0: অন্য ফাঁদে
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার, প্রভাতি শুভেচ্ছা সকলকে। আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী নিয়ে আবারও চলে এসেছি। আজ বেশ মাঝখানের কিছুদিন পর আপনাদের সাথে সরাসরি টেলিফোনে কথা বলবার সুযোগ। তবে আজ যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়ে যাব, তার আগে আপনাদের প্রত্যেককে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। ফোন নম্বরটা জানিয়ে রাখি একদম শুরুতেই, 9434076705 9434076705। আপনাদের সেই পরিচিত নম্বরে চট করে ফোন করে ফেলুন। প্রতিটি হাসপাতালের করিডোর, ওয়ার্ড, ইনটেনসিভ কেয়ার ইউনিটে যদি আপনি বা আপনারা খানিকক্ষণ দাঁড়ান, দেখতে পাবেন কিছু মানুষ সবসময় ব্যস্ত। কেউ ইঞ্জেকশন দিচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন, তারই মাঝে আর এক রোগীর ডাকে ছুটে যাচ্ছেন। এদের মুখে ক্লান্তির রেখা, তবু চোখে মুখে মমতা। এরা হলেন নার্স, আমাদের সেবার নিঃশব্দ যোদ্ধা। আজ নার্স দিবসে আমাদের আলোচনার বিষয় রেখেছি, নার্সিং শুধু সেবা নয়, এক মানবিক অঙ্গীকার। প্রত্যেক বছর এই 12ই মে তারিখে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়, নার্সদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন, তাই এটি শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এক গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ তাদের প্রতি, যারা আমাদের সবচাইতে অসহায় দুর্বল মুহূর্তগুলিতে আমাদের পাশে থাকেন। তারা শুধু, এটা শুধু তাদের পেশা নয়, তাদের সাহসের মূর্ত প্রতীক। তাই আমাদের আজকের আলোচনার বিষয়, নার্সিং শুধু সেবা নয়, এক মানবিক অঙ্গীকার। এ বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতেই পারেন, 9434076705।

শুনছেন অঙ্কুশ ছবির গান, শিল্পীরা পুষ্পা, সুষমা, সুরেশ। সুর করেছেন কুলদীপ সিং। রয়েছেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে।

0: গান শুনতে শুনতে কিন্তু আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি সৌভিক সরকার বলছিলাম
0: হ্যাঁ
1: কলকাতা থেকে।
0: সৌভিক বাবু, ভালো আছেন? বহুদিন বাদে কথা হচ্ছে আপনার সাথে।
1: অনেকদিন বাদে কথা হচ্ছে,
0: হ্যাঁ
1: কয়েক মাস বাদে হয়তো কথা
0: একদম
1: হচ্ছে আপনার।
0: একদম। কেমন আছেন আপনি?
1: খুব ভালো আছি। আর আপনি বিষয়টা সত্যি খুব সুন্দর দিয়েছেন। আসল নার্স যে দিদিরা আর কি করে আর কি, তারা শুধু পেশাধারী হিসেবে করে না,
0: একদম।
1: কারণ আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে দিদি।
0: হুম হুম
1: কারণ আমার একটা ছোট্টবেলায় একটা ছোট্ট অপারেশন হয়েছিল যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, তখন থেকে আর কি আমার কি নানারকম ভাবে সেবা টেবা করা হয়েছিল আর কি। মানে শুধু সেবা না, এসে খোঁজ খবর নেওয়া,
0: হুম হুম
1: তারপরে বা মাথায় হাত বুলিয়ে দেওয়া,
0: যে
1: ওই করা।
0: মানসিক
1: যখন আমার
0: জোর, মানসিক সাপোর্টটা কিন্তু তারা খুব সুন্দর ভাবে করে থাকেন। হুম হুম
1: এবং আমার যেদিন অপারেশন হয়ে গেল,
0: হুম
1: তারপর থেকে ডেস্কিং করে দেওয়া, তারপরে আমার যে খাইয়ে দেওয়া,
0: এই যে
1: স্নান
0: যত্ন,
1: করে দেওয়া।
0: হুম
1: হ্যাঁ হ্যাঁ
0: এই যে যত্ন একটা আপনি পেলেন সেই সময়টাতে।
1: একদম, মানে এত সুন্দর ভাবে কথা এবং কথাবার্তা বলা, আপনি সেরকম ভাবে এত মানে পাশে বসে আমাদের সাথে সময় কাটানো। এবং আমরা যে রুমটায় যেটা থাকতাম আর কি হসপিটালে, সেখানে সব শিশুরা থাকতো, সেখানে এসে সবাই না ওই ওই নার্স দিদি এসে আমাদের সাথে হাসি ঠাট্টা করা, মজা করা, এসে আবার উনি আবার আমাদের এক একটা মানে গল্পের বই আছে, গল্পের বই থেকে এক একটা পাঠ করে আমাদের শোনাতেন আর কি,
0: বাহ,
1: পুরো এক একটা লেসেন আর কি শোনাতেন, এবং খুব মজা করতেন আমাদের সাথে। এত ভাল লাগবে।
0: আসলে এই আপনার এই স্মৃতিটা এতটাই সুন্দর হয়ে আছে আপনার মনের মণিকোঠায়, যেটা আজও আপনি ভুলতে পারেননি।
1: একদম বা ভুলতে পারিনি। আরো বেশি কষ্টদায়ক হয়েছিল যখন আমি আর কি হসপিটাল থেকে
0: হুম হুম
1: যখন রিলিজ হয়ে যাচ্ছিলাম, আমাকে যখন
0: ছেড়ে দেব।
1: ছুটি
0: হুম
1: হয়ে যাচ্ছিল,
0: হুম
1: তখন
0: হুম
1: আমার খুব কান্না পাচ্ছিল আর কি,
0: বাহ,
1: মানে ভাল লাগছিল না,
0: তাহলে
1: মানে
0: ওই
1: এই নার্সকে ছেড়ে চলে আসতে
0: ওই
1: হবে আর কি।
0: কদিনের মধ্যে আপনাকে কিভাবে মমতায় বেঁধে ফেলেছিলেন সেই দিদি।
1: বেঁধে ফেলেছিলেন
0: বাহ,
1: একটা বন্ধনে, না একটা বেঁধে ফেলেছিলেন, এবং ওনাকে জড়িয়ে ধরে আমি কেঁদেছিলাম আর কি।
0: এই
1: উনি
0: তো।
1: তখন মাথায় হাত বুলিয়ে
0: হুম হুম
1: আমার
0: হুম
1: মাথার মধ্যে একটা স্নেহের একটা চুম্বন দিয়ে বলেছিল যে মানুষ হও।
0: ঠিক ঠিক,
1: আমি সত্যি
0: মানে যথার্থই সেবিকা তিনি।
1: একদম একদম,
0: একদম, খুব
1: মানে
0: ভালো একটি
1: ওনারা,
0: অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন আমাদের সঙ্গে। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ ওনারা সত্যি বলতে গেলে মানে কি বলুন তো, শুধু এই যে পেশাদারি হিসেবে না,
0: হুম হুম
1: ওনারা
0: হুম হুম
1: যারা আর কি এখনো বর্তমানে যারা আছে,
0: হুম
1: তারা একটা মানবিকতায় মানুষত্বর দিক থেকে না আমাদের একদম স্নেহভাবে সেবা করে দিয়ে যান। এবং
0: একদম।
1: অনেকেই আছে এরকম যে দিদিরা বোনেরা যারা এত স্নেহভাবে ইয়ে করে। আমার নিজেরও একজন চেনাশোনা এক বান্ধবী আছে নার্স,
0: হুম
1: সত্যি
0: হুম
1: তাই,
0: হুম
1: মানে এত সুন্দর ভাবে ওনারা দিন রাত কেটে যান, ওনার
0: খেটে চলেন
1: ডিউটি
0: এবং
1: করে
0: নিজেদের ক্লান্তিকে ছাপিয়ে গিয়ে তিনি, তারা মানুষের সেবায় কিন্তু নিয়োজিত।
1: একদম দিদি,
0: অনেক
1: এটাই বলবো।
0: ধন্যবাদ সৌভিক বাবু, এভাবে আমাদের সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার, নমস্কার, ভালো থাকবেন
0: হ্যাঁ,
1: দিদি, নমস্কার।
0: আসলে এই যে নার্স হওয়া মানে তো শুধু চাকরি নয়, এটা একটা মানবিক দায়িত্ব। শারীরিক চিকিৎসার পাশাপাশি যেটা বলছিলেন সৌভিক বাবু, রোগীর মানসিক সাপোর্ট দেওয়া, পরিবারের সাথে যোগাযোগ রক্ষা, প্রয়োজনে সাহস যোগানো, এ যেন সবই নার্সের এক নিত্যকার কাজ। বিশেষ করে যে মুহূর্তে রোগীর পাশে তার প্রিয়জন নেই, সেই মুহূর্তে নার্সই হয়ে ওঠেন মা, বোন কিংবা বন্ধু। আমরা চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী গানে।

0: আশা ভোসলের কণ্ঠে ইজাজত ছবির গান শুনলেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো, কে আপনি?
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী। এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার। ইলেকট্রিক বিল, মাসকাবাড়ি, স্কুল ফিস, সব হয়ে গেছে। বাজেট বানানো শেষ? হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার, তুমি যাও তো এবার।
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
0: ফিরে এলাম সঙ্গে একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
4: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: আমি সত্যেন্দ্র মজুমদার, ওই জামালগঞ্জ থেকে বলছি।
0: হ্যাঁ, সুপ্রভাত।
4: সুপ্রভাত। আজকের বিষয়টি খুব খুব মনে আমার দাগ কেটেছে।
0: একদম।
4: ওই যে লেডি উইথ দ্য ল্যাম্প,
0: একদম,
4: যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওনাকে আমি আমার অন্তর থেকে পুরো শ্রদ্ধা জানাই, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানব সেবায়।
0: ঠিক।
4: তারপরে এই যে আমাদের নার্সের যে পেশা, পেশার সাথে তাদের শুধু পেশাই নয়, তাদের যে মানবিক দায়িত্ব আছে সেটা আমার নিজে আমি অনেক চাক্ষুষে আমার হয়েছে। কারণ আমি দুবার অপারেশন হয়েছে আমার, ওনাদেরকে আমি দেখেছি আমার কি অসুবিধা হয় কি না অসুবিধা হয়, হয়তো তাদের পেশার মধ্যে ওটা পড়ে, কিন্তু তাদের যে অন্তরের যে সেই সেবার মনোভাব সেটাও আমি দেখেছি। এই তাদেরকে, তাদেরকেও আমি, আমার নাম জানি না, হয়তো এখন নাম ভুলে গেছি, তাদেরকেও আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাই।
0: বাহ, খুব সুন্দর একটা শ্রদ্ধার সম্মান জ্ঞাপন করলেন আপনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অনুষ্ঠানের সাথে জুড়ে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
4: হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ।
0: ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছি নার্সিং শুধু সেবা নয়, এ এক মানবিক অঙ্গীকার। বলতে বলতে আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু দেখে নিয়ে গিয়ে রয়েছেন। হ্যালো নমস্কার, সুপ্রভাত।
5: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত।
5: আমার খুব আনন্দের দিন, কারণ আমি একজন নার্স।
0: বাহ, আপনাকে প্রথমেই আজকের দিনের শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের তরফ থেকে, বলুন।
5: আচ্ছা, ধন্যবাদ। আজকের দিনটি আমরা, আমাদের যে সামনে যে হাসপাতালে যে আমরা সাথে যুক্ত, সেই হাসপাতালে আমরা সব নার্সরা মিলে আমাদের অনুষ্ঠান করছি।
0: আচ্ছা।
5: সেখানে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে সম্মান জানাবো।
0: একদম।
5: সেই সাথে আমরা যারা নিজেরা রয়েছি, তারা নিজেদের নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে উৎসর্গ করে নিজেদের উপস্থাপনা কিছু করবো সেখানে। এভাবেই আজকে আমরা দিনটি পালন করব,
0: উদযাপন করবেন। বাহ, এভাবে সেবার কাজে আপনারা নিয়োজিত আছেন, মানুষের সেবার কাজে, এ এক আমাদের তরফ থেকে আবারও কুর্নিশ আপনাদেরকে। খুব ভালোভাবে আজকের দিনটি উদযাপন করুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে। আসলে একজন দক্ষ নার্স মানেই হাসপাতালের প্রাণ। চিকিৎসক যেমন রোগ নির্ণয় করেন, নার্স সেই চিকিৎসাকে বাস্তবে রূপ দেন। রোগীর সুস্থ হয়ে ওঠার যে পুরো প্রক্রিয়াটা, তা কিন্তু নার্সের মমতা, দক্ষতা এবং সহানুভূতির উপরে নির্ভর করে।

দাগ ছবির গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। রয়েছেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, টিউন করেছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার, 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু দেখেনি কে রয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই ভালো আছেন তো? অনেকদিন পর কথা।
0: হ্যাঁ প্রবীর বাবু বলছেন।
1: হ্যাঁ দিদি ভাই
0: অনেকদিন পর।
1: নিশ্চয়
0: নিশ্চয় একদম। এবং একটু বিরতি হয়েছে কিন্তু তাতে কিন্তু আমাদের যে মানসিক টান সেটা তো কমে যায়নি, তাই সেই কণ্ঠ তো আমরা মোটেই ভুলতে পারি না, তাই তো? ভালো আছেন নিশ্চয়ই। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি যে নার্সিং শুধু একটা সেবা নয়, এ এক মানবিক অঙ্গীকার। এ বিষয়ে আপনি কি বলবেন আমাদের নার্সদের যারা সেবার কাজে নিয়োজিত আছেন, নিযুক্ত আছেন তাদেরকে?
1: ভাই আগেই বলি যে নার্সিং যারা ট্রেনিং নেয় তাদেরকে আমি শতকোটি প্রণাম। তাদেরকে সব সময় যদি আমরা পাশে না পাই এবং তাদের সহানুভূতি যদি না পাই তাহলে রোগীরা অদূর ভবিষ্যতে মারা যাবেন, কারণ তাদের সেবা যত্ন এবং সহানুভূতি এটাই তো আমাদের কাছে কাম্য দিদি ভাই। এবং আমরা চাই যে জীবনে মানে তাদেরকে আমরা সামনে রেখে এবং যেভাবে তারা পরিশ্রম করে এবং আমাদের যে সেবাটা দেয় সেই সেবাটা সত্যি করি আমাদের কাছে পাঠে পাঠেও আর কি। এবং হ্যাঁ, এবং তাদেরকে আমি সব সময় মানে মা বোনের মতোই দেখি এবং গান স্যালুট দিই যে না তাদের শতকোটি প্রণাম দিদি ভাই।
0: এবং ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমরা শুনলাম, খুব ভালো থাকবেন, জুড়ে থাকবেন, নমস্কার। আসলে একজন নার্স যখন সেবার কাজে এগিয়ে আসেন তখন নিজের পরিচয় ভুলে গিয়ে তিনি শুধু একজন মানুষ হয়ে ওঠেন, আর একজন মানুষের পাশে দাঁড়ান। এই যে আন্তরিকতা, দায়িত্ববোধ, ভালোবাসার প্রতিদান কোনো অর্থমূল্যে মাপা যায় না। আন্তর্জাতিক নার্স দিবস তাই কেবল একটি দিন নয়, একটি উপলক্ষ সেই সব মানুষের জন্য কৃতজ্ঞতা প্রকাশের যারা ক্লান্তি ভুলে আমাদের জীবনযুদ্ধে পাশে থাকেন। তাদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব অবশ্যই গানে গানে। আমরা শুনে নেব সবশেষে পরিণীতা আছা ছবির গান, শিল্পীরা আসানু নিগম, শ্রেয়া ঘোষাল, সুর করেছেন শান্তনু মৈত্র। আজকের মতো হ্যালো আকাশবাণী এ পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন হ্যালো আকাশবাণী। ফিরছি আবারও আগামীকাল ঠিক সকাল 8:30। এতক্ষণ কথা সংযোগে আমি ছিলাম দেবশ্রী। আজকের মতো আসি, নমস্কার।

0: আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনও পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শুলিকুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শিল্পী হৈমন্তী শুক্লা, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৯:১৫ মিনিটের বাংলার সংবাদ, তারপর জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, অসমে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুডুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, তাকে আজ আদালতে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার পাঁচ দেশে ছদিনের সফরে রওনা দিচ্ছেন। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আসি বিস্তারিত খবরে। অসমে বিজেপি নেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নেবে। এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোট সঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই অনুষ্ঠানে অংশ নিতে অসমে যাচ্ছেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। খানাপাড়া ময়দানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে বিশিষ্ট অতিথিদের জন্য আলাদা মঞ্চও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে পরপর তিনবার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হেমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ এর প্রার্থী হবেন। তিনি আরও জানান, আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্ত নেওগো। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ

0: 102টি আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82টি আসন। জোট সঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকেই 10টি করে আসনে জয়ী হয়েছে। পুডুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডঃ মনসুখ মান্ডাভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা পুডুচেরি পৌঁছবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনুমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছেন। অধ্যক্ষ প্রতিম কারুপাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এড়াপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বেজয়ের নেতৃত্বে নতুন সরকার তামিলনাড়ুতে ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করবে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান যে তার শ্বাসকষ্ট হচ্ছে। ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র ও খাবার দাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। মোট 17টি পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভাদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর শিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। 3 দিনে রান্নার কাজে ব্যবহৃত 1.26 কোটি বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার্পুল ব্যবহারের পক্ষে মত দেন।
1: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुनें, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালে খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। এদিকে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অপিশ কুমার শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার ওপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেলবাজারে তীব্র অস্থিরতা এবং কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে। এর ফলে স্থায়ী শান্তি সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবে জবাবে তেহরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাতিল করা ইরানি সম্পদের মুক্তি, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তিনি। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন, তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে তার আসন্ন সফরের আলোচনায় তাইওয়ান ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি প্রাধান্য পাবে। একই সঙ্গে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেছেন, সীমান্ত পেরিয়ে আসা যে কোনো তৎপরতা মোকাবিলার জন্য এবং শক্ত হাতে দমন করতে দেশ প্রস্তুত। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং চিফ স্বামীনাথন বলেন, ভারত বহু বছর সন্ত্রাসবাদের শিকার। বাংলাদেশ সরকার 2026 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনার তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আহমেদাবাদে খেলা শুরু 6:30। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। বিধানসভা নির্বাচনে নদিয়া জেলায় 17 আসনের মধ্যে 14 আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে 3 আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। জেলার কল্যাণী, কৃষ্ণগঞ্জ, হরিণঘাটা, চাকদা, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম এবং নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে পুনরায় জয়ী হয়েছে বিজেপি। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির স্বপন কুমার দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ব্রজকিশোর গোস্বামীকে 45,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। শান্তিপুর কেন্দ্রে গত 21 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। পরে তিনি সাংসদ পথ রেখে বিধায়ক পদ থেকে পদত্যাগ করায় ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়ী হয়েছিলেন। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির তারকনাথ চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের সোমনাথ দত্তকে 78,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। উল্লেখ্য, গতবারের নির্বাচনে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির মুকুল রায়। করিমপুরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। উল্লেখ্য, এই কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিমলেন্দু সিংহ রায়। এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল করে সোহম চক্রবর্তীকে দাঁড় করানো হয়। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রুকবানুর রহমান। চাপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জেবির শেখ জয়ী হয়েছেন। নদিয়া জেলায় বিজেপি 14 আসনে জয় পেয়ে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শক্তি এখানে অনেকটাই ক্ষয়িষ্ণু। নতুন সরকার গঠনের পর নদিয়া জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গ্রাম শহর সর্বত্রই উন্নয়ন, কর্মসংস্থান, নতুন রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থার উন্নতি, বন্ধ কলকারখানা চালু ও নতুন শিল্প স্থাপনের আশায় বুক বেঁধেছেন জেলার মানুষজন। পলাশী সুগার মিল পুনরায় খোলা নিয়ে জোরদার দাবি উঠেছে। মানুষ চাইছেন কল্যাণী শিল্পাঞ্চলে আরও নতুন শিল্প কারখানা গড়ে উঠুক। জেলার ঐতিহাসিক স্থান পলাশী, নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, ফুলিয়া, দিগনগর, কৃষ্ণগঞ্জকে নিয়ে একটি সার্কিট ট্যুরিজম গড়ে তোলা হোক। সরকার পরিবর্তন হতেই সার্কিট ট্যুরিজম নিয়ে প্রত্যাশা আবার জেগে উঠেছে। শান্তিপুরের হস্তচালিত তাঁত শিল্পের জগৎজোড়া খ্যাতি। এই শিল্পের এখন খুবই করুণ অবস্থা। হস্তচালিত তাঁত শিল্পের প্রসারে নতুন সরকারের তরফ থেকে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করা হোক, এই প্রত্যাশাও শান্তিপুর ফুলিয়ার ঘরে ঘরে শোনা যাচ্ছে। ধান, পাট ও সবজি উৎপাদনের ক্ষেত্রে নদিয়ার বিশেষ স্থানে রয়েছে। কৃষকদের দাবি, কৃষিনির্ভর এই জেলায় শিল্পের বিকাশের পাশাপাশি সবজি ও ফল সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন প্রয়োজন। উন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানি সুযোগ বাড়লে জেলার কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। ফুল চাষেও সুনাম রয়েছে নদিয়ার। এখানকার ফুল আজও দেশের বিভিন্ন স্থানে পাড়ি দেয়। তাই ফুল চাষীদের প্রত্যাশা, নতুন সরকার ফুল রপ্তানিতে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করে জেলার ফুল চাষীদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসবে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক সহ অনেকেই চাইছেন এই বিশ্ববিদ্যালয়ের আরও শ্রীবৃদ্ধি হোক। রাজনৈতিক পালাবদলের পর সাধারণ মানুষের এই প্রত্যাশাই এখন নদিয়ার অন্যতম বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।
3: আকাশবাণী শোলেকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তিন তালে তবলা, শিল্পী জাকির হোসেন।

Dick Dina, then talk again, like a then,

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ তিন তালে তবলা লহরা শুনলেন শিল্পী জাকির হোসেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ বাংলা টপার শুনলেন শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। এখন মস্তুর মণ্ডলীর অনুষ্ঠান।
1: মজদুর মণ্ডলীর অনুষ্ঠানে এখন শুনবেন বিভিন্ন সামগ্রী যেমন বাঁশ, কাঠ, বেত, শঙ্খ, মাটি, কাগজ, কাপড়, তুলো প্রভৃতি নির্মাণকারী ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের সাথে সাক্ষাৎকার।
2: আপনার নাম?
3: আমার নাম শ্রী জগমোহন বর্মন, ভিলেজ পোস্ট পানিশালা, জেলা কুচবিহার।
2: আপনি কি শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন?
3: ক্যানন বাম্বু শিল্পের মধ্যে জড়িত।
2: বাঁশ দিয়ে বিভিন্ন শিল্প দ্রব্য তৈরি করেন, এটা কোথায় করেন?
3: এটা আমাদের গ্রামে পানিশালা বাড়ি, সেখানে আমাদের ফ্যাক্টরি, ওখানে সব কিছু তৈরি করি।
2: ওখানে কতজন লোক কাজ করে?
3: আমার ফ্যামিলিতে এবং আমার গ্রামের আর কি এই জনের সাথে আমাদের ইয়াতে কাজ করে।
2: আপনার পরিবারের সবাই আর আশেপাশের কিছু মোট জনার সাথে
3: আর কি কাজ করে?
2: এই সাতজন মিলে মোটামুটি কত প্রোডাকশন হয়, মানে উৎপাদন কত করেন আপনারা?
3: উৎপাদন তখন আমার একটা বাঁশের জিনিস না, বর্ষার দিকে কিন্তু এই বাঁশের জিনিস তৈরি করা হয় না, কারণ একটু যে ওয়েদার ডিফেক্ট হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যায়, এই জন্য বর্ষায় বন্ধ রাখি, মানে শীতের সিজনটা আমরা পুরা চালাই আর কি।
2: এই যে বাঁশ দিয়ে যে বিভিন্ন দ্রব্য তৈরি করছেন, এই বাঁশ কোথা থেকে সংগ্রহ করেন?
3: আমাদের ওখানকার গ্রামেরই পাওয়া যায়, প্রচুর বাঁশ পাওয়া যায়, বাঁশের কোনো অভাব হয় না, এবং বাঁশ দিয়ে আমরা বাঁশজাত যে শৌখিনতা শৌখিনতা জিনিস বলে মোটামুটি ব্রিফকেস, টেবিল ল্যাম্প, ট্রে, ম্যাগাজিন, ফুলদানি, মোমদানি, ধূপদানি সব কিছুই আমরা তৈরি করি।
2: সমস্ত কিছুই বাঁশ দিয়ে তৈরি?
3: বাঁশ দিয়ে তৈরি হয়, নৌকা।
2: এই সমস্ত জিনিস কোথায় কোথায় বিক্রি করেন?
3: বিভিন্ন মেলায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন মেলায় আমাদের ইয়ে দেয় এবং ন্যাশনাল সেন্ট্রাল সরকারও আমাদের সহযোগিতা করে।
2: তাতে আপনার কীরকম আয় হয়?
3: আয় ধরেন বছরে সব কিছু খরচ যা থাকা লাখখানেক এরকম হয়।
2: এই যে যারা যুক্ত আছে এখানে, আপনার কারখানা আছে কি?
3: হ্যাঁ।
2: সেই কারখানায় যারা যুক্ত আছে তাদের অন্যান্য সুযোগ সুবিধা আপনি কী দেন?
3: না, আমাদের ওখানে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে কি ওই আমরা যে মেডিকেল ইয়েটা সেটা দিচ্ছি আর কি, মেডিকেল ইন্স্যুরেন্স ওটা বা ওদের করা আছে, সেটা ডিসি হ্যান্ডিক্রাফটস ইয়ের থেকে তারা সব কিছু সরকারি খরচে ইয়ে চিকিৎসাটা করতে পারে।
2: আপনি নিজে কোনো সরকারি সহায়তা নিয়েছেন বা পেয়েছেন?
3: না, আমি সরকারি সহায়তা এখনও পাইনি বা নিয়েও নাই, এখন আমাদের বয়স টুয়ে হয়েছে, পেনশনের দিচ্ছে আর কি সরকার।
2: তো যদি কোনো সরকারি সহায়তা পান আপনি এই শিল্পকে আরও বড় করে তুলতে পারবেন?
3: সেটা তো নিশ্চয়ই আশা আছে, ছেলে আছে, ইয়ং ছেলে মাস্টার ট্রেনার হিসেবে আছেন, আমিও মাস্টার ট্রেনার হিসেবে আছি, আমাদের সবাই আমার অল ফ্যামিলির মধ্যে স্টেট ওয়ার্ড মানে রাজ্য স্তরে প্রথম পুরস্কার প্রাপ্ত, আমি রাজ্যে কমসে 12-13 বার প্রাইজ পাইছি, ছেলেও পাইছে 5 বার, আমাদের সবারই স্টেট ডাবল আছে।
2: ধন্যবাদ আপনাকে। আপনার নাম?
4: রবীন্দ্রনাথ বিশ্বাস।
2: আপনি কি কি শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন?
4: মাটির শিল্পে।
2: মাটির শিল্প?
4: হ্যাঁ।
2: মোটামুটি মাটি দিয়ে কি কি তৈরি হয়?
4: মাটি দিয়ে এখন তো প্রচুর রকম জিনিস তৈরি হচ্ছে, ছোটো বড় সব রকম তৈরি হচ্ছে। ছোটো বলতে ধরুন এই যে বাচ্চা কাচ্চাদের একটা ঠাকুর দেবতা আছে বেশি, যেগুলো ইয়েতে চলে ওই যে আপনার বাইরে যায় হিউম্যান ফিগার যেমন 6 ইঞ্চি, এগুলো বিভিন্ন রকম সব জায়গায় পৌঁছাতে না, বোম্বে পর্যন্ত, দিল্লি পর্যন্ত মার্কেট আছে।
2: বিভিন্ন ধরনের পুতুল, দেবদেবী?
4: দেবদেবী আছে, হিউম্যান ফিগার আছে, আরও দেবদেবীরা বেশি আছে, হিউম্যান ফিগারও কম না ভালো।
2: আপনি কতদিন ধরে যুক্ত এই শিল্পকর্মের সাথে?
4: এই 25-26 বছর।
2: 25-26 বছর ধরে এই কর্মের সঙ্গে যুক্ত আছেন। তো এই যে শিল্পকর্ম আপনি তৈরি করছেন, মৃৎশিল্প, এটা আপনি কোথায় কোথায় বিক্রি করেন?
4: এটা আপনার নানান জায়গায় বিক্রি হয়, এটা বোম্বে থেকে দিল্লি, পাঞ্জাব এবং কলকাতা আছে, তারপরে একটা মার্কেট শিলিগুড়িতে একটা মার্কেট আছে, বাঙ্গালোর একটা মার্কেট আছে। মার্কেটটা এখন অনেক ছিটিয়ে গিয়েছে, প্রচুর লোকের এই কারবার করে নির্ভর করছে আর কি।
2: আপনার কি নিজস্ব কোনো কারখানা আছে?
4: নিজস্ব কারখানা ছোটোখাটো আছে, বলার মতো না, ছোটোখাটো।
2: মোটামুটি কতজন সেখানে কাজ করেন?
4: 8-9 জন।
2: 8-9 জন শ্রমিক আছেন, তারা শিল্পকর্ম করছেন, আর তারা কীরকম পারিশ্রমিক পায়?
4: এখন তো অনেক বেড়েছে, 400-450 পার ডে,
2: প্রতিদিন 400-450 টাকা করে,
4: 400-450।
2: তাতে দিয়ে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে?
4: তাতে জীবিকা নির্বাহ হচ্ছে, তাদের এক্সট্রা কাজও করছে, তারা অন টাইমে তাকে দিয়ে 2 ঘন্টা টাইম পায়, সেখানে কাজ করে পাইছে, তাদের তো অন্তত 100 টাকা পায়।
2: তো আপনি তো একজন মালিক, কারখানার শ্রমিক এতজন কাজ করছে, তারা পারিশ্রমিক পাচ্ছে দৈনিক, তো এর বাদে তারা আর কি সুযোগ সুবিধা পায়?
4: এছাড়া শিশু সুবিধা বলতে তারা যখন অ্যাভিস্ট হয়ে যাবে, একদম দু বছর তিন বছর চার বছর কাজ করলো, তারপর তো কেউ নিজে থাকে থাকেও সবাই তো বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে বাড়িতে পড়াশোনা মুখে দেবে, পড়াশোনা মুখে দিলে তাদেরও ধরুন 200 পিস যদি কুচো মাল করে, তাও যদি 2 টাকা করে যদি লাভ করে, তা 400 টাকা তো ঘরে বসে ইনকাম করতে পারে।
2: এছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা দেন কি তাদের, স্বাস্থ্য বা অন্য কিছু?
4: এখন স্বাস্থ্য তো আসলে সরকারের ব্যাপার, সেটা স্বাস্থ্য বিমা কার্ড বার ছিল, এখন তো স্বাস্থ্য কার্ডটা নেই, বেশ কিছুদিন ধরে দেখছি বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য বিমা কার্ডে প্রতি বছর 50 টাকা নিচ্ছিল, নিয়ে একটা হেলথ কার্ড করে দিয়েছিল, কিন্তু বছর 2 মতো হবে আমার একটা কার্ড ছিল, সেই কার্ডটা পরে রিনিউয়াল করতে গিয়ে বলো যে আর হচ্ছে না।
2: এই যে শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনার সরকারি কোনো সহায়তা কি পেয়েছেন?
4: সরকারি সংস্থা বলতে যে আপনারা যেটা বলতে চাইছেন, আমাদের এখান থেকে কৃষ্ণনগর থেকে ডিআইসি থেকে জেলা শিল্পকেন্দ্র থেকে আমাদের যেসব মেলাগুলো দেয় প্রোগ্রামগুলো, কলকাতা চাচিলেনা হেড অফিস, তারা বাইরে মেলাগুলো দেয়, আর আমাদের নদিয়া জেলা যে অফিসটা আছে তারা আমাদের এই শিলিগুড়ি বর্ধমান বা কলকাতা আরও বিশেষ বিশেষ করে মেলা আছে সেখানে পাঠায়, সেখানে পাঠালে কিছু বিক্রি বছরে 5-6টা হয়ে যায়, আর যেগুলো বাইরে আছে সেগুলো 2-3টা হয়ে যায়, তো সব জায়গায় তো যায় না কিছু।
2: তো সরকারি সহায়তা যদি ভালো করে আরও বেশি করে পান, তাতে কি আপনি আরও এই শিল্পকর্মকে আরও উন্নত করতে পারবেন?
4: সরকারি সহায়তা বলতে, সরকারি সহায়তা যেটা ব্যাঙ্ক লোন ছিল, সিসি অ্যাকাউন্ট করে দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের তো এটা করে দিয়েছে, এরপরে তো কিছু বলারও নেই, এটা 2 লাখ টাকা 3 লাখ টাকা বা মিনিমাম 1 লাখ, মিনিমাম 50,000 আমার 2 লাখ নেওয়া আছে, তাহলে এরপরে আমাদের কিছু বলার নেই, এটা দিয়েই অনেক কিছু হতে পারে।
2: এই যে 2 লক্ষ টাকা আপনি নিয়েছেন ব্যাংক থেকে, এই শিল্পকর্ম করে সেটা বাজারজাত করে আপনার পরিবার সংস্থান করে সেই ব্যাংকের লোন শোধ করতে পাচ্ছেন, তাতে করে
4: ব্যাংকের লোন শোধ হবে না, কেননা ওদের তো ইন্টারেস্ট আমার দিতে হবে, আমরা ভেবে নিয়েছি, আর দেরি হবে, দেখা গেলো যে কবে শোধ হয় বলা মুশকিল, কেননা সবসময় তো ব্যস্ত সময় থাকে না, মার্চে এপ্রিল বা জুন জুলাই এগুলো তো খারাপ, বা সেপ্টেম্বরও খারাপ, সবসময় তো চলবে না, দেখা গেলো 7 মাস চললো 5 মাস অফ হয়ে গেলো, ওই 5 মাসটা আর মেক আপ হওয়া মুশকিল।
2: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে?
4: ভবিষ্যৎ পরিকল্পনা এইভাবেই চলবে, এছাড়া অন্য কিছু হবে না।
2: না না, যদি আপনি সরকারি সহায়তা পান, এই শিল্পকর্মকে এত সুন্দর, এই যে মাটির এত সুন্দর সুন্দর পুতুল, কত রকম জিনিস যে বানিয়েছেন, শোপিস এই যে দেখতে পাচ্ছি, এই যে বানিয়েছেন, এগুলো যদি আরও সুন্দর করে তৈরি করে আরও বাজারজাত করার পরিকল্পনা কি আপনার আছে?
4: ইচ্ছে সুন্দর আর কিছু হওয়া আমার আশঙ্কা দিন দিন কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে যে একার পক্ষে কিছু সম্ভব না, যেখানে 7-8 জন লোক থাকবে তাকে তো সবাইকে 450 টাকা দেওয়া সম্ভব না, কেউ আছে 60 টাকা, কেউ আছে 150 টাকা, যে 450 টাকা নিচ্ছে সে তো 450 টাকা কাজ করছে না, 50% কাজ করে যাচ্ছে, সেখানে আপনাকে রাত্রিবেলা হাত দিতে যাচ্ছে, তাহলে শিল্প কী করে বাড়বে, তাহলে এই শিল্প কী করে বাড়বে, যে 450 নিচ্ছে তার তো সেই দায়িত্ব নেই, সে দেখা যাচ্ছে দেড়খানা কাজ করলো করে আমার কাছ থেকে 2 দিনে 900 টাকা নিয়ে গেলো, কিন্তু সেই কাজটা করতে গিয়ে আমার তারপর যদি সারাদিন গেল, তারপর যদি সারাদিন কেটে গেলো, তাহলে আমি যদি ওটাকে যদি রিমডেলিং আরও ভালো করতে যাই তাহলে আমার আরও 3 দিন লেগে যাবে, তাহলে সেই মডেলের দাম দেওয়া গেলো যে কত দাম বাজার দেবে।

0: এই যে ধরুন যারা শিল্পী, শিল্পকর্মের সঙ্গে যুক্ত, আপনাদের কাজগুলো তো সবই শিল্পী সুলভ কাজ, তো তাদের সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে তাদের পেনশনের কিছু ব্যবস্থা কি আছে?
1: পেনশন তো 65 ওভার হয়ে যাদের হয়েছে তাদের পেনশনে করে দিয়েছে, যারা 65 হয়ে গেছে।
0: সেটা কীরকম?
1: সেটা বোধ হয় 750 ছিল, এখন 900 হয়েছে। সেটা আমাদের কৃষ্ণগড়ে পাচ্ছি, যাদের 65 ইয়ার্স পার হয়ে গেছে তারা আরম্ভ হয়ে গেছে এবং তারা পাচ্ছে, তারা একটুখানি পেয়ে তাদের খুব ভালো। ঠিক আছে,
0: ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ।
0: আপনার নাম?
2: কৌশিক সিং।
0: বাড়ি কোথায়?
2: হাওড়া ডিস্ট্রিক্ট, বাউড়িয়া, হাওড়া বাউড়িয়া।
0: আপনার শিল্পকর্মের বিশেষত্ব কি?
2: এটা হ্যান্ড এমব্রয়ডারি, যেটা আড্ডার উপরে যে কাজটা হয় জরি জারদৌসি, সেটার থেকে একটু অন্য টাইপের করা আছে, মিক্স অ্যান্ড ম্যাচ করা আছে প্রিন্টের সঙ্গে, যেটা কলমকারী ব্লক আছে, কলমকারী ব্লকের সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি মিক্স অ্যান্ড ম্যাচ করা আছে।
0: এই কাজ আপনি কতদিন ধরে করছেন?
2: 5 বছর হয়ে গেছে করছি।
0: আপনি একাই করছেন না সাথে আরও কেউ আছে?
2: সাথে আরও অনেকেই আছে।
0: কতজন আছে যুক্ত?
2: 5 জন আছে।
0: 5 জন মিলে কাজ করছেন, এবং মোটামুটি প্রত্যেক মাসে কত উৎপাদন হচ্ছে?
2: 30-40 পিস তো হয়েই যায়।
0: 30-40 পিস সম্পূর্ণ হাতের কাজ?
2: তাহলে হ্যাঁ সম্পূর্ণ।
0: কীভাবে করছেন কাজটা?
2: কাজটা আড্ডায় কাপড়কে টান দিয়ে তারপর সেটাকে ছেপে করা হয় হ্যান্ডে, সুতো দিয়ে এবং বিটস দিয়ে, বিভিন্ন রকমের কাঠদানা থাকে, বিভিন্ন রকমের বিটস থাকে, এছাড়া সুতো থাকে, সে সুইং থ্রেডকে কাজে লাগানো হয়েছে, এবং তার সাথে ব্লক, কলমকারী ব্লক ডিজাইনটাকে প্রিন্ট করা হচ্ছে।
3: এতক্ষণ শুনলেন মজদুর মণ্ডলীর অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক পাল, আকাশবাণী শলিকুড়ি। এখন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

0: কিছু কথাই কিছু গানে এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের একেবারে শুরুতেই আমরা যে গান শুনে নেব শিল্পী আশা ভোঁসলে, সুর আর জি বর্মন।
1: ছাড়ো না,

0: আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে লাইভ এই অনুষ্ঠানে, এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে এসে পৌঁছে গিয়েছেন পাঞ্চালিদি। স্বাগত তোমাকে।
1: হ্যাঁ দেবশ্রী, তোমাকেও অনেক শুভেচ্ছা রইল।
0: হ্যাঁ, এবং অনেকদিন পর আমরা আবার সরাসরি কিন্তু শ্রোতা বন্ধুদের সাথে যুক্ত হতে পারছি, এবং

0: ইতিমধ্যে আমাদের সঙ্গেও একজন রয়েছেন, একটু দেখে নি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, সকালেও আপনার সাথে কথা হলো।
1: হ্যাঁ হ্যাঁ দিদিভাই
0: একদম।
1: হ্যাঁ এখন গানের ইয়ে তো, সেই জন্য আশা ভোঁসলের গান শোনাচ্ছেন। উনি শুদ্ধ মারা গেলেন, আমাদের ছেড়ে চলে গেলেন।
0: ঠিক,
1: তার মানে শিল্পীর কোনোদিন মৃত্যু নেই,
0: একদম
1: তারা আমৃত্যু আর কি তাদের সবসময়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দিদিভাই, ওনার কণ্ঠে একটা গান শুনতে চাই, কিনে দে রেশমি চুড়ি। হ্যাঁ এই গানটা যদি আপনার সঙ্গে থাকে তাহলে শোনাবেন দিদিভাই।
0: নিশ্চয় নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন, আমরা এখনো আজকের বিষয় নিয়ে আলোচনায় ঢুকিনি, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
1: হ্যাঁ দিদিভাই
0: অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে আমাদের প্রথম যিনি ছিলেন কলার আমাদের আজকের অনুষ্ঠানে প্রবীর বাবু।
2: হ্যাঁ উনি আশা ভোঁসলেজির একটি গানও শুনতে চেয়েছেন, তবে দেবশ্রী আমরা মনে হয় গানে যাওয়ার আগে একটু আলোচনায় ফিরে আসি,
0: একদম
2: যার জন্য আমরা শ্রোতা বন্ধুদের সাথে যে আমাদের কথোপকথন বা তাদের সাথে আমাদের মনোভাব বিতরণ, এটা মধ্যে আমাদের একটা পারস্পরিক মানে সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে।
0: একদম একদম।
2: হ্যাঁ তো আজ মনে হয় আমরা একটু এই বিষয়ে ঢুকি যে বৈশাখে কিন্তু সেই তথাকথিত বৈশাখের যে রুদ্র আমরা দেখতে পাচ্ছি না
0: এখনো পর্যন্ত।
2: এখনো পর্যন্ত
0: আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা বন্ধু, একটু ফোনটা নিয়ে নিয়ে আমরা কথায় যাচ্ছি। হ্যালো নমস্কার। নমস্কার বিশ্বজিৎ বাবু বলছেন কি?
3: আপনাকে সত্যি শতকোটি প্রণাম দেওয়া দরকার।
0: আসলে এতদিন আপনাদের সাথে যোগাযোগ হয়নি ঠিকই, কিন্তু বহুদিন কথাও তো হয়েছে, তাই আপনাদের কণ্ঠগুলো তো আমরা ভুলতে পারি না, তাই না পাঞ্চালি?
2: অবশ্যই।
0: হ্যাঁ বলুন।
3: কারণে আপনাদেরকেও এই জন্য আপনার আলোর জন্য প্রচুর নমস্কার।
2: বৈশাখে যে তীব্র দাবদাহে আমরা এতদিন হাঁসফাঁস করেছি, এবছর কিন্তু আমরা সেই দাবদাহ দেখতে পাচ্ছি না বা অনুভব করতে পারছি না, তো তাতে আশা করি আপনারাও খুশি। তো এ বিষয়েই যদি আপনাদের মনোভাব কিছুটা আমাদের সাথে,
0: আসলে এই যে আমাদের মানে কি হয়, ঋতু চক্রটা কেমন বদলে যাচ্ছে, মানে যখন যেমন হওয়ার তখন তেমন হচ্ছে না, এই নিয়ে আপনি কি বলবেন?
3: হ্যাঁ দিদিভাই দেখুন, এই দাবদাহ বা যা কিছুই বলুন, ঝড় বৃষ্টি সমস্ত কিছু, কিন্তু এগুলো বৈশিষ্ট্য যে যেমন প্রকৃতির সাথে আমরা তাল মিলিয়ে চলি, আমরা গাছ যদি লাগাই বা আমরা যদি পরিবেশকে সুস্থ রাখার জন্য যে সমস্ত স্বচ্ছতা পালন করে থাকি, কিন্তু আমরা মনে হয় যেন সব দিক থেকেই ওকে থাকবো। কারণ এই কারণেই আজকে দেখুন বিগত দিনে ছিল টাইমটাই দেখেছিলাম যে সত্যি সবকিছুই যেন
0: বদলে যাচ্ছে একদম।
3: আমরা যে সমস্ত গাড়ি টাড়ি চললে পরে পলিউশনটা এগুলো ছিল না তখন, কিন্তু পরিবেশ
0: সবকিছু ঠিকঠাক ভাবে চলতো। ঠিক, আপনি সঙ্গে থাকুন বিশ্বজিৎ বাবু, অনেক ধন্যবাদ।
2: আসলে দেবশ্রী উনি বোধহয় বলতে চাইলেন যে দূষণ একটা বিরাট
0: কারণ এবং আমরাই যে আমাদের জন্য দায়ী, আমাদের পতনের জন্য। হ্যাঁ সেটা কোথাও গিয়ে আমরা প্রকৃতির দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কিন্তু প্রকৃতি আমাদের বারবার বলেছে সংযত হও, যেটা কিন্তু আমরা হতে পারছি না। কিন্তু আমাদের সঙ্গে আজকে বহু মানুষ জুড়ে যাচ্ছেন, দেখে নিই আবারও কে রয়েছেন। হ্যালো
4: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: আমি মেঘলিগঞ্জ রানীঘাট থেকে বলছি, মেঘলিগঞ্জ ব্লকের।
0: হ্যাঁ
4: বিকাশ বলছি, বিকাশ।
0: হ্যাঁ বিকাশ বাবু, ভালো আছেন?
4: হ্যাঁ আছি, ভালো আছেন আপনি?
0: আমরাও ভালো আছি, বলুন।
4: হ্যাঁ আচ্ছা আচ্ছা, সকলে ভালো থাকবে আমাদের শ্রোতারা, সকল মানুষ যারা আছে ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবে
0: নিশ্চয়ই,
4: তাই না? বলেন আজকের টপিক কি আছে দিদি?
2: আজকের যে, হ্যাঁ আজকের যে

0: বিষয়বস্তু বিকাশবাবু আমাদের, যে প্রকৃতি কিন্তু তার রূপ বদল করছে, বৈশাখে বৈশাখের রূপ দেখতে পাচ্ছি না আমরা, তো এ বিষয়ে আপনার কি মতামত?
1: ভারসাম্য ধরে রাখার তো বিষয়গুলো বদল হয়ে যায় দিদি, আগের মতো নিয়ম কানুন গুলো নাই।
0: হ্যাঁ হ্যাঁ,
1: যেমন পুঁজিপাতিতে দেখেছি এমন টাইমে বৃষ্টি হবে, ঠিকই একটা সময়ে বৃষ্টি হয়েছে, আমি কিন্তু পুরনো একটা কথা বললাম, এখন তা মিল হচ্ছে না, সংখ্যায় দেখুন অল্প মিল হচ্ছে।
0: দেখুন বিকাশবাবু, গ্রামাঞ্চলে কিন্তু এটা ভীষণ প্রভাব পড়বে এবং আমাদের শস্যের ক্ষেত্রে এর বড় প্রভাব থাকবে। তার কারণ আমরা হয়তো ভাবছি আমরা খুব আরামে রয়েছি, গ্রীষ্মের দাবদাহ অনুভব করতে পারছি না, কিন্তু বর্ষা এখন এসে গেছে, কিন্তু বর্ষার যে ফসল যার জন্য জলের দরকার, হয়তো তখন দেখা যাবে এত দাবদাহ, খরা, এবং তাতে সেই ফসলের ক্ষতি হচ্ছে। কাজেই সময়ের জিনিস সময়ে বোধহয় ভীষণ জরুরি
2: জরুরি একদম।
1: হ্যাঁ, এটাই আমার ঠাকুরদা ঠাকুমহ বলছেন, আমার বুঝলেন পিতার পিতার পিতামহ ঠাকুরদা বলছেন অনাবৃষ্টি সৃষ্টি হবে রে, অনেকদিন আগে বলছে, আমরা ভাবতে পারি নাই, বলছে যে মাছ জলে থাকতে পারবে না, জলের অভাব দেখা দেবে।
2: আসলে যারা একটু দূরদর্শী মানুষ বিচক্ষণ, তারা তো কিছু একটা আন্দাজ করতেই পারে।
0: অবশ্যই, এই যে এত বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, এত গাড়ি ঘোড়া, মানে ব্যাপক ভাবে গাড়ি ঘোড়া চলছে,
2: একদম আমাদের প্রকৃতির মাঝে কতটা বিপন্ন হচ্ছে তার ফল কিন্তু আমরাই ভোগ করব। অনেক ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। তো দিদি, অনেকক্ষণ আমরা কথাটা বলে নিলাম, এবার একটু গান শুনতে কিন্তু ভীষণ ইচ্ছে করছে। কিশোর কুমারের গাওয়া এই গানটি আমরা শুনে আবারও কথায় ফিরছি।
3: Cham cheek a chicka bum cheek a chicka bum bum chicka bum bum chicka bum bum Bodhi bodhi bolo bodhi bodhi bolo bodhi bodhi bolo bodhi bodhi Moch moch singara tadak ke dinara moch moch singara tadak ke dinara chai chini kom kom ga kore chom chom চাই চিনি খম খম গা করে ছমছম গাদা টুপি পরে গুপি চলে যায় দমদম গাদা টুপি পরে গুপি চলে যায় দমদম।

0: bum bum, brucham chica chica bum bum, brucham chica chica bum bum, chica bum bum, chica bum bum, hey.
1: ভীষণ মজার একটি গান শুনতে শুনতে আমাদের কিন্তু একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নিই। হ্যালো,
2: হ্যালো,
1: না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
3: আমি রাঙাপানি নারায়ণ থেকে
1: প্রফুল্ল বাবু। ভালো আছেন তো?
3: হ্যাঁ ভালো, আমি জমিতে আছি। আর আপনাদের আলোচনাটা শুনতেছি, বিভিন্ন জনে বিভিন্ন শ্রোতা বন্ধুরা মন্তব্য করছেন, তো দুই চার কথা আমাকে বলতেই হচ্ছে। কারণ এই যে প্রকৃতির ডেমাডোল বা হেরফের, এর কারণ আছে, যুক্তি আছে। কোন সময় কোন বৃষ্টিটা পড়লে কি হবে, কোন সময় কোন কুয়াশা পড়লে কি হবে, এটা খোনার বচনে আছে। যদি আমরা খোনার বচন ঘেঁটে দেখি বা তাদের ছন্দগুলো দেখি, তাহলে একবারে মিলে যায়।
1: ঠিক ঠিক।
3: তো এই বিষয়ে আমি হয়তো আপনার সঙ্গে, আমাদের আকাশবাণী এক মাস বন্ধ ছিল, তো সেগুলো কথা তুলে ধরে নি, তো আজকে আমি তুলে ধরছি। আমি কিন্তু বৃষ্টি গণনা করেছি কচুর পাতের উপরে। হ্যাঁ, তাতে কথাগুলো ফুলে যাচ্ছে। এই যে বারো মাসের বারোটা কচুর পাত বেঁধেছিলাম, কোন মাসে কিরকম জল, সেটা কিন্তু আমার ওই বিজ্ঞজনের কথা ধরে, যাদের আমাদের পুরনো প্রবীণ ব্যক্তি ছিল তাদের কথা ধরে আমরা এই

0: কালচার গুলো তুলে আনছি। হ্যাঁ, তখনকার মানুষ কিন্তু ওই তাদের হাতে ঘড়িও ছিল না, তারা বলে দিত যে এখন সময় কয়টা, একদম কারেন্ট বলে দিবে যে এখন 12টা। হ্যাঁ, তাদের এরকম স্মরণ শক্তি ছিল। হ্যাঁ, তো এই ব্যাপারে আমি তো ওই কচু পাতার জল গণনা করেছি, পড়ি। তো আমি সেখানে ছাড়েছি, সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি, তো আপনার সঙ্গে শেয়ার করেছি। বৈশাখ মাসে জল আছে, আবার জ্যৈষ্ঠ মাসেও আছে জল, আবার আষাঢ় মাসে হালকা আছে, হ্যাঁ, ভাদ্র মাসে, শ্রাবণ মাসে আছে, কিন্তু ভাদ্র মাসে থেকে বৃষ্টি একটু কমে যাবে। যে গত বছর যেরকম হলো, হ্যাঁ, যে যখন আমরা আবাদ করবো, চাষ আবাদ করবো, আমন ধান বুনবো, তখন কিন্তু বৃষ্টি নাই।
1: কিন্তু এবছর কি এরকম আশা আছে কোনো? এবছর কি আশার কথা শোনাচ্ছেন আপনি তাহলে?
0: আশার কথা আছে, আমাদেরকে আগাম চাষবাস করতে হবে।
1: আচ্ছা, মানে আসলে প্রকৃতির সাথে তাল রেখে চলা,
2: আমাদের চলতে হবে,
1: কারণ এর জন্য তো আমরাও দায়ী, তাই না প্রফুল্লবাবু?
0: একদম,
1: খুব সুন্দর উনি একটা অদ্ভুত,
2: উনি একটা অদ্ভুত সুন্দর পূর্বাভাস দিলেন।
1: হ্যাঁ, আসলে তো উনি বিচক্ষণ একজন মানুষ এবং দীর্ঘদিন এই মাটির সাথে যুক্ত।
2: অবশ্যই,
1: খুব সুন্দর একটা বার্তা পেলাম আমরা, একটু আশ্বস্ত হলাম প্রফুল্লবাবু। ঠিক ঠিক,
0: আবার আবার পূজার মাসে গুলোতে বৃষ্টি হবে না, আবার অগ্রহণ মাসে হালকা হবে। তো আমি বলেছিলাম যে বৃষ্টিটা সেরকমও থাকবে, যেরকম কুয়াশা হবে পৌষ চৈত্র, পৌষ আর মাঘ মাসে। এটা কচুর পাতাতে আমি গণনাটা করেছিলাম, সোশ্যাল মিডিয়া সব লোকে দেখেছে, তাতে আমাকে অনেক কিছু, অনেক মন্তব্য শুনতে হয়েছে যে আমি নাকি গণক, কিন্তু আমি প্রকৃতির উপরে ভরসা করি।
1: একদম একদম, এবং এটা আপনার দীর্ঘদিনের অনুশীলন, তাকে নিরীক্ষণ করে আপনি এটা করতে পারেন।
2: আকাশের সাথে এবং মাটির সাথে প্রফুল্লবাবু আপনার যোগ রয়েছে,
1: একদম, এই দুটো, তাই আপনার কথার ভিত্তিও আছে, সেটা আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ,
2: ভালো থাকবে।
1: খুব সুন্দর কথা বললেন, খুব ভালো লাগলো।
2: এবং আমাদের কিন্তু পূর্বপুরুষেরা এভাবেই কিন্তু
1: গণনা
2: করতেন
1: এবং বলে দিতে পারতেন,
2: হ্যাঁ, যে ভবিষ্যৎটা ওনারা কিন্তু দেখতে পারতেন। তার কারণ কি? অভিজ্ঞতা। জানো দেবশ্রী, আমরা না এখন ভীষণ যান্ত্রিক হয়ে গেছি, কোনো কিছু হলে গুগল সার্চ করছি, কোনো কিছু হলে হয়তো,
1: মানে এক নিমেষে আমরা চট করে সবটা জেনে নিতে চাচ্ছি, সময়টা দিতে চাচ্ছি না।
2: এই যে ধরো ছেলেমেয়েরা যদি বই পড়ে, তাহলে বই পড়ার মধ্য দিয়ে ওই যেটুকু আমার প্রয়োজন সেটুকু কিন্তু সে দেখবে না, আগে কি লেখা আছে, পরে কি লেখা আছে।
1: ঠিক ঠিক,
2: এই যে জায়গাটার মধ্য দিয়ে অভিজ্ঞতা। হ্যাঁ, এবার মাঠে যারা চাষ করছেন তারাও কিন্তু তাই, এই ফসলের আগে কি ফলালে আমার মাঠটা ভালো থাকবে বা মাটিটা উর্বর হবে,
1: ঠিক,
2: এবং ফসল উঠবে, সব কিছু কিন্তু ভীষণ আমাদের মানে
1: প্রাসঙ্গিক।
2: একদম,
1: আমরা আরতি মুখোপাধ্যায়ের একটা গান শুনে নিই, আবারও আমরা কথায় ফিরছি।

0: খুব সুন্দর একটি গান শুনে আমরা আবারও ফিরে এলাম কথায়। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, এ যে রূপ বদল, আমাদের যে সময়ে যেমনটি হওয়া দরকার তেমনটি হচ্ছে না, তবুও আমরা আশার কথাও শুনলাম যে পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু প্রফুল্লবাবু বললেন
1: আমাদের সাথে বোধ হয় একজন শ্রোতা বন্ধু জুড়ে গেলেন।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ
2: নমস্কার,
0: হ্যাঁ নিতাই বাবু বলুন, কেমন আছেন আপনি?
2: আছি, আপাতত ভালোই আছি। কারণ মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ ছিল, কারণ আমার হার্ট অ্যাটাক পেয়েছিল, তারপরে পেছনে কাজ বসেছে চার মাস।
0: তাহলে তো খুবই খারাপ হয়েছিল। কিন্তু আপনাকে একটা ছোট্ট কাজ বলছি, একটু রেডিও সেটটির ভলিউম একটু কমিয়ে দেবেন, কিংবা আপনি একটু যদি সম্ভব হয় দূরে গিয়ে কথা বলুন।
2: ঠিকই আছে।
0: আচ্ছা, আপনার শারীরিক কুশল কামনা করি আমরা প্রত্যেকে। হ্যাঁ, আজকের বিষয় নিয়ে আপনি কিছু বলতে চান?
2: হ্যাঁ, এটা অবশ্যই আমাদের প্রকৃতির যে খামখেয়ালিপনা চলছে এটা আমাদের জন্যই চলছে, আমরা যেভাবে চলাচ্ছি সেইভাবেই চলছে।
0: একদম,
2: কারণ আমরা গাছ গাছালি কেটে একদম শেষ করে দিয়েছি, প্রকৃতির যে নিয়ম সেটাকে ব্যতিক্রম হয়ে গেছে। গাছই সমস্ত কিছু, পরিবেশের সমস্ত কিছু রক্ষা করে, জলবায়ু থেকে আরম্ভ করে সমস্ত কিছু। খনার বচনে একটা কথা আছে, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য। তো আমাদের তো এই মাঘের শেষে আর এখন বৃষ্টি পাওয়া যায়, প্রকৃতির সেই নিয়ম কানুন গুলা পাল্টে গেছে।
0: একদম ঠিক,
2: এটা তো স্বাভাবিক কারণেই আমাদের এই অবস্থা। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হচ্ছে না, যখন খরার দরকার তখন খরা হচ্ছে না, এইভাবেই চলছে।
0: ঠিক বলেছেন।
1: এর জন্য কিন্তু দেখুন আমরাই দায়ী নিতাই বাবু, তাই না?
2: অবশ্যই,
1: প্রকৃতিকে আমরা বাঁচতে চাইছি,
2: আমরা সুখের জন্য, নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য দিন দিন তৈরি করছি, কিন্তু পরিবেশের জন্য যে একটা গাছ লাগানোর দরকার সেটা লাগাচ্ছি না।
1: হ্যাঁ,
0: এবং শুধু লাগিয়েই আমরা আমাদের দায় ছেড়ে দিচ্ছি, তাকে যে যত্ন করে বড় করে তোলা সেটাও আমাদের সময় নেই, তাই না?
1: দেখো না দেবশ্রী, রাস্তায় আস্তে আস্তে
2: পরিকল্পনা নয়, সরকারের পরিকল্পনায় গাছ গাছালি লাগানোর জন্য হয়তো তারা লাগিয়েও দেয়, কিন্তু সেটা কি আমরা কি করি, হয়তো একটু বড় হলো না হলো কেটে নিয়ে জ্বালানি বানাই ফেললাম।
0: হুম হুম বিভিন্ন ভাবে আমরা প্রকৃতির উপরে নির্যাতন করছি।
1: দেখো দেবশ্রী, যে
0: অনেক ধন্যবাদ
1: আপনাকে, যে যত ডিভাইডার, ডিভাইডারের মাঝখান দিয়ে যত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হচ্ছে, কিন্তু তারপর আর সেগুলোতে জল দেওয়া হচ্ছে না,
0: মানে কোনো রক্ষণাবেক্ষণ নেই,
1: না সেগুলো দেখভাল করবার কেউ নেই, অযত্নে গাছগুলো একদিন হারিয়ে যাচ্ছে।
0: একদম,
1: সত্যি যদি তারা সুন্দরভাবে বেড়ে উঠত,
0: হ্যাঁ হ্যাঁ,
1: যেরকম সুদৃশ্য আমাদের চোখের সামনে,
0: মানে সৌন্দর্যায়ন যেমন হতো, পাশাপাশি লাভবান কিন্তু আমরাই হতাম।
1: অবশ্যই,
0: কিন্তু আমরা ওই যে বলে না, নিজের ভালো আমরা নিজে বুঝতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাদের আরো একজন শ্রোতা রয়েছেন। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের হাতে কিন্তু সময়ও কমে আসছে, আমরা আরও একটি গানে যাব, তাই তো? এবারে আমরা ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি শুনে নিই।

0: ভূপেন হাজারিকার কণ্ঠে যে গানটা শুনছিলাম এবং আমাদের আজকের যে বিষয়টি, কোথাও গিয়ে কেমন যেন মিলে মিশে গেল, তাই না?
1: হ্যাঁ দেবশ্রী, দেখো একটা জায়গায় খুব সুন্দরভাবে এলো যে নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও আমরা যে নির্লজ্জভাবে প্রকৃতিকে বাঁধতে চাইছি, গানটার মধ্যে দিয়ে কিন্তু তার একটা সুন্দর প্রতিফলন পেল।
0: এবং এখনো সময় আছে আমাদের সংযত হওয়ার।
1: অবশ্যই
0: ঠিক, কিন্তু আমাদের সময় শেষ, আপাতত এই বিষয়ে আমাদের দাড়ি টানতেই হবে।
1: আগামীতে সংযত হব এই আশা রাখি।
0: এই অঙ্গীকার নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনাদের সাথে ছিলাম আমি পাঞ্চালী।
0: আমি ছিলাম দেবশ্রী। নমস্কার।
1: নমস্কার। আজকের কিছু কথায় কিছু গানে এখানে এতে টানছি। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ অনুষ্ঠানে রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ইংরেজি পাঠদান করছেন মার্গারেট ইংলিশ স্কুলের শিক্ষিকা শ্রেয়সী শিকদার, এবং অংশগ্রহণে ছাত্রীরা সৃষ্টি গুপ্তা এবং সাক্ষী গুপ্তা।
7: Today in the class, I am here to teach English, class 12. I will be teaching the poem Ulysses by Alfred Tennyson. I am Shreyoshi Shikdar from Margaret Sister Nivedita English School, and with me are two students, both from my school, Sakshi Gupta and Srishti Gupta. Sakshi and Srishti, I hope you have the books open in front of you.
8: Yes, ma'am.
7: Okay, so we will be reading the Ulysses in today's class, and I won't spoil the pleasure by analyzing and explaining the poem before you get to read the text, because the beauty lies in the text itself. Okay?
8: Okay, ma'am. Okay, ma'am.
7: But in spite of that, a little bit of background details is necessary for you to understand and comprehend the poem. Without that, it would be difficult for you to understand. Ektu jodi na jano je Ulysses ke ki potobhumikay ei kobita ta lekha hoyechilo, tahole tomader bujhte ektu oshubidhe hobe. Who was this Ulysses? Ulysses actually was the name of
8: a Greek mythological hero.
7: Yes, he was a Greek mythological hero who figures in Homer's very famous poem, epic poem, the Odyssey. He wrote the Iliad and the Odyssey. In Odyssey, the main character Odysseus is actually the Greek name for Latin Ulysses. In Latin, he is called Ulysses. In Greek, he is known as Odysseus. Understand, Odysseus.

0: করতেছে রাজ্যের এবং রাজ্য শাসন করছে যথেষ্ট যোগ্যতার সঙ্গে, এই অবস্থায় তাকে আর তো সেরকম প্রয়োজন নেই, কেউ তার ওপর এখন আর নির্ভরশীল নয়। তো এই অবস্থায় ন্যাচারালি হি ডাজ নট মাইন্ড সেটিং সেলস এগেইন।
1: আন্ডারস্টুড? ইয়েস ম্যাম।
0: দিস ইজ মাই সান, মাইন ওন টেলেমেকাস, টু হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইল, ওয়েল লাভড অফ মি, ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স, টু মেক মাইল্ড আ রাগেড পিপল অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ subdue them to the useful and the good. You remember I pointed out to a contrast in the first stanza. First two lines, the adjectives used,
1: yes,
0: expressed the idleness of life spent in Ithaca,
1: yes,
0: and the active life spent
1: by Ulysses
0: in the last 20 years. In the Trojan War and the
1: adventures.
0: Yes. Here again, this contrast, this device of contrast is used. The two completely opposite personalities are set side by side,
1: yes,
0: father
1: ma'am,
0: and
1: son,
0: but completely
1: different personalities.
0: Okay. The father loves taking risk,
1: yes,
0: adventurous,
1: ma'am.
0: Understood?
1: Mm-hmm. Yes, ma'am.
2: Yes, ma'am.
0: This is my son, mine own Telemachus, to whom I leave the scepter and the isle. So he can now easily retire from his duties of kingship.
1: Yes, ma'am.
0: And he can allow his son to take over. Well loved of him, yes. Discerning, he is quite wise, prudent in his labor. He is well loved. And by slow prudence, to make mild, rugged people, he will gradually civilize the people of the land. And through soft degrees, subdue them to the useful and the good. এদেরকে ধীরে ধীরে ধীরে ধীরে রাজ্যবাসীকে, তাদেরকে শৃঙ্খলা পরায়ণ করে তুলবেন, তাদেরকে সুন্দর একটা জীবন তাদের যাতে হয়, যত্নশীল হয়ে তিনি সেটাকে এনশিওর করবেন। মোস্ট ব্লেমলেস ইজ হি, সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস ওয়েন আই এম গন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। This is very important. Dramatic monologue, ei chotto chotto sentence, these small sentences, jekhane duto ekta komar dupashe thik duto jogot ekta koma diye melano hoyeche. His world is different.
1: Ulysses'
0: world,
1: yes, ma'am.
0: Turbulent, risk-taking.
2: Risk-taking.
0: And there is this life of his son.
1: Calm,
0: who will gradually reform, civilize, train the people of Ithaca to be useful.
1: Yes, okay. Ma'am.
0: His son is interested in domestic, ordinary duties of life.
1: Yes, okay. Ma'am.
0: I hope you understood up to this much.
1: Yes, ma'am.
0: এই অবধিতে কোনো অসুবিধে নেই। আমি কয়েকটা ছোট ছোট প্রশ্ন ভেতর থেকে একটু জিজ্ঞেস করব, যাতে আমি বুঝতে পারবো যে হাউ ওয়েল ইউ হ্যাভ আন্ডারস্টুড। Okay,
1: ma'am.
0: You know that there are MCQ questions, right?
1: Yes,
0: multiple
1: ma'am.
0: Choice questions where you will be given how many options?
1: Four options.
0: From which you will have to choose one.
1: Yes, ma'am.
0: Listen very carefully. What type of a poem is Ulysses? Is it a sonnet, a lyric, an ode, or a dramatic monologue? Sakshi, tell me.
2: Ma'am, it is a dramatic monologue.
0: It is a dramatic monologue, right. Second question. Ulysses refers to the Roman name of the Greek hero, Achilles, Odysseus, Hector, Ajax. I'm repeating. Achilles, Odysseus, Hector, Ajax. Again, Sakshi?
2: Ma'am, Odysseus.
0: Odysseus. Odysseus in Latin becomes?
1: Ulysses.
2: Ulysses,
0: yes. The name of Ulysses' son is, this time the question goes to Srishti.
1: Okay, ma'am.
0: Menelaus, Achilles, Agamemnon, Telemachus.
1: Ma'am, it is Telemachus.
0: Yes, Telemachus is the name of Ulysses' son. Next, fill in the blanks. Sakshi, I cannot rest from blank. Hunting, travel, writing, adventure.
2: Ma'am, travel.
0: Yes, it's travel. Okay, it's just lifted as it is from the text. Otherwise, adventure, conceptually adventure is also correct.
1: Yes, ma'am.
0: But because it has been lifted from the text in toto, so the right answer is
1: travel.
0: Travel. Okay. Again, Srishti, what is the main theme of Ulysses? Is it

0: take life?
1: Ma'am, yearning for adventure and purpose.
0: Okay, so I think that you don't have any problem understanding the first part of the poem Ulysses, the noblest of all Tennyson's classical poems, right?
1: Yes, ma'am. And
0: I think that once you prepare this thoroughly, read the text, you will be quite confident in answering all kinds of questions that appear
1: ma'am.
0: In your question paper.
1: Yes,
2: okay,
1: ma'am.
0: So read the text thoroughly. Nothing can beat that.
1: Yes,
0: if you
1: ma'am.
0: Read the text thoroughly, you will be ready for the exam.
1: Yes,
2: okay.
1: ma'am.
0: So I am closing my discussion here and I wish you good luck for your exams.
1: Thank you.
2: Thank you, ma'am.
3: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ছিল ইংরেজি, পাঠদান করলেন মার্গারেট এসএন হাইস্কুলের শিক্ষিকা শ্রেয়সী শিকদার এবং অংশগ্রহণের ছাত্রীরা সৃষ্টি গুপ্তা এবং সাক্ষী গুপ্তা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।
4: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
5: আরবিআই একথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
8: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
7: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
8: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
7: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি কথায় সুরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। বন্ধুত্ব শব্দের অর্থ অনেক গভীর। প্রথম প্রশ্ন, বন্ধু কি? দ্বিতীয়ত, মানুষই কি শুধু মানুষের বন্ধু হয়? প্রশ্ন করুন নিজের বিবেককে। তৃতীয়ত, বন্ধুর সাথে বন্ধুত্ব কি সবসময় স্বচ্ছ হয়? বোধ হয় না। বন্ধুত্ব হতে পারে জীবজড়ের মধ্যে, বন্ধুত্ব হতে পারে প্রকৃতির সাথে, বন্ধুত্ব হতে পারে জীবজন্তুর সাথে। বন্ধু মানে নারীর বন্ধন নয়, বন্ধু মানে হৃদয়ের স্পন্দন। তাই তো কবিগুরুর ভাষায়, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনে তৃষা, কেমন করে মেটা বোঝি যদি না আমায় চাও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। আজ কথায় সুরেতে কথা এবং সুরের বন্ধুত্বের সাথে আমরা শুরু করব বাংলা ছায়াছবির গান দিয়ে। প্রথম গানটি শুনে নেব আশা ভোসলেজির কণ্ঠে সুরের আকাশে ছায়াছবি থেকে।

0: স্বপ্নচন ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: বসে আছি বছর চেয়ে

সুরের জগৎ থেকে ফিরে যাই একটু কথার জগতে, জেনে নিই আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কয়েকটি জায়গায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলোতেও। শুনলাম আবহাওয়ার খবর, ফিরে যাই আবার সুরের জগতে। বাঘিনী ছায়াছবির গান, শিল্পে মান্না দে।

0: কথায় শুরুতে এবার পালা বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরে আসব হিন্দি ছায়াছবির গানের টালি নিয়ে।
1: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যমে আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্র সে কিজিয়ে আপনি উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনি বিজনেস কা বিস্তার, ক্যোকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান।

0: নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: কথায় শুরুতে এবার ব্যাখ্যা পান বেরোটি।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: এবার
5: কি করবে?
4: আছে তো ফ্রি ওয়াইফাই।
6: বোকা, সুধরে যা।
5: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
4: মানে জালিয়াতি কে বলো বাই বাই।
5: আরবিআই একথা বলে,
3: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
1: কুমার শানু, অলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে হাম হ্যায় রাহি পেয়ার কি ছায়াছবির গান।

0: নয়। আরবিআই একথা বলে,
1: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
2: দশ লাখের লটারি জিতেছি আমি। ওয়াও,
3: পূর্ণ থাকে
4: জাল অফিস থেকে সাবধান।
1: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি মহিলা মজলিশ।

0: নমস্কার। স্মৃতি কখনো শুধু অতীত নয়, স্মৃতি হয়ে ওঠে সময়ের আয়না। আর সেই আয়নায় যদি ধরা পড়ে এক মহাকালের শিল্পীর জীবন, তবে তার প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে গল্প, গান আর অনুভূতির এক অনন্য মেলবন্ধন। রবি ঠাকুরের জন্মমাসে আজকের এই পর্বে রয়েছে বিশেষ অনুষ্ঠান রবির আলোকে। তার স্মৃতির ভাজে ভাজে জন্ম নেওয়া অনেক গল্প, গান এবং কবিতা নিয়ে সাজানো মহিলা মজলিশের এক ছোট্ট প্রয়াস। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহানা,
1: আর আমি অনুশ্রী।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের বিশেষ পর্ব রবির আলোকে।

আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। তাহারা যখন গুরু মহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন, আমারও শিক্ষা সেই সময়ে শুরু হইল। কিন্তু সে কথা আমার মনেও নাই, কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে। তখন কর অকর, খল অখল প্রভৃতি বানানের তুফান কাটাইয়া সবেমাত্র কুল পাইয়াছি। সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে, আমার জীবনে এইটাই আদিকবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে, তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। তাহার বক্তব্য যখন ফুরায়, তখনও তাহার ঝংকারটা ফুরায় না। মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। রবি ঠাকুরের জীবনে ছন্দের প্রবেশ বোধ হয় এভাবেই। তাহার পরে

যে কথাটা মনে পড়িতেছে তাহা স্কুলে যাওয়ার সূচনা। একদিন দেখিলাম দাদা এবং আমার বয়োজ্যেষ্ঠ ভাগিনীও সত্য স্কুলে গেলেন, কিন্তু আমি স্কুলে যাইবার যোগ্য বলিয়া গণ্য হইলাম না। উচ্চস্বরে কান্না ছাড়া যোগ্যতা প্রচার করার আর কোনো উপায় আমার হাতে ছিল না। ইহার পূর্বে কোনো দিন গাড়িও চড়ি নাই, বাড়ির বাহিরও হই নাই। তাই সত্য যখন স্কুল পথের ভ্রমণ বৃত্তান্তটিকে অতিশয়োক্তি অলঙ্কারে প্রত্যহই অত্যুজ্জ্বল করিয়া তুলিতে লাগিল, তখন ঘরে আর মন কিছুতেই টিকিতে চাহিল না। যিনি আমাদের শিক্ষক ছিলেন তিনি আমার মোহ বিনাশ করিবার জন্য প্রবল চপেটাঘাতসহ এই সারগর্ভ কথাটি বলিয়াছিলেন, এখন স্কুলে যাবার জন্য যেমন কাঁদিতেছ, না যাবার জন্য ইহার চেয়ে অনেক বেশি কাঁদিতে হইবে। সেই শিক্ষকের নাম ধাম আকৃতি প্রকৃতি আমার কিছুই মনে নাই, কিন্তু সেই গুরুবাক্য ও গুরুতর চপেটাঘাত স্পষ্ট মনে জাগিতেছে। এত বড় অব্যর্থ ভবিষ্যৎবাণী জীবনে আর কোনো দিন কর্ণগোচর হয় নাই। প্রথাগত শিক্ষা না নিয়েও ছন্দ কাব্য ও বাণীতে কিভাবে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়া যায় তার একমাত্র অব্যর্থ উদাহরণ বোধহয় রবীন্দ্রনাথ।

বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারিতাম না। সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমার অতীত, অথচ যাহার রূপ, শব্দ, গন্ধ দ্বার জানালার নানা ফাঁক ফুকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত। সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ। মিলনের উপায় ছিল না, সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে, কিন্তু গণ্ডি তবু ঘোচে নাই। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরেই। বড় হইয়া যে কবিতাটা লিখিয়াছিলাম তাহাই মনে পড়ে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। বন্ধন এবং মুক্তি যে প্রাচীর, সেই প্রাচীর ভেঙে দেওয়ার সূচনা শৈশবেই হয়েছিল, আর যার প্রকাশ পরবর্তীকালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমের ধারণায়।

0: আমি কবিতা লিখি, এ খবর যাহাতে রটিয়া যায় নিশ্চয় সে সম্বন্ধে আমার ঔদাসীন্য ছিল না। সাতকড়ি দত্ত মহাশয় যদি চ আমাদের ক্লাসের শিক্ষক ছিলেন না, তবুও আমার প্রতি তাহার বিশেষ স্নেহ ছিল। তিনি প্রাণী বৃত্তান্ত নামে একখানা বই লিখিয়াছিলেন। আশা করি কোনো সুদক্ষ পরিহাস রসিক ব্যক্তি সেই গ্রন্থ লিখিত বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তাহার স্নেহের কারণ নির্ণয় করিবেন না। তিনি একদিন আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি কবিতা লিখিয়া থাকো? লিখিয়া যে থাকি সে কথা গোপন করি নাই। ইহার পর হইতে তিনি আমাকে উৎসাহ দিবার জন্য মাঝে মাঝে দুই এক পদ কবিতা দিয়া তাহা পূরণ করিয়া আনিতে বলিতেন। তাহার মধ্যে একটি আমার মনে আছে। রবি করে জ্বালাতন আছিল সবাই, বরসা ভরসা দিল আর ভয় নাই। আমি ইহার সঙ্গে যে পদ্য জুড়িয়াছিলাম তাহার কেবল দুটো লাইন মনে আছে। আমার সেকালের কবিতাকে কোনো মতেই যে দুর্বোধ বলা চলে না তাহারই প্রমাণস্বরূপ লাইন দুটোকে এই সুযোগে এখানেই দলিলভুক্ত করিয়া রাখিলাম। মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। ইহার মধ্যে যেটুকু গভীরতা আছে তাহা সরোবর সংক্রান্ত অত্যন্ত স্বচ্ছ। আর একটি কোনো ব্যক্তিগত বর্ণনা হইতে চার লাইন উদ্ধৃত করি। আশা করি ইহার ভাষা ও ভাব অলঙ্কার শাস্ত্রে প্রাঞ্জল বলিয়া গণ্য হইবে। আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিও তাতে, হাপুর সুপুর শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপিরা কাঁদিয়া যায় পাতে। জীবন খাতায় যে পদ্যের সূচনা হয়েছিল পরবর্তীতে তা গীতাঞ্জলি রূপে বিশ্ববাসীকে সমৃদ্ধ করল।
1: একবার মাঘোৎসবে সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তাহার মধ্যে একটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। পিতা তখন চুঁচুড়ায় ছিলেন, সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সব কটি একে একে গাহিতে বলিলেন। কোনো কোনো গান দুবারও গাহিতে হইল। গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি 500 টাকার চেক

অজ্ঞাত ঔদাসীন্যের আড়ালে পুত্রের কাব্যচর্চার প্রতি পিতার যে সদর্থক উৎসাহ ছিল তা এই গল্পটিতে ধরা পড়ে। আর সেই বয়সে নয়ন তোমারে পায় না দেখিতে এই গানটির যে দর্শন সেটা ভাবার মতো প্রতিভা তার ছিল, এটা ভাবতেও সত্যিই বিস্ময় জাগে।

জীবনের এক এক পর্যায়ে এক একটি ঋতু বিশেষভাবে আধিপত্য গ্রহণ করিয়া থাকে। বাল্যকালের দিকে যখন তাকাইয়া দেখি, তখন সকলের চেয়ে স্পষ্ট করিয়া মনে পড়ে তখনকার বর্ষার দিনগুলি। বাতাসের বেগে জলের ছাঁটে বারান্দা একেবারে ভাসিয়া যাইতেছে, সারি সারি ঘরের সমস্ত দরজা বন্ধ হইয়াছে, প্যারিবুড়ির কক্ষে একটা বড় ঝুড়িতে তরিতরকারি বাজার করিয়া ভিজিতে ভিজিতে জল কাদা ভাঙিয়া আসিতেছে। আমি বিনা কারণে দীর্ঘ বারান্দায় প্রবল আনন্দে ছুটিয়া বেড়াইতেছি, আর মনে পড়ে স্কুলে গিয়াছি, দরমায় ঘেরা দালানে আমাদের ক্লাস বসিয়াছে, অপরাহ্নে ঘনঘোর মেঘের স্তূপে স্তূপে আকাশ ছাইয়া গিয়াছে, দেখিতে দেখিতে নিবিড় ধারায় বৃষ্টি নামিয়া আসিল, থাকিয়া থাকিয়া দীর্ঘ একটানা মেঘ ডাকার শব্দ আকাশটাকে যেন বিদ্যুতের নখ দিয়া এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত কোন পাগলি ছিঁড়িয়া ফাড়িয়া ফেলিতেছে। বাতাসের দমকায় দরমার বেড়া ভাঙিয়া পড়িতে চায়, অন্ধকারে ভালো করিয়া বইয়ের অক্ষর দেখা যায় না, পণ্ডিত মশাই পড়া বন্ধ করিয়া দিয়েছেন। বাহিরের ঝড় বাদলটার উপরেই ছুটাছুটি মাতামাতির বরাদ দিয়া বদ্ধ ছুটিতে বেঞ্চির উপর বসিয়া পা দুলাইতে দুলাইতে মনটাকে তেপান্তরের মাঠ পার করিয়া দৌড় করাইতেছি। আরও মনে পড়ে শ্রাবণের গভীর রাত্রি, ঘুমের ফাঁকের মধ্যে দিয়া ঘন বৃষ্টির ঝমঝম শব্দ মনের ভেতর

রক্তের চেয়েও নিবিড়তর একটা পুলক জমাইয়া তুলিতেছে। একটু যেই ঘুম ভাঙিতেছে, মনে মনে প্রার্থনা করিতেছি সকালেও যেন এই বৃষ্টির বিরাম না হয় এবং বাহিরে গিয়া যেন দেখিতে পাই আমাদের গলিতে জল দাঁড়াইয়াছে এবং পুকুরের ঘাটের একটি ধাপও আর জাগিয়া নাই। প্রকৃতির প্রতিটি রূপকে বোধহয় তার মতো করে আর কেউই সুর, তাল, ছন্দ ও কথায় মানতে পারেননি।

0: জীবন স্মৃতির বেশ খানিকটা পথ আমরা অতিক্রম করে এসেছি, তার নিজের কথায় দেখি এই একই প্রতিধ্বনি।
1: আমার কবিতা এখন মানুষের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে, এখানে তো একেবারে অবারিত প্রবেশের ব্যবস্থা নাই, মহলের পর মহল, দ্বারের পর দ্বার, পথে দাঁড়াইয়া কেবল বাতায়নের ভিতরকার দীপালোকটুকু মাত্র দেখিয়া কতবার ফিরিতে হয়। সানাইয়ের বাঁশিতে ভৈরবীর তান দূর প্রাসাদের সিংহদ্বার হইতে কানে আসিয়া পৌঁছে, মনের সঙ্গে মনের আপোষ, ইচ্ছার সঙ্গে ইচ্ছার বোঝাপড়া, কত বাঁকা চোরা বাধার ভিতর দিয়া দেওয়া এবং নেওয়া, সেই সব বাধায় ঠেকিতে ঠেকিতে জীবনের নির্ঝর ধারা মুখরিত উচ্ছ্বাসে হাসি কান্নায় ফেনাইয়া উঠিয়া নৃত্য করিতে থাকে, পদে পদে আবর্ত ঘুরিয়া ঘুরিয়া উঠে এবং তাহার গতিবিধির কোনো নিশ্চিত হিসাব পাওয়া যায় না।
0: আজ সময় প্রায় শেষ, রবীন্দ্র কাব্য সমুদ্র থেকে হয়তোবা এক অঞ্জলি আমরা নিবেদন করতে পারলাম, বাকি থেকে গেল আরও অনেক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পথ ধরে শুনলাম তার জীবনের কিছু টুকরো গল্প, যেখানে ছিল শৈশবের বিষয়, প্রকৃতির আহ্বান, মানুষের প্রতি গভীর মমতা আর সুরের অন্তহীন প্রবাহ। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি ছোট মুহূর্তও একদিন হয়ে উঠতে পারে শিল্প, যদি তাকে অনুভব করা যায় হৃদয় দিয়ে। এভাবেই গল্পের ফাঁকে ফাঁকে, গানের সুরে সুরে তিনি আজও বেঁচে আছেন, থাকবেন আমাদের চেতনায়। আজকের এই বিশেষ অনুষ্ঠান রবির আলোকে আমরা শেষ করছি তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই রচনার মাধ্যমে।

শেষ হল মহিলা মজলিস, উপস্থাপনায় অনুশ্রী রায় এবং শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী

0: সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের 15 তারিখ থেকে 5 দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন পেশাদার নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ICC টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত খবর। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেন আরও 4 মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে ছিলেন। NDA জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর 3 বার NDA অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে NDA নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পারি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশি মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে LPG সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো LPG ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ গিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত

0: পর্যায়ে শ্রী মোদি যাবেন ইতালি। সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতে যে ডাক দিয়েছিলেন, আজ তার ছ বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12ই মে এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদাসহ পাঁচটি স্তম্ভের ওপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূরপ্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এয়ার নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন পেশাদার নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিয়েছেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্যমন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই সুজিত বসু শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরা ইন্ডি ফিল্ম বা বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্র্যাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন্ড সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়। চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত, আরও 2 জন আহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় রাজ্যের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার 2026 সালে ICC পুরুষদের T20 বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর AKM ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি প্রতিবেদন,
1: इस साल 7 फरवरी से 8 मार्च तक भारत और श्रीलंका की संयुक्त मेजबानी में हुई T20 विश्व कप से बांग्लादेश ने अपना नाम वापस ले लिया था। यह फैसला तब लिया गया जब अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद ICC ने सुरक्षा चिंताओं के कारण बांग्लादेश के मैच भारत से श्रीलंका स्थानांतरित करने की मांग को ठुकरा दी। विवाद तब शुरू हुआ जब भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड BCCI ने कथित तौर पर कट्टरपंथी समूहों से धमकियों के बाद बांग्लादेश के तेज गेंदबाज मुस्ताफिजुर रहमान को IPL से बाहर कर दिया। इसके बाद अमीनुल इस्लाम के नेतृत्व वाले बांग्लादेश क्रिकेट बोर्ड ने भारत जाने वाले खिलाड़ियों, अधिकारियों और पत्रकारों की सुरक्षा को लेकर चिंता जताई। अंतरिम सरकार ने BCB को टूर्नामेंट से हटने का निर्देश दिया। इस फैसले की कई पूर्व क्रिकेटर और खेल विश्लेषकों ने कड़ी आलोचना की। नवल सिंह परमार, आकाशवाणी समाचार, ढाका।
0: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এখন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বাতিল করা হয়েছে, সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। আইএসএল ফুটবলে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডি হাতে। মোট 17টি পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অয়নশীলের অফিসে তল্লাশির সময় প্রচুর ওএমআর শিট উদ্ধার হয়। সেখানেই বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ সামনে আসে। এই তদন্তের সূত্রেই সুজিত বসুসহ একাধিক তৃণমূল নেতা ও প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসে। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীত প্রামাণিক বলেছেন এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে।
1: যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না।
0: মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 23 মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র পাঠানোর অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুনভাবে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। এছাড়া ইতিমধ্যেই আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে বলে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। এনটিএর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে রাজ্য পুলিশ এই হত্যার ঘটনার তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতেই আজই সিবিআই তদন্তভার গ্রহণ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে তারা এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। ডিআইজি পঙ্কজ সিংয়ের নেতৃত্বে 7 সদস্যের দল এই তদন্ত করবে। কলকাতা অঞ্চলে যুগ্ম নির্দেশকের অধীনে এই দল কাজ করবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজন অনুযায়ী আধিকারিক নিয়োগ করা হবে। আজ রাজ্য পুলিশ সিবিআইকে ঘটনার কেস ডায়েরি হস্তান্তর করতে পারে বলে জানা গেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আবেদনকারীর আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN News কলকাতা।

0: কলকাতাতে। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে সিবিআই মুখবন্ধ খামে, তদন্তের অগ্রগতি জানায়। এরপর নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন করে তদন্ত করছে না। এর প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ, অন্যান্য মামলা শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাবে না, তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে কোনো কমিশন গঠন করা যেতে পারে। তিনিও চান এই মামলা সঠিক বিচার হোক। এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিল। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য। আজ কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজ্যে কোনো লগ্নি আসেনি।
1: সামগ্রিকভাবে এখানে মেধার বিকাশের পর্যাপ্ত কোনো সুযোগ নেই। আমরা ডে ওয়ান থেকে বলেছি উই ওয়ান্ট দ্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দ্য গভর্নমেন্ট দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি। আমাদের রাজ্যে বর্গ অপারেশন হয়েছিল, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিকের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি।
2: সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এডুকেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আওয়াস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার না হলে খরচা করবে কি।
0: এদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তার দপ্তর পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শহরে থমকে থাকা মেট্রো রেলের প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
3: আজকে মেট্রো প্রজেক্টগুলো সমস্ত থমকে দাঁড়িয়ে রয়েছে, আগের সরকার করতে দেয়নি, সেই সমস্ত কাজ আমরা আবার শুরু করব। এবং আজ থেকে আমাদের চিংড়িঘাটা যেটা থমকে দাঁড়িয়েছিল সেটা চালু করে, মানে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে।
0: এছাড়া দপ্তরে নিয়োগ এবং শহরে উন্নয়নে বিষয়ে জোর দেওয়া হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের সুরক্ষায়। রাজ্যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, এ সম্পর্কে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।
3: আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্তভাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে।
0: আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। মোহনবাগান 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে 10 ম্যাচে 11 পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে ইন্টার কাশি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বাতিল করা হয়েছে, সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া গান শিল্পী অনিরিমা রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান শিল্পী অনিরিমা রায়। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুরু হচ্ছে গান পরম্পরায় অনুষ্ঠান। আজ অনুষ্ঠানে শুনবেন তবলা বাদন, শিল্পে ওস্তাদ জাকির হোসেন।

শেষ হলো গান পরম্পরায় অনুষ্ঠান। আজ অনুষ্ঠানে শুনলেন তবলা বাদন শিল্পী ওস্তাদ জাকির হোসেন। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

রাস্তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন স্কুল, কলেজ, অফিস কিংবা কাজের প্রয়োজনে আমরা সকলেই কোনো না কোনোভাবে রাস্তা ব্যবহার করি, কিন্তু একটু অসাবধানতা, একটু তাড়াহুড়ো কিংবা নিয়ম না মানার কারণে মুহূর্তের মধ্যেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এই কারণেই প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে পালন করা হয় ওয়ার্ল্ড রোড সেফটি।

উইক বা বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের আজকের এই পর্ব জুড়ে। আর তোমাদের সঙ্গে আমি রয়েছি তোমাদের প্রিয় যুববন্ধু সৃজ্যোতি। আমাদের আজকের এই পর্বে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার একমাত্র কারণ মানুষকে সচেতন করা, নিরাপদভাবে যাতায়াতের গুরুত্ব বোঝানো এবং সর্বোপরি রাস্তায় যে সমস্ত দুর্ঘটনা ঘটে যায় সে সমস্ত কমানো। আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সড়ক নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং এই বিষয়ে তরুণ সমাজের যে ভূমিকা রয়েছে, বিশেষ করে ট্রাফিক নিয়ম মেনে চলবার যে গুরুত্ব, এ সমস্ত কথাই উঠে আসবে আমাদের আজকের এই পর্বে। কারণ আমাদের সকলেরই তো ইচ্ছে হয় একটি নিরাপদ সমাজ গড়ে তোলার এবং সেখানে বসবাস করার। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা একটি বিশাল বড় সামাজিক সমস্যা বলে আমার মনে হয়। প্রতিদিন পৃথিবীর যে কোনো প্রান্তে হাজার হাজার মানুষ এই দুর্ঘটনায় আহত হন, অনেকে প্রাণও হারান। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হল বিশেষ করে তরুণ তরুণীরা এই দুর্ঘটনার শিকার হন, যার মধ্যে প্রধান কারণগুলি যদি আমরা একটু আলোচনা করি, সেখানে রয়েছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম অমান্য করা বা রাস্তাঘাটে চলবার সময় মোবাইল ফোন ব্যবহার করা, বিশেষ করে গাড়ি চালাবার সময় বা অন্যান্য যানবাহন চালাবার সময় হেলমেট বা সিট বেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। আরও একটি কারণ থাকতে পারে, সেটা হলো রাস্তা পারাবারে অসতর্কতা। অনেক সময় আমরা মনে করি যে আমার কিছু হবে না, আমি রাস্তা যতটুকু দেখতে পাচ্ছি আমি খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারবো, বা গাড়িটা তো অনেক দূরে আছে। কিন্তু দুর্ঘটনা কি কখনো বলে কয়ে আসে? আমার তো তা মনে হয় না। খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভুল একজন মানুষের জীবন নয়, একটি পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। অনেক সময় আমরা লক্ষ্য করি যে কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাইকে করে বহু দূর চলে যাচ্ছে, সেখানে হেলমেট পরছে না। আবার অনেক সময় এখনকার যুগে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা, সেই সমস্ত কন্টেন্টের তৈরির জন্য রাস্তায় রিল বানাচ্ছে, বিভিন্ন রকমের স্টান্ট করছে, এমন কিছু জিনিস হয়তো তারা মজার ছলে করছে, হয়তো তারা ভাবছে যে কিছু হবে না, হয়তো তারা খুব সাহস মনে করছে নিজেদেরকে। কিন্তু কখন কিভাবে বিপজ্জনকভাবে তারা অসচেতনভাবে নিজেদের জীবনটা বয়ে নিয়ে চলছে নিজেদের হাতের মুঠোয়, সেই খেয়াল তাদের নেই। আজকের এই পর্ব বিশেষ করে যুব বন্ধুদের, আর তাই আমার মনে হয় যে আমাদেরই দায়িত্ব ট্রাফিক নিয়ম মেনে চলার, এবং অন্যান্য কেউ যদি রাস্তায় আমরা তাদেরকে দেখতে পাই তারা নিয়ম ভঙ্গ করছেন, আমরা যেন তাদেরকে গিয়ে নিয়ম মেনে চলবার জন্য উৎসাহ করতে পারি। এবং আমরা যখন রাস্তায় চলাফেরা করব, আমাদের উচিত হাতে একটু সময় নিয়ে চলার, ধৈর্য নিয়ে থাকার। এই সমস্ত ছোট ছোট সচেতনতাই সমাজকে কিন্তু একটা বিশালভাবে পরিবর্তন করতে পারে। স্পিড লিমিটটা কন্ট্রোলে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তারা আমাদের জীবনে থাকতেই পারে, কিন্তু তাই বলে কি নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে আমরা সব কিছু ভুলে এগিয়ে যাব? তা ঠিক নয়। আমাদের সচেতন হতে হবে, নিরাপদ থাকতে হবে এবং অন্যকেও নিরাপদ রাখবার প্রতিজ্ঞা করতে হবে। বিশেষ করে যুব সমাজ যদি আজ এই দায়িত্বশীল আচরণের মাধ্যমে অন্যদের সচেতন করে তুলতে পারে, তবে আগামী দিনের সমাজ আরও নিরাপদ এবং সুন্দর হয়ে উঠবে। আমাদের মনে রাখতে হবে একটি নিরাপদ সড়ক গড়ে তোলা শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই দায়িত্ব আমরা মনে রেখে প্রতিদিন যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এই আশায় আমি থাকব। এবং আরও যে যুববন্ধুরা আমাদের সঙ্গে আজ জুড়ে রয়েছ তোমরা এই পর্বে, তোমরাও এই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে এগিয়ে চলবে। আমরা কথা বললাম জাতিসংঘ বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ এই বিষয় নিয়ে, এবার একটু ভিন্ন স্বাদে আমরা চলে যাই। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অত্যন্ত গুণী দুজন যুববন্ধু, একটু স্বাদ বদলের পালা এবার।
প্রথমেই চলে যাব প্রবাল বিশ্বাসের কাছে। আমরা শুনে নেব তার কাছ থেকে একটি ভজন।

অসাধারণ একটি ভজন শুনলাম আমরা প্রবাল বিশ্বাসের কণ্ঠে। মনটা প্রশান্তিতে ভরে রইল। এরপর আর কোনো কথা হয় না। এতক্ষণ প্রবাল বিশ্বাসের সঙ্গে তবলায় সঙ্গত করলেন উৎপল দাস, কিবোর্ডে দেবজ্যোতি সরকার। আমরা আবার প্রবালের কাছে ফিরে আসব। এবার চলে যাই আরও এক যুববন্ধুর কাছে, ঋতভাস রায়। আমরা এতক্ষণ ভজন শুনলাম প্রবাল বিশ্বাসের কণ্ঠে। ঋতভাস, এবার তোমার কাছে আমার একটি আবদার আছে। তোমার কণ্ঠে যদি একটি খেয়াল শুনতে পাই তাহলে বেশ ভালো হবে।

কি অপূর্ব সৃষ্টি, আর কি অসম্ভব সুন্দরভাবে সেই সৃষ্টিকে তুমি ফুটিয়ে তুললে এবং আমার আবদারটাও পূরণ করলে। অনেক ধন্যবাদ তোমায়। এতক্ষণ ঋতুভাস রায়ের সঙ্গে তবলায় সঙ্গত করলেন উৎপল দাস, কিবোর্ডে মনোরঞ্জন দাস। এরপর ঘড়ির কাঁটা আমাদের জানান দিচ্ছে যে আমরা আজকের এই পর্বের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শেষটা একটু অন্যভাবেই হোক, আমরা গান শুনতে শুনতে সেই গানের রেশ মনে রেখেই শেষ করি আমাদের আজকের এই পর্ব। আমরা আবার চলে যাই প্রবাল বিশ্বাসের কাছে, তোমার কাছ থেকে শুনে নেই আমাদের আজকের এই পর্বের শেষ নিবেদন।

0: নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি সাতপুকুরিয়া এফপিসি, গ্রাম ময়রাডাঙ্গা, থানা ভালাকাটা, গ্রাম পঞ্চায়েত ময়রাডাঙ্গা, জেলা আলিপুরদুয়ার। সাতপুকুরিয়া এফপিসি এসে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের একটি বড় ফার্ম আমরা দেখেছি। তো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন হল একটি পরিবেশ বান্ধব জৈবিক পদ্ধতিতে, যেখানে কেঁচো ব্যবহার করে পচনশীল জৈব বর্জ্য গোবর এবং কৃষি অবশিষ্টাংশ দ্রুত পুষ্টি সমৃদ্ধ উৎকৃষ্ট মানের জৈব সারে রূপান্তর করা হয়। এটি গন্ধহীন এবং 45 থেকে 50 দিনে উচ্চ মানের জৈব সার বা ভার্মি কাস্ট তৈরি করা হয়। কেঁচো জৈব পদার্থ খেয়ে পরিপাকতন্ত্রের মাধ্যমে বের করে দেয়, যা কিনা গাছের জন্য পুষ্টিকর মল বা ভার্মি কাস্ট নামে পরিচিত। সাধারণত গোবর, রান্নাঘরের উচ্ছিষ্ট সবজি এবং কাগজ বা পাতা, এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। এটি মূলত বেড পদ্ধতি বা পিট পদ্ধতিতে করা হয়। আমরা এখানে উপস্থিত হয়েছি সাতপুকুরিয়া এফপিসিতে। আমরা পরিচয় করে নেব, আমাদের সামনে উপস্থিত আছেন, আপনার নামটি বলুন।
1: উত্তম চৌধুরী।
0: উত্তম চৌধুরী।

0: আচ্ছা,
1: রাসায়নিকের উপর নির্ভরশীল হওয়ার পরে জন্য তাদের চাষে বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসতো।
0: আচ্ছা,
1: সেইখান থেকে চাষিদের যাতে অল্প দামে জৈব সার তুলে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই এই কাজটা শুরু করে।
0: আচ্ছা আচ্ছা, এই কেঁচো সার আপনি শুরু করেন এই একটি মহান ব্রতে ব্রতী হয়ে। তো আপনার এখন বয়স কত?
1: আমার বয়স এখন 45।
0: এখন 45 বছর বয়স। এবং আপনাদের এই যে সাতপুকুরিয়া এফপিসি, এই এফপিসিতে আপনাদের সম্মানীয় সদস্য এবং সদস্যা মোট কতজন আছেন?
1: 329 জন।
0: 329 জন আপনার এই এফপিসির সদস্য এবং সদস্যা, সকলেই তো মানে এই জড়িয়ে আসে এফপিসির সঙ্গে, তাই তো? তো আপনাদের এই সাতপুকুরিয়া এফপিসি, আপনাদের এই যে কেঁচো সার, যে পদ্ধতিগত যে খামার, এই খামারের সঙ্গে সকলেই জড়িয়ে আছে। আচ্ছা, এখানে তো নিশ্চয়ই আপনি প্রত্যক্ষভাবে অনেক শ্রম দিবস তৈরি হয়।
1: অবভিয়াসলি আমাদের যে ইয়ারলি টার্গেট, সেই টার্গেটে আপনার কাছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেক দিন নিচে 5 জন উপরে 20 জন মানে
0: কাজ করে। তার মানে দেখুন, নিচে 5 জন উপরে 20 জন, তার মানে ধরে নিচ্ছি বেশিটাই 20টি পরিবার এখান থেকে উপকৃত হচ্ছে।
1: এবং এর চেয়েও বেশি উপকৃত হচ্ছে যারা এই কম দামে অল্প মূল্যে এই সারটা কিনে নিয়ে গিয়ে আপনার চাষাবাদ করছে। তাদের মানে ফসল ফলাতে গেলে যে প্রোডাকশন কস্ট, মোটামুটি বলা চলে যে অর্ধেকে নেমে আসে।
0: আর রাসায়নিক সারের মানে
1: প্রয়োগটা খুবই কম,
0: কমিয়ে দিয়ে এই কেঁচো সার ব্যবহার করে, আর এতে গাছের এবং মাটির শক্তি বেড়ে যাচ্ছে।
1: হ্যাঁ, মাটির সুস্বাস্থ্য এবং গাছের বৃদ্ধি এবং গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।
0: আর পরোক্ষভাবে আমরাও কিন্তু উপকৃত হচ্ছি, তাই না? আমরাও এই কেঁচো সারের যে ফলন যেটা আসছে, যে শাকসবজি আমরা খাচ্ছি,
1: স্বাস্থ্যের জন্য প্রচন্ডভাবে উপকৃত।
0: তো আপনি যখন এটা শুরু করেছিলেন, আপনার দীর্ঘ জীবন কতদিন ধরে করছেন? মানে আপনি মূলত
1: 18 বছর
0: ধরে করছেন। তো শুরুতে আপনার যখন সংগ্রামের একটু সংক্ষিপ্ত বলুন তো।
1: সংগ্রামে বলতে গেলে, আমরা যখন দেখলাম, বিশেষ করে আমি, যে আপনার কাছে চাষিকে যদি মুক্তি দিতে হয় তো তাহলে আপনার কাছে বিকল্প কিছু ভাবতে হবে। আর আমরা পুরনো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোক, সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 3টে জিনিস, যে আপনার কাছে চা বাগান, ফরেস্ট এবং চাষ, এর সাথে আছে ট্যুরিজম,
0: মানে ট্যুরিজম।
1: তো চাষটা পরে শুরু হয়। তো চাষটা এবং আপনার কি হচ্ছে চা বাগান, এই দুটোকে যদি বাঁচাতে যেতে হয় তাহলে বিশ্বের বাজারে আপনার কি হচ্ছে চায়ের কদর, অর্গানিক করলে চায়ের কদরটা বাড়বে। এবং আপনার আমাদের যারা সমতলে আছি, সেই সমতলে চাষের আপনার কি হচ্ছে লাভ বাড়াতে গেলে পরে তার প্রোডাকশন কস্ট কমাতে হবে। প্রোডাকশন কস্ট কমানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনার কি হলো যে সার ব্যবহার করা হয়, সেই সারটারা যদি মানে নিজেদের চাষিদের কাছে গিয়ে তৈরি করে চাষিদের পৌঁছানো যায়, তাহলে পরে আপনার কাছে প্রোডাকশন কস্ট করানো সম্ভব। এই কথা যখনই আমাদের মাথার মধ্যে আসে, তখনই আপনার কাছে এই উদ্যোগ আমরা নেই। প্রথমে আমরা ছোটো করেই শুরু করি, কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে আমরা বৃহৎ করি। বিগত অর্থবর্ষে আমাদের আপনার কি হচ্ছে 200 টনের মতো তৈরি হয়েছিল।
0: বিগত অর্থবর্ষে 200 টন?
1: 200 টন।
0: আচ্ছা আচ্ছা,
1: আগামী অর্থবর্ষে আমাদের টার্গেট আছে 1000 টন।
0: আচ্ছা, এই যে আপনারা কেঁচো সারটা তৈরি করছেন, দেখতে মনে হবে চাপা সিটিসি চাপাতির মতন, এর তো নিশ্চয়ই মানে মার্কেটে আপনাদের বিক্রি হয়ে যাচ্ছে?
1: আমাদের সার কখনো আপনার কি হচ্ছে স্টক থাকে না,
0: স্টক থাকে না, মানে স্টোরিং এর সেরকম কোনো ঝামেলা নেই, বিক্রি হয়ে যাচ্ছে,
1: বিক্রি হচ্ছে।
0: বাহ, হ্যাঁ। তো আচ্ছা, আরেকটা ব্যাপার বলছি, এই যে কেঁচো, যেটা ভার্মি, লাল কেঁচো, এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন?
1: এটা জাত হচ্ছে আইসিনিয়া ফোডিটা।
0: আচ্ছা,
1: আপনার কি হচ্ছে আমরা প্রথম অবস্থায় খুবই অল্প এনেছিলাম।
0: আচ্ছা,
1: অল্প আনার পরে তারপরে নিজেরা হ্যাচিং করে নিজেরাই এটাকে বাড়িয়েছি।
0: বাহ, আর তাহলে ধরুন কেউ আমাদের নতুন নবীন প্রজন্ম যারা, মানে আমাদের যারা, আমি বেকার বললে তাকে অসম্মান করা হয়, যারা এখনো মানে কোনো কর্মচেষ্টায় ব্যতীত আছে, তারা যদি আগ্রহী হয়ে আপনাদের কাছে সাতপুকুরিয়া এফপিসিতে এসে প্রশিক্ষণ এবং ভার্মি সংগ্রহ করতে চায়, নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন? আর সেই ক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বরটা একটু বলবেন, যদি কেউ কন্ট্যাক্ট করে আপনার?
1: অবশ্যই,
0: একটু বলে দিন আপনাদের।
1: আমার নাম্বার হচ্ছে 8637379164।
0: আরেকবার বলুন,
1: 8637379164।
0: বাহ, তাহলে এই নাম্বারে আমাদের যারা উৎসাহী যারা থাকবে, আমাদের বন্ধুরা, তারা যদি আপনাকে যোগাযোগ করে, তাহলে আপনার এখান থেকে প্রথমে প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ, তারপর এই ভার্মি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবে। বা আপনি সব ধরনের সহযোগিতা করবেন, কেননা আপনার যে

0: উদ্দেশ্য যে আমাদের এই কেরাই অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে নিরসন করার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত। আর এই জন্যই গ্রামে গঞ্জে অনুষ্ঠান, যে সকলের যাতে উন্নতির লক্ষ্য মাত্রা পৌঁছতে পারে। আচ্ছা, আপনার এখানে যে পিট পদ্ধতি আপনি অবলম্বন করেছেন আপনার এই ফার্মে, দেখলাম আপনি টানেল করে করেছেন, সেটা সম্পর্কে একটু বলুন তো।
1: আমরা মূলত একটা ট্রেনিং সেন্টার হিসাবে, আমাদের মানে ফার্মি প্রোডাকশন তো মুখ্য উদ্দেশ্য, তার সাথে সাথে কেউ মানে কেউ যদি কমার্শিয়াল অ্যাঙ্গেলে উদ্যোগী হিসাবে যদি কেউ করতে চায় তার জন্য আপনার কি হচ্ছে যেরকম টানেল, তারপরে ভার্মি পিট, তারপরে প্লাস্টিক ভার্মি, তারপরে একদম লো কস্টে যেটা নাকি প্লাস্টিক কালো পলিথিনের মধ্যে বাছের বাতা দিয়ে তৈরি করা সেই পিটও আমরা তৈরি করে রেখেছি। সেটার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, অবশ্যই ভার্মি কম্পোস্ট প্রোডাকশন করানো। তার চেয়েও যে বড় উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার কি হলো 500 টাকা দিয়েও ভার্মির ব্যবসা শুরু করা যায়, তার জলজন্ত প্রমাণ আমাদের এখানে আমরা তুলে ধরেছি, এটাই হচ্ছে আমাদের মোক্ষম উদ্দেশ্য।
0: আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম আপনি এখানে যে কেঁচো সার করছেন, এই গোবরটা আপনি সংগ্রহ করেন, এখন তো গৃহপালিত পশু তো বাড়িতে নেই, আপনি কোথা থেকে সংগ্রহ করেন?
1: আমি শুরুতেই একটা কথা বলে রাখছিলাম যে আপনার কি হচ্ছে চা বাগানের বর্তমানের মৌলিক সমস্যা, সেই সমস্যাটা আপনার কিছু সমাধান করা সম্ভব। সেই সমস্যা সম্ভব এইভাবেই যে আপনার কি হচ্ছে এই যে আমাদের এই কাউডাং গোবর, সেই আমাদের তরাই অঞ্চলে যে গোবর তার সিংহভাগ গোবর আপনার আমরা হচ্ছে চা বাগানে যারা ওই চা বাগানের শ্রমিকরা যারা বন্ধু বাগানে গরু পালন করেন তাদের এই গোবরটা আমরা সংগ্রহ করে কিনে নিয়ে আসি।
0: এটাই হচ্ছে মানে চা বাগানের থেকে সংগ্রহ,
1: কাঁচামালটা আমরা ওইখান থেকে সংগ্রহ করি।
0: আর এবার এই যে বাদ বাকি যে লাগে, যেমন ধরুন রান্নাঘরের যে সবজি খোসা বা অন্যান্য এই যে পাতা টাতা এইসবগুলো আপনি এখানে লোকালি পেয়ে যান?
1: আমাদের এইখানে আপনার কি হচ্ছে শুধু গোবর দিয়ে করলে ভার্মির মানে গুণগত মান এবং কোয়ালিটি সেই কোয়ালিটিটা আপনার কি হচ্ছে 100% আসে না, তার জন্য আমরা কিছু এক্সট্রা অ্যাডিশনাল মানে ব্যবহার করি। সে যেরকম আপনার কি হচ্ছে বাড়িতে কাটার পরে যে সবজি অবশিষ্ট অংশ, কলা গাছের অংশ, তারপরে কচুরি পানা, তারপরে আপনার কি হচ্ছে সর্ষের খোল, তারপরে কিছু জীবাণু, যে জীবাণুগুলি আপনার কি হচ্ছে গোবরটাকে তাড়াতাড়ি মানে কেঁচো খাওয়ার উপযুক্ত করে তুলে দেয়, সেই সব জিনিসগুলি আমরা ব্যবহার করি। এবং সাথে আপনার কি হচ্ছে চাষির চাহিদা অনুযায়ী আপনার কিছু আপনার অর্গানিক ম্যানুয়ার যেরকম টাইকোডার্মা, সিডোমোনাস এই ধরনের ব্যাকটেরিয়া আমরা সেখানে প্রয়োগ করে থাকি।
0: আপনি দেখলাম যে আপনি যে টানেলটা করেছেন এটা লম্বাটা কতটা হবে?
1: এটা আপনার কি হচ্ছে লম্বাটা হচ্ছে 100 ফিট,
0: 100 ফিট লম্বা। আর এটা চওড়াটা কতখানি?
1: চওড়াটা 3 ফিট।
0: দেখুন এটা সুন্দর সিস্টেম যে আপনি আপনার ফেন্সিংয়ের পাশ দিয়ে কংক্রিটের এরকম দেয়াল তুলে পাশে এরকম করে দিয়ে একটা টানেল করেছেন, সেখানে আপনি ড্রিপ ইরিগেশন ব্যবহার করেছেন। ড্রিপ ইরিগেশনটা কি বলতে?
1: ড্রিপ মানে ভার্মিতে আপনার কি হচ্ছে প্রচুর জল লাগে, বর্ষায় জল লাগে, কারণ বৃষ্টির জল যদি ভার্মিতে পড়ে তাহলে আপনার কি হচ্ছে কেঁচো পালিয়ে যায়।
0: আচ্ছা,
1: তার জন্য আপনার কি ওখানে মানে ছাদ দেওয়া হয়, মানে অর্ডিনারি চাল, চাল দেওয়ার পরে আপনার কি হচ্ছে সেইখানে আপনার কি হচ্ছে জল স্প্রে করতে হয়। তো একটা ফার্মে আমি পর্যবেক্ষণ করে দেখা গেছে যে একটা হাজিরা মানে একটা লেবার সারাদিন লাগে মোটামুটি 40-50টা বেডে দুই বেলা জল দিতে। তো তার জন্য আমরা ড্রিপের যে পাইপ সিস্টেমটা আছে সেই সিস্টেমটা করে নিয়েছি, সেই সিস্টেমের সাথে আমরা মোটর জুড়ে দিই, মোটর জুড়ে দেওয়ার একখানে সুইচ দেওয়ার পরে আমাদের প্রত্যেক জায়গায় সমহারে জলটা সঠিকভাবে পড়ে। একদিকে আপনার কিছু লেবার সাশ্রয়, আরেকদিকে আপনার কিছু কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এই জলটা হয় না, একদম সাইন্টিফিক ওয়েতে যতটুকু জল প্রয়োজন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই জলটা সেইখানে গিয়ে পড়ে।
0: তো আমি দেখলাম যে আপনার এখানে ওই টানেল যেটা আছে দেখা যাচ্ছে আপনি খুব একটা সিস্টেমে এগিয়েছেন, সে সম্পর্কে শুনতে চাইব। দেখলাম যে কিছুটা জায়গাতে মানে বেশ সুন্দর করে মানে এখনও আছে, আবার কিছু জায়গাতে নেই, তার মানে হচ্ছে যে জায়গাটা নেই সেটা বিক্রি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ বাই স্টেপ মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 তার মানে ওখানে আবার তৈরি হচ্ছে, আবার এদিকে আসবে, এইভাবে আপনার এই ভার্মি কম্পোস্টটা মানে আপনি তো চালাচ্ছেন।
1: আমাদের এখানে রোজ বিগত অর্থবর্ষে ছিল নিয়ার অ্যাবাউট 1 টন, কিন্তু 1 টন আমরা পৌঁছতে পারিনি, 700 কিলোর মতো পার ডে আমাদের প্রোডাকশন হতো। তো এইবার সামনে অর্থবর্ষে নিয়ার অ্যাবাউট 3 টন ডেইলি দিনের প্রোডাকশন,
0: ডেইলি প্রোডাকশন
1: 3 টন। 3 টন প্রোডাকশন করতে গেলে পরে যেহেতু আমার শ্রমিককে প্রত্যেক দিন কাজের যোগান দিতে হবে, তার জন্য আপনার কি হচ্ছে এটার একটা আপনার কি হচ্ছে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার মতো মোতাবেক আপনার কি হচ্ছে মার্ক করে ওই কাউডাংটা ফেলা হয় এবং ট্যাঙ্কে দেওয়া হয়, যাতে আজকে উঠলো, আজকে ওঠার

0: পরে আবার কালকে একটা উঠলো, পরশু একটা উঠলো, সপ্তাহে একদিন ছুটি গেল, তারপরে আপনার কি হচ্ছে এইভাবে রিসাইকেলিংয়ে আমাদের আবার ওই মানে 50 থেকে 60 দিন পরে যাতে আবার মূল জায়গাটাতে আসা যায় সেইভাবে আমাদের কাজগুলি চলে,
1: মানে পুরো রিসাইকেলিং পদ্ধতিতে। আর এখানে আপনার যে কেঁচো সারের যে উৎপাদনটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি সহযোগিতার হাত পেয়েছেন কি?
0: অবভিয়াসলি তাদের কথা বলতে হবে, কারণ তাদের কথা যদি না বলা হয় আজকে হয়তোবা আমরা একটা জায়গায় সে দাঁড়িয়েছি, তাহলে আপনার হচ্ছে নিজের প্রতি অবিচার করা হবে এবং তাদের এই মহান উদ্যোগের প্রতিও আমার অবিচার করা হবে। অবশ্যই আমি প্রথমে বলবো যে সি বিশ্বাস, যিনি পুরনো জলপাইগুড়ি DDM ছিলেন,
1: গণেশচন্দ্র বিশ্বাস,
0: জে সি বিশ্বাস, গণেশচন্দ্র বিশ্বাস,
1: ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জলপাইগুড়ি,
0: নবার্ড। তারপরে আমাদের ডিস্ট্রিক্টটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে চলে আসি, আলিপুরদুয়ার আর কুচবিহার এই দুটো মার্চ হয়ে যায়। মার্চ হয়ে যাওয়ার পরে আপনার কি হচ্ছে ওই কুচবিহারে যিনি DDM ছিলেন আশিস দাস,
1: আশিস দাস, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার,
0: ওনার হাত দিয়েই এটার হাতে করি। যেহেতু জিসি স্যার মানে গণেশচন্দ্র বিশ্বাস মহাশয় জলপাইগুড়িতে রয়ে গেলেন, তারপর উনি ধরলেন, উনি আপনার কি হচ্ছে একটা পূর্ণাঙ্গ তেজি ঘোড়াকে যতটুকুন মানসিক উৎসাহ এবং যতটুকুন খাবার দিয়ে রান করানো দরকার ততটুকুন করলেন। তারপরে আপনার কি হচ্ছে এটা তো অবভিয়াসলি যখন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা আসে, আর রিসেন্টলি হর্টিকালচারও প্রচণ্ডভাবে সহযোগিতা করছে, SDPA ভার্মিবেট, তারপরে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের যে ব্র্যান্ডিং করা হয়েছে সেই ব্র্যান্ডিংয়ে আপনার কি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বাই কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার নাম ছাপা হয়েছে, এবং ভার্মি কম্পোস্ট এখন আমাদের ব্র্যান্ডিং করা হয়, ব্র্যান্ডিং করে চাষিদের সাথে সাথে বিভিন্ন সারের দোকানেও হোলসেল প্রাইসে দেওয়া হয়, তাতে ওভারঅল ভালো। আমি মনে করি যে একটা উদ্যোগী শিক্ষিত বেকার ছেলের জন্য এটা একটা ভালো উদ্যোগ খুব কম সময়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়।
1: আপনাদের যে প্রোডাক্টটা এটা যে প্যাকেজিং করেন, এটা প্যাকেজিংটা কি 1 কেজির প্যাকেট করেন?
0: না, আমরা মূলত আপনার কিছু 30 কিলো এবং 50 কিলো,
1: 30 কিলো এবং 50 কিলো এই দুটো প্যাকিংয়ে আপনারা এটা বিক্রি করেন বিভিন্ন যেগুলো ইনপুট ডিলার আছে তাদের মাধ্যমে বা কোনো ব্যক্তিগত?
0: অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের মেম্বারদের দেওয়া হয়, প্রথম প্রায়োরিটি আমাদের মেম্বারদের, তারপর এলাকার চাষি, তারপরে দোকানদার। আমরা দোকানের চাহিদা আমরা আপনার কি হচ্ছে মেম্বারদের চাহিদা মিটিয়ে তারপরে দোকানে যাই, তাতে আমি যতটুকুন বুঝলাম বিগত অর্থবর্ষে আমাদের 200 টন ছিল, আগামী অর্থবর্ষে 1000 টন টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তো এর মধ্যে আমাদের সেন্ট্রালি একজন এক NGO উনি কন্ট্যাক্ট করছেন, যে ওনার সাথেও মৌসক্ষর হওয়ার কথা আছে, যে ওনাদের ইয়ারলি 1000 টন ভার্মি কম্পোস্ট ওনারা কিনে নেবেন।
1: বাহ, NGO চলে এসেছে মাঝখানে, বাহ, খুব ভালো। এটা
0: ওই গ্রিন ট্রাইব্যুনাল, ইন্ডিয়ান গ্রিন ট্রাইব্যুনাল,
1: আচ্ছা আচ্ছা,
0: সেইখান থেকে ওনারা যোগাযোগ করেছে অলরেডি, আমরাও মুখিয়ে আছি যে তাদের যদি 1000 টন আর এদিকে 1000 টন 2000 টন হয় তাহলে আজকে যেহেতু আমাদের 20 জন সেই মানে শ্রমিক স্টাফ নট শ্রমিক আমাদের যারা সদস্য আছে মূলত তাদের দিয়ে আমরা তৈরি করাবো, আমরা 100 ফ্যামিলিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কাজের সাথে যুক্ত করতে পারবো। আমাদের চেষ্টা আছে প্রত্যেকটা ফ্যামিলিতে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা ইয়ারলি আমরা তুলে দিতে পারি।
1: বাহ, খুব সুন্দর, এটা এত একটি মহান প্রচেষ্টা আপনাদের, যে ইচ্ছে, মনের ইচ্ছে যে এলাকার মানুষের উন্নয়ন, এবং শুধু এলাকার মানুষের না, আমাদের এই উত্তরবঙ্গের এই তরাই অঞ্চলের যে মাটির স্বাস্থ্য এবং মানুষের জন্য সঠিকভাবে সুষম আহারের যে ব্যবস্থা এই কেঁচোসারের মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, এটা খুব একটা বিরাট উদ্যোগ, এবং সহযোগিতা পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সর্বোপরি NABARD, আর এর মধ্যে NGO এগিয়ে এসেছে গ্রিন ট্রাইব্যুনাল আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবার জন্য, এটাও খুব বিরাট প্রচেষ্টা। আচ্ছা উত্তমবাবু, আপনার এই সাতপুখুরিয়া APC-র মাধ্যমে একটি বার্তা দিতে চাই আমরা, আমরা আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্র থেকে, যে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা আছেন তারাও তো নিশ্চয়ই এই কেঁচোসারের সঙ্গে যুক্ত আছেন আমরা জানি, তবুও তাদের কাছে আরও বার্তা যাতে পৌঁছে যায় সেক্ষেত্রে আপনার কী প্রচেষ্টা আছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রতি?
0: অলরেডি তাদের বিভিন্ন সংস্থা থেকে ট্রেনিং করানো হয়, এটাকে যদি তারা বাস্তবায়িত করে তাদের সংসারের যে অভাব, অর্থনৈতিক যে অভাব, কারণ মূলত স্বনির্ভর গোষ্ঠীতে কৃষক পরিবারের রুগ্নীরাই বেশি থাকে, তাদের যে অর্থনৈতিক অভাব সেই অভাব থেকে তারা বেরিয়ে আসতে পারবে, এভাবে যে আপনার কি হচ্ছে তার যে প্রয়োজনীয় সার সে বাড়িতে উৎপাদন করে। ওভারঅল জমিতে এক দুটো যদি গরু থাকে, যে তার যে আপনার কি হচ্ছে কাউডাং, তাকে যদি ভার্মি কম্পোস্টে রূপান্তরিত করা যায় তার আট গুণ ক্ষমতা বাড়ে। আট গুণ ক্ষমতা বাড়লে পরে তার চার পাঁচ বিঘা জমি চাষ করার জন্য বাইরের থেকে আর সার কিনতে হবে না।
1: আমি কিচেন গার্ডেনিং বলছিলাম যে কিচেন গার্ডেনিং করে যে যে সবজিটা আসছে তার যে উচ্ছিষ্টটা সেটা এখানে গোবর দিয়ে তার ওখানে করে নিয়ে সে নিজেকে,
0: সেটা তো অবভিয়াসলি সেটাও সেটাও একটা দিক। সেটা হচ্ছে কিচেন গার্ডেন না, কিচেন গার্ডেন হল বাগান, বাট সেটা হচ্ছে এই যে আপনার কাছে বাড়িতে রান্না করার সবজি যে কাটার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেই সবজিটা দিয়ে আপনার কাছে এই সারের প্রয়োগ করে সার উৎপাদন করা যায়।
1: আচ্ছা, আরেকটি ব্যাপার আপনি আমাকে একটু জানান যে ভার্মি ওয়াশ,
0: ভার্মি ওয়াশ
1: এটা
0: এর গুরুত্বটা আপনার কি হচ্ছে, এটা হচ্ছে লিকুইড সোনা, তরল সোনা। কিরকম এটা হচ্ছে আপনার কি হলো ওই গাছের স্প্রে, এটাকে যেটা আমরা হিউমিক অ্যাসিড বলি, যার দাম 1000 টাকা কিলো, সেই হিউমিক অ্যাসিড হচ্ছে আপনার কি হলো ভার্মি ওয়াশ। সেটাকে আপনার কি হচ্ছে প্রতি 16 লিটার জলের মধ্যে 100 গ্রাম করে দিয়ে যদি স্প্রে করা যায় সেইখানে NPK মানে নাইট্রোজেন পটাশ এর কাজ করে, ক্যালসিয়ামের কাজ করে
1: এই ভার্মি ওয়াশ।
0: ভার্মি ওয়াশ
1: বিরাট গুরুত্ব।
0: হ্যাঁ,
1: আচ্ছা আরেকটি ব্যাপারে আপনি আমাকে বলুন, আপনাদের যে প্যাকেজিং এখন যেটা ব্র্যান্ড নেমে বেরোচ্ছে সেটা কী নামে বেরোচ্ছে?
0: আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে ব্ল্যাক গোল্ড ভার্মি কম্পোস্ট।
1: ব্ল্যাক গোল্ড ভার্মি কম্পোস্ট,
0: এটা 30 কিলো এবং 50 কিলো,
1: এটা আপনাদের সাতপুকুরিয়া FPC ব্র্যান্ডে। আরেকবার বলুন,
0: সাতপুকুরিয়া FPC ব্র্যান্ডে আপনার কাছে 30 কিলো এবং 50 কিলো বেরোচ্ছে এখন ব্ল্যাক গোল্ড নাম নিয়ে।
1: ব্ল্যাক গোল্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে সাতপুকুরিয়া FPC এই যে বিজনেস যারা করতে চাইবেন আপনাদের কাছ থেকে কিনে নিয়ে, বিজনেসম্যান যারা ব্যবসায়ী, তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে?
0: তারা যদি আমাদের ফার্মে আসো তো আসলো, না হলে আপনাদের হচ্ছে আমরা আমাদের নাম্বার সঙ্গে শেয়ার করে দিচ্ছি 8637379164, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমাদের অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবে এবং অ্যাভেলেবেল স্টকও সবসময় থাকে।
1: সবসময় আপনাদের অ্যাভেলেবেল স্টক থাকছে, যারা ব্যবসায়ী তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে সরাসরি এই কেঁচো সার কিনে নিয়ে তারা কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারবেন। আচ্ছা, আমাদের সঙ্গে তো উপস্থিত আছে সৌরভ দাস। আচ্ছা সৌরভ, তোমার তো বয়স খুব কম, তোমার বয়স কত?
2: আমার বয়স 25 বছর।
1: 25 বছর বয়স, বাহ। আচ্ছা, তোমার কী মনে হচ্ছে তোমাদের এই সাতপুকুরিয়া FPC যে এই যে কেঁচো সারের উপরে তোমরা যে কাজ করছো, এই আগামী দিনের ভবিষ্যৎ তোমার কী মনে হয়?
2: রাসায়নিকের থেকে সবাইকে উঠতে লাগবে, ভার্মি কম্পোস্ট বা জৈবতে আসতে লাগবে, এটাই মেইন কনসেপ্ট। আমি এই FPC-তে আছি 3 বছর থেকে।
1: আচ্ছা,
2: দাদার সাথে জুড়ে আছি।
1: আচ্ছা,
2: একবারে পাশে সাথে সবসময়। তো আমরা যেটা বুঝলাম যে যেভাবে রাসায়নিক প্রযুক্তি আসছে আর কি, ঠিক আছে, এটা 2-4 বছর পরে চলবে না মার্কেটে, সবাইকেই অর্গানিকের দিকে আসতে লাগবে, স্বাস্থ্যের জন্য, সব কিছুর জন্য, নিজেকেও বাঁচতে লাগবে, মানুষকেও বাঁচতে লাগবে। আর যেভাবে আমরা মনে করো যে এই জিনিসটা চালাচ্ছি আর কি, ভার্মি কম্পোস্টটা প্রোডাকশন যেমন চলছে তেমনই মনে করো যে পাবলিকও চলছে, কৃষিরাও সাহায্য পাচ্ছে, আমাদের
1: সবাই উপকৃত হচ্ছে,
2: উপকৃত হচ্ছে।
1: আগামী দিন কি তোমার কি মনে হয়, আগামী দিন কি তোমাদের FPC আরো এগিয়ে যেতে সক্ষম হবে?
2: একটা বিপ্লব তো নিবই আমরা,
1: বিপ্লব করবে, বাহ, মানে কেঁচো সারের উপর তোমরা বিপ্লব করতে চাইছো। সত্যি খুব ভালো লাগলো তোমার এই উদ্যম, তোমরা সঠিক জায়গায় তোমরা কাজ করছো, খুব ভালো লাগছে। এবার রিঙ্কু দাসের কাছে একটু শুনতে চাই। আচ্ছা রিঙ্কু, তোমার বয়স কত?
3: 32 বছর
1: বয়স। তোমার কি মনে হচ্ছে যে এই কেঁচো সারের আগামী দিনের ভবিষ্যৎ তোমার কি মনে হচ্ছে?
3: ভালো হবে, কারণ আমি এখানে নতুন আসি, আমি এখন বলতে পারবো না তো, তবে যেটুকু আমি এখানে কিছু দিন থেকে আসছি, এখানে দেখছি সব কিছু, তো ভালো লাগছে বিষয়টা।
1: মানে তোমার মনে হচ্ছে না যে এই কেঁচো সার আগামী দিনে বিপ্লব, এই এই FPC সাতপুকুরিয়া FPC আগামী দিনে বিপ্লব আনবে?
3: হ্যাঁ, অবশ্যই
1: নিশ্চয়ই আসবে, তাই তো?
3: ওই চিন্তা ভাবনা আমি দেখে শুনে তারপরেই আমি এখানে এসেছি।
1: বাহ, খুব ভালো। এই তোমাদের এই নবীন প্রজন্ম যারা আছো, তোমাদের এই যে চিন্তাধারা, এই ভাবধারা, আগামী দিনে তোমাদের এই বক্তব্য যখন গ্রামেগঞ্জে অনুষ্ঠানে আরও লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছবে, তখন নবীন প্রজন্ম কিন্তু তারাও এগিয়ে আসবে যে আগামী দিন আমাদের বেঁচে থাকতে হবে এবং পরিবেশ বান্ধব এমন কিছু সার তৈরি করতে হবে যা কিনা আমাদের প্রত্যেক মানুষের জীবনে আরও বাঁচার জায়গাটা তৈরি করে দেয়, তাই তো?
3: হ্যাঁ, অবশ্যই।
1: আপনাকে একটা প্রশ্ন, যে আপনার FPC-তে আপনারা যে কেঁচো সার তৈরি করছেন, হ্যাঁ, এই কেঁচো সারের বিঘা

0: যন্ত্রপাতি যদি আপনি সবজি চাষের জন্য বলেন, আপনারা কী পরামর্শ দেন, বিঘা প্রতি কতটুকু ব্যবহার করবে কৃষক বন্ধু?
1: মানে এক কিলো কেঁচো সার সমান সমান আট কিলো গোবর।
0: আচ্ছা আচ্ছা,
1: তো সেই হিসাবে যেটা সাইন্টিফিক ওয়েতে আসে, যে যে কোনো কৃষিবিদ তিনি বলে থাকেন যে পার বিঘাতে 32 ডিসিমিলের বিঘাতে আপনার কি হচ্ছে 1500 কিলো গোবরের প্রয়োজন যে কোনো সবজির জন্য।
0: পার বিঘাতে
1: 1500 কিলো গোবরের প্রয়োজন। তো সেই হিসাবে
0: আপনি গোবর সার
1: সেই হিসাবে আপনার কি হচ্ছে এক কিলো ভার্মি কম্পোস্ট সমান সমান আট কিলো গোবর, সেই রেশিওতে 200 কিলো ভার্মি কম্পোস্ট যদি কেউ দেয় তাতে এনাফ।
0: আচ্ছা, তাহলে কি রাসায়নিক সারের কোনো প্রয়োজন পড়বে না?
1: না, রাসায়নিক সারের প্রয়োজন পড়বে, যে জায়গায় 100 কিলো লাগতো সেই জায়গায় আপনার কিছু ধাপে ধাপে, এটা তো অ্যালকোহল টাইপের, ধাপে ধাপে আপনার কিছু প্রথমে 20 কিলো কমালো, তারপরে 70 কিলো, তারপরে 60 কিলো, এরম একটা লাস্ট অব্দি একটা ব্যালেন্সে চলে আসবে।
0: মানে আমরা আমাদের জমিটা এমন জায়গায় নিয়ে গিয়েছি এই রাসায়নিক সার ব্যবহার করে, সেখানে আমরা যদি একবারে যদি রাসায়নিক সার বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের উৎপাদিত ফসলের পরিমাণ কমে যাবে। সেই জন্য আপনারা ধাপে ধাপে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে সেখানে জৈব কেঁচো সার এগুলো ব্যবহার করুন, ধাপে ধাপে কমিয়ে, সেই রাসায়নিক কমিয়ে কমিয়ে আগামী দিনে যাতে পুরোপুরিটাই আমরা অর্গানিক পদ্ধতি চলে আসতে পারি। তার মানে আপনার হিসেবে বিঘা প্রতি এখন আমরা কতটুকু দেবো কেঁচো সার?
1: 200 কিলো।
0: 200 কিলো, আর এর পাশে আমরা রাসায়নিক সার
1: 90 দিনের মধ্যে মোটামুটি সার রেডি হয়ে যায়।
0: মানে কেঁচো সার তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার এখান থেকে যে কেঁচো সারটা আপনার যে বিক্রি হয়, এখানে সামগ্রিক এই এলাকাতে কোন কোন জায়গাতে আপনার
1: মোটামুটি এখন আপনার কি হচ্ছে এর একটা আলাদা পরিচিতি লাভ করছে? পরিচিতি লাভ করে ধরুন আপনার কি হচ্ছে চারো সাইডে যারা চাষি আছে, আপনার
0: ব্লক বা জেলা,
1: ফালাকাটা কালকেও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সার গেল।
0: আচ্ছা,
1: তারপরে আপনার কি হচ্ছে ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকেও সার নিতে আসে।
0: আচ্ছা,
1: জলপাইগুড়ি থেকেও সার নিতে আসে।
0: আচ্ছা,
1: এদিকে চা বাগান থেকে সার নিতে আসে।
0: আচ্ছা,
1: এছাড়া লোকালও তো আছেই।
0: এছাড়া আপনার এপিসি যারা সদস্য তারা তো আসেনি, এছাড়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার একটা বিস্তীর্ণ এলাকার কৃষক বন্ধুরা এবং ইনপুট যারা আপনার এখান থেকে
1: সার নিতে আসে।
0: আচ্ছা আচ্ছা, এই এলাকায় মানে আপনার এই এপিসিতে যে ছোট ছোট পিট যেটা আছে আপনার এখানে কতগুলো পিট আছে মোটামুটি?
1: ছোট বড় মিলিয়ে মোটামুটি ধরুন আপনার 100 পিট
0: আছে। এগুলো পিটগুলো মাপ কীরকম?
1: 10 ফুটের আছে, 8 ফুটের আছে, 6 ফুটের আছে, 12 ফুটের আছে, 100 ফিটেরও আছে।
0: 100 ফিটেরও আছে। আর এছাড়াও তো আমি দেখলাম যে আপনি এখানে যে টানেলটা করেছেন এটা আপনার খুব দারুণ একটা, মানে দেখে ভালো লাগলো, ইনোভেটিভ একটা আইডিয়া, টানেল করে আপনি করছেন স্টেপ বাই স্টেপ, স্টেজ 1 স্টেজ 2 এরকম করে করছেন। আচ্ছা, এবার আমি আপনাকে বলবো যে যারা ছোট ছোট উদ্যোগী যারা আগ্রহী হবেন এই কেঁচো সার তৈরিতে, যদিও সরকারি বিভিন্ন প্রচেষ্টাও আছে, কিন্তু আপনার এই সাতপুকুরিয়া এফপিসি থেকে আপনি কী বার্তা দিতে চাইছেন নতুন যারা উদ্যোগী তাদের কাছে, আপনার বার্তা?
1: আমি বার্তাটাই বলবো যে আমরা যে কষ্ট করে আপনার কি হচ্ছে এই কাজটা শিখেছি এবং দাঁড় করিয়েছি, আমি জানি কষ্ট না করলে কোনো দিন চূড়ান্ত সাফল্যে পৌঁছানো যায় না, কিন্তু আমরা যদি সেরম ভালো লোক আমাদের কাছে এসে পৌঁছায়, আমরা যে কষ্ট করছি সেই কষ্টটা তাকে করতে হবে না, এবং সহজ সরল উপায়ে কীভাবে এটাকে বিজনেস মডেল হিসেবে দাঁড় করানো যায় সেদিকে আমরা সহযোগিতা করব, পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করব, এবং তিনি যাতেন আপনার কি হচ্ছে এই ব্যবসা করে আপনার কি হচ্ছে নিজের বেকারত্বর থেকে বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থা আমরা সর্বাঙ্গীনভাবে করব।
0: আচ্ছা, এখানে যারা আপনার এখানে সাতপুকুরিয়া এফপিসিতে এই অনুষ্ঠানটির পরে যদি কেউ যোগাযোগ করেন তাহলে প্রশিক্ষণের জন্য কতদিনের প্রশিক্ষণ নিতে হবে?
1: প্রশিক্ষণ আপনার হচ্ছে হাতে কলমে আপনারগুলো 24 ঘন্টা যদি তাকে মানে নোট দিয়ে দেওয়া যায় এনাম, তারপরে মাঝে মধ্যে যে জায়গায় সমস্যা তৈরি হবে যদি কাছে পিছু হয় সে আসলো, নাহলে মোবাইল কিংবা ভিডিও কলিং অনলাইনের মাধ্যমে তাকে ক্লাস করিয়ে দেওয়া হবে।
0: মানে হাতে কলমে আপনি বলছেন একদিনে যে কোনো নবীন উদ্যমী যারা কেউ আসেন একদিন যদি এখানে থেকে হাতে কলমে প্রশিক্ষণটা নেন তাহলেই তার পক্ষে এটার সম্পর্কে বোঝা সম্ভব, এবং পরবর্তীতে আপনি বলছেন যে যোগাযোগের মাধ্যমে বা ভিডিও কলিংয়ের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলেও পরবর্তী পরামর্শ আপনি তাকে দিতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে তো কোনো খরচের তো কোনো ব্যাপার নেই, আপনি স্বতঃপ্রণোদিত হয়ে আরও চাইছেন যে আরও মানুষজন
1: সমাজটাকে তারা বাঁচাক, নিজে নিজে অর্থনৈতিকভাবে সচ্ছল হোক এবং আমরা এই কাজটা বেছে নেওয়ার মুখ্যম উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজে বাঁচলাম, যারা চাষি তারা বাঁচল, এবং সবচাইতে বড় যার অনুদানে জীবকুল জীববৈচিত্র্য বেঁচে আছে, প্রকৃতি প্রকৃতিকে শান্ত রাখার জন্য সবচাইতে ভালো উদ্যোগ জৈবিক পদ্ধতিতে জৈব সার তৈরি করো, সমাজে মানে খাদ্যজাতীয় দ্রব্যের মধ্যে প্রয়োগ করো, শরীরকে সুস্থ রাখো এবং পৃথিবীকে সুস্থ রাখো।
0: আচ্ছা, আমি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আচ্ছা, আপনার এফপিসি পরিচালনা করতে গিয়ে আপনি কি কোনো আমাদের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো সহযোগিতা পেয়েছেন?
1: না না না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে আমাদের ফোন করে, কিন্তু আমাদের সেইরকম ক্যাপিটালের প্রয়োজন এখনো পড়েনি যাতে আমাদের লোন,
0: মানে যেটুকু প্রয়োজন আপনারা নিজেরাই এটা জোগাড় করে নিচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাংকের কোনো ঋণের ফাঁদে না পড়াই ভালো, যদি সম্ভব হয় নিজের উদ্যোগে নিজেদের চেষ্টায় নিজেদের পুঁজিতে আপনারা এটা সবাই মিলে গড়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাতপুকুরিয়া এপিসির সম্মানীয় আপনি ডাইরেক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে নবীন প্রজন্মের কাছে এই যে সুন্দর একটি বার্তা পৌঁছে দিতে চাইলেন, এই বার্তা সকলের কাছে পৌঁছে যাক। আগামী দিন আমাদের পরিবেশ বান্ধব এই কৃষি পদ্ধতি যাতে আরও বেশি করে মানুষের মধ্যে সাড়া ফেলতে পারে, আপনার এই এপিসিকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আকাশবাণী শিলিগুড়ির গ্রামের অনুষ্ঠানে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1: নমস্কার।

শেষ হল গ্রামীগঞ্জে। আজ অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ করেছেন সৌমেন্দ্র দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবরে বলা হয়েছে, আজ অর্থাৎ 12ই মে ভারী বর্ষণ, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, তা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়। এছাড়া ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে। আগামী 13 এবং 14 তারিখও আবহাওয়ার একই পরিবেশ থাকবে বলে অনুমান। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবর, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান সবুজ সোনার দেশে।

0: মানে শিলিগুড়ি। সবুজ সোনার দেশে অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাই। উত্তরের শ্বেতশুভ্র হিমালয়, সবুজ বনানী থেকে শুরু করে বিভিন্ন দীর্ঘবাহী নদ নদীর অনবরত জলকেলি, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই সবুজ দেশের প্রতি পরতে পরতে রয়েছে ফুলে ফলে রসে গন্ধে অভিনবত্বে শুধুই পরিপূর্ণতা। নমস্কার শ্রোতা বন্ধুরা, সবুজ সোনার দেশে অনুষ্ঠানটিতে আজ আমরা এসে হাজির হয়েছি বিধাননগর এলাকায়। এই বিধাননগর এলাকায় প্রথম যারা চা বাগান শুরু করেছিলেন এমন একজন ব্যক্তির সাথে আজ আমরা প্রথমেই কথা বলে নেব, সর্বায়ন ঘোষ। সর্বায়ন বাবু, প্রথমেই আমরা আপনাকে সবুজ সোনার দেশে অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: সর্বায়ন বাবু, প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাইব আপনাদের এই বাগান কবে থেকে শুরু হয়েছিল এবং কত বিঘা জমির ওপর এই বাগান তৈরির কাজ আপনারা শুরু করেছিলেন।
1: আমাদের প্রথমে পাইনঅ্যাপেল প্ল্যান্টেশন ছিল, আর 1990 অবধি টোটাল প্ল্যান্টেশন ছিল অ্যাপ্রক্সিমেটলি 14 লাখ, 14 লাখ প্ল্যান্টেশন ছিল। তো আস্তে আস্তে আমরা সেই ল্যান্ডগুলোকে টিতে কনভার্ট করলাম, তারপর টি প্ল্যান্টেশন আমরা শুরু করলাম।
0: আচ্ছা, আনারস বাগান থেকে চা বাগান, কেন মনে হলো যে আনারস বাগান থেকে চা বাগান আপনারা তৈরি করবেন?
1: ইনোভেটিভ, নতুন একটা ইন্ডাস্ট্রি, একটা নতুন একটা রেভলিউশন আমরা চিন্তা ভাবনা করে তখন বিধান

0: রূপনগরে, এই চারটা তখন বড় গার্ডেন ছিল, কিন্তু স্মল গার্ডেন্স খুবই কম ছিল, হাতে গোনা। তাই আমরা নতুন একটা উদ্যোগের আশা নিয়ে আমরা আনারসটা কিছুটা খানিকটা কমিয়ে তারপর আমরা চা গাছ আমরা প্ল্যান্টেশন আমরা শুরু
1: শুরু
0: করলাম।
1: করলেন। আমরা সকলেই কম বেশি জানি যে চা বাগান তৈরির ক্ষেত্রে জমির চরিত্র বদলের প্রয়োজন হয়। তো এবারে আপনি বলুন, জমির চরিত্র বদলের ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হয়েছিল কি আপনাদের?
0: চরিত্র বদলে কিছু অসুবিধা তেমন কিছু না। সেই টাইমে টি বোর্ড থেকে আমাদেরকে এনওসি নিতে হয়েছে, যেটুকুন প্ল্যান্টেশন আছে প্রত্যেকটা প্ল্যান্টেশনের অ্যাগেনস্টে টি বোর্ডের এনওসি করা আছে। তো সেই এনওসির অ্যাগেনস্টে আমরা প্ল্যান্টেশনটা শুরু করি।
1: হ্যাঁ, আমরা শুনেছিলাম চা বাগানে জমির ক্ষেত্রে নাকি সরকারের থেকে লিজ নিয়ে করতে হয়। আচ্ছা, আপনারা কি এমন কিছু নিয়েছিলেন?
0: আপনি যেটা বললেন সেটা হচ্ছে লার্জ স্কেল গার্ডেন, যেগুলো আছে যাদেরকে সেট গার্ডেন বলা হয়, তাদের হেক্টর হেক্টর একর্স অফ ল্যান্ড থাকে। সেক্ষেত্রে তারা 99 ইয়ার্স হোক বা যাই হোক, গভর্নমেন্ট লিজ নিয়ে তারা সেই বাগানগুলো করে। আমাদের ক্ষেত্রে এটা হয়ে গেল স্মল টি, এটা পুরোপুরি আমাদের খতিয়ান জমি বেশিরভাগটা রয়ে আছে।
1: চা বাগানে এখানে চায়ের রেট কত এবং শ্রমিক হাজিরা কি রয়েছে? মানে আপনারা কিভাবে চায়ের রেট নির্ধারণ করেন এবং শ্রমিক হাজিরা নির্ধারণ করেন?
0: রেটের ব্যাপার, যেটা রেট আপনি দেখতে গেলে অ্যাভারেজ একটা 18 টাকার আশেপাশেই হয়ে চলেছে। অতএব বছর পর বছর খরচা প্রচুর বেড়ে গেছে, লেবার কস্টিং বলুন, পেস্টিসাইড কস্টিং, সেই হিসাবে কাঁচা পাতার দামে কোনো মানে গ্রোথ কোনো রকম কিছু নেই। আমার মোটামুটি 13-14 বছর হয়ে গেছে যে আমি বিজনেস সব হ্যান্ডেল করছি, আর লাস্ট লোয়েস্ট রেকর্ড যেটা মনে পড়ে, মোটামুটি আপনার একটা টাইমে 2 টাকা অবধিও গেছে, আর অ্যাভারেজ আপনার 8 টাকা থেকে নিয়ে 10 টাকা 12 টাকা এরকম চলতো। তখন লেবার কস্ট 140 টাকা এরকম কিছু ছিল, আজকের ডেটে সেটা দাঁড়িয়েছে 205 টাকা মতন।
2: আচ্ছা, এই যে চা বাগান আপনারা করেছেন 1990-তে, সবগুলো কি আপনাদের কলমে চা না সিড থেকে করা?
0: না, সব কলমের।
2: এখন তো বলে যে চা বাগানের যে চা গাছগুলো লাগানো হয় 30-40 বছর পরে ওর ফলন কমে যায়, আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে?
0: এখন অবধি ঠিক আছে, আপনি যদি কাটিংটা ঠিক রাখেন, প্রুনিং যেটাকে বলে, আর সয়েল টেস্ট করে প্রপার যদি সয়েল অ্যাপ্লিকেশনটা ঠিক করে করেন, মোটামুটি আপনার 50 ইয়ার্স কোনো ভুল নেই, 50 ইয়ার্স আপনার চলে যাবে।
3: বিধাননগর এলাকায় সুধীর ঘোষ চা বাগান তৈরির প্রথম স্রষ্টাই বলা যেতে পারে, বা প্রথম তাকে শুরু করেছিলেন বা তাকে দেখে পরবর্তীতে অনেকে এসেছেন। সেক্ষেত্রে আপনার পিতার বা আপনার বাবার হাতে গড়া এই যে চা বাগান রয়েছে, সেই চা বাগানটি যখন আপনি পরিদর্শনে যান বা যখন চা বাগানের ভেতরে যান, তখন আপনার কতটা আনন্দ অনুভূত হয় একটু আমাদের জানান।
0: ছোটবেলায় যেতাম পিকনিক করতে হাফ প্যান্ট পরে, তখন থেকে দেখছি ছোট ছোট গাছগুলো, আজকে যখন কর্মক্ষেত্রে যখন সেই জায়গায় যাওয়া হয়, মানে সেই পুরনো স্মৃতি আর কাজের একটা অভিজ্ঞতা, একটাই আলাদাই একটা ফিলিং, সেটা মানে শব্দে বলে বোঝানো যাবে না, ভালো লাগা ভালোবাসার ব্যাপার একটা।
3: একদম ঠিক। যেহেতু আপনার বাবার হাতে তৈরি এই চা বাগান দুটি, সেই চা বাগান দুটির নামটা একবার একটু আপনাদের বলুন।
0: রেণুকা টি এস্টেট এবং সুরেশচন্দ্র টি এস্টেট, টোটাল 100 একরের ওপর।
3: আচ্ছা, বিধাননগর এলাকার মধ্যে সবার আগে বাগান করেছিলেন সুধীরবাবু, সুধীর ঘোষ, তার সৃষ্টি বাগান এখন আপনি দেখাশোনা করছেন পুত্র হিসেবে। তো তার দেখা দেখি যে সমস্ত বাগানগুলো বিধাননগর চত্বরে তৈরি হয়েছে, সেগুলোর সম্পর্কে একটু আপনার অভিজ্ঞতা আছে? তারা কেমন কাজ করছে বা তাদের ফলনটা কেমন হচ্ছে?
0: সেই সময়ে আস্তে আস্তে যে ছোট ক্ষুদ্র বাগানের একটা রেভলিউশন স্টার্ট হলো, আজকে দেখতে গেলে প্রায় ম্যাক্সিমাম এখানকার বাসিন্দাদের আনারস বাগান এবং চা বাগান রয়ে আছে, এবং যে যেভাবে মেনটেন করছে তার প্রোডাক্টিভিটি তার উপর নির্ভর করবে।
3: তো আবার আনারস চা বাগান উঠিয়ে দিয়ে চা বাগানের দিকে ঝুঁকছে, তাহলে কি এটা খুব লাভজনক ব্যবসা?
0: আপনি যেটা বললেন সেটা কিছু বছর আগে অবধি ছিল, কিন্তু এখন চায়ের যা পরিস্থিতি এখন ঠিক বিপরীত হচ্ছে।
3: কেন হচ্ছে, কারণটা কি?
0: কারণ এখন আপনার চা উঠিয়ে মানুষ ছোট ক্ষুদ্র, একদম ক্ষুদ্র যারা আছে, যে এরকম আপনার 2 একর 4-5 একর চা বাগান যারা আছে, তারা মানে কস্ট মেনটেন করতে পারছে না।
3: এটা মূল সমস্যাটা কি, লেবার?
0: মূল সমস্যা হচ্ছে আপনার লেবার কস্টিং, আগে আমরা হাই ধরতাম যে সবথেকে বেশি কস্টিং হচ্ছে লেবার, কিন্তু ক্রমে কয়েক বছর ধরে যা দেখছি পেস্টিসাইডের একটা হিউজ খরচা দাঁড়িয়ে গেছে। আগে যে পেস্টিসাইড পার ড্রাম আপনার 500 টাকায় হতো, সেটা আজকে ডেটে আপনার 1500-2000 অবধি লেগে যাচ্ছে পার ড্রাম।
3: আচ্ছা,
0: কস্টিংটা আপনার হিউজ বেড়ে গেছে, আর ওয়েদার চেঞ্জেসের জন্য প্রোডাকশনও খানিকটা কমে গেছে।
3: এটা একটা বাস্তব কথা যে
0: আর
3: ওয়েদার চেঞ্জটা,
0: আর সব কিছুর পর ফাইনাল কল হলো আপনার রেটে কোনো ইনক্রিমেন্ট হয়নি, রেট বাড়েনি। আপনার কয়েক বছর ধরে যা একটা রেট চলছে কাঁচা পাতার, সেই রেটটাই চলে এসেছে।
3: সেটা কি পাতার গুণগত মান খারাপ হওয়ার জন্য হচ্ছে? এটা
0: কোয়ালিটি বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়ে থাকে। টি বোর্ড একটা ফিক্সড রেট একটা বেঁধে দিয়েছে, কিন্তু কোনো বটলি ফ্যাক্টরি সেই ফিক্সড রেটটা মেনটেন করে না।
3: আচ্ছা,
0: একটা কমপ্লিট একটা মনোপলি এটা বটলি ফ্যাক্টরি ওনার্সদের।
3: 100 একর জমির উপরে আপনাদের চা বাগান, তো কেন ফ্যাক্টরি করছেন না?
0: ফ্যাক্টরির একটা প্রকল্প ছিল অনেক বছর আগে, কিন্তু সেই টাইমে সেই স্টেবিলিটিটা হয়ে ওঠেনি। আর ক্রমে ক্রমে তারপর বিজনেস ডাইভার্ট করে হোটেল ইন্ডাস্ট্রিতে আমরা চলে যাই, তারপর ফ্যাক্টরির প্রকল্পটা আর মানে আগানো হয়নি।
3: মানে আপনারা ফ্যাক্টরি করলে আশপাশে যে ক্ষুদ্র চা চাষি যারা রয়েছে তারা আপনাকে সহযোগিতা করতে পারতো চা পাতা দিয়ে, তাহলে আপনাদের প্রোডাকশনটা বেশি হতো এবং আমরা বাজারে বেশি পরিমাণে পেতাম চা।
0: এবার দেখুন, একটা ফ্যাক্টরির নিজস্বভাবে তো চলতে পারবে না। যখনই একটা বাগান পার্টি হোক কি ফ্যাক্টরি ওনার হোক, যখনই সে একটা ইন্ডাস্ট্রি গড়বে, ফ্যাক্টরির ইউনিয়ন মানে যা সিস্টেম আছে সেটাই তাদেরকে ফলো করে চালাতে হবে। কেউ স্বেচ্ছায় বাড়তি রেট রাখলেও সেটা রাখবে না।
3: আচ্ছা,
2: আপনাদের বাগান যখন শুরু হয়েছে তখন থেকে আপনাদের তো আর নিজেরা করতে পারেননি, তখন লেবার লেগেছে। আপনাদের বাগানে পারমানেন্ট লেবার কীরকম আছে, আর তখন লেবার সিস্টেম কেমন ছিল?
0: টোটাল পার্মানেন্ট লেবার দেখতে গেলে মোটামুটি আপনার 60-70 হবে, আর তার মধ্যে কিছু পিএফ লেবারও আছে। পিএফ আগে মোটামুটি 30 জন ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই তার পিএফটা উঠিয়ে নিচ্ছে। এখন প্রেজেন্টলি হয়তো 15 জন মতন পিএফ হোল্ডার আছে।
3: তারা কত করে পাচ্ছে মান্থলি?
0: ওয়েজেস আপনার 205 টাকা।
3: আর যারা ক্যাজুয়াল কাজ করছে, কন্ট্রাকচুয়ালি কাজ করছে,
0: তাদের আপনার 10-20 টাকার ডিফারেন্স হবে।
3: আচ্ছা, যখন চা পাতা উঠছে নতুন চা পাতা, তখন কি তারা কি সিস্টেমে করে? ওই হাজিরা হিসেবে কাজ করে না?
0: হাজিরা হিসেবে
3: নির্দিষ্ট পরিমাণ চা পাতা তোলার পরে পার কেজি এত টাকা করে পাবে, এরকম সিস্টেম আছে কি?
0: সেটা যখন আপনার সিজন পিক টাইম যখন থাকে, যখন প্রোডাকশন অনেকটা পরিমাণে বেশি থাকে, তখন আপ টু 27 কিলো হাজিরা ফলো করা হয়। 27 কিলো এক্সিট করলে যা এক্সট্রা হবে সেটা পার কেজি হিসাবে পেমেন্ট করা হয়।
3: আর চা বাগানের আপনার সবথেকে মূল সমস্যা হচ্ছে যে লেবার সমস্যা, তার পাশাপাশি আরেকটি সমস্যা যে বিভিন্ন পোকা আজকাল চা পাতাটাকে নষ্ট করে দিচ্ছে, সেদিক দিয়ে আপনার চা বাগান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে?
0: সেটা অনেকটাই, কারণ লেবার শর্টেজ হলেও আজকের ডেটে মডার্ন টেকনিক বেরিয়ে গেছে, যেরকম মেশিনারি আছে, মেশিনারি দিয়ে আপনি পাতা কাটতে পারবেন, মেশিন দিয়ে আপনি স্প্রে করতে পারবেন। লেবারের সমস্যা থেকে বড় সমস্যা হয়ে গেল এখন ফাঙ্গাল ডিজিজ আর ইনসেক্টিসাইড। আগে কোনো পার্টিকুলার একটা কেমিক্যাল দিয়ে ইনসেক্টিসাইড কন্ট্রোল করা যেত, কিন্তু আজকে ডেটে এমন দাঁড়িয়েছে যে আপনি কোনো কেমিক্যাল স্প্রে করলেন, 2-3 দিনের অন্তর আবার সেই পেস্টটা রিব্যাক করছে।
3: এটার জন্য আপনারা টি বোর্ড থেকে কোনো সহযোগিতা পান না?
0: না না,
3: সরকারিভাবে কোনো রকম হেল্প করা হয় না আপনাদেরকে? এই যে
0: না,
3: কোনো সেমিনারের মাধ্যমে আপনাদেরকে সচেতন করা হয় না যে এই পোকার জন্য এই স্প্রে করুন বা এই পদ্ধতিতে কাজ করুন?
0: টি বোর্ড যদিও কোনো সেমিনারে বা কোনো প্ল্যাটফর্মে যদি বলে থাকে এই পার্টিকুলার কেমিক্যাল ইউজ করতে, সেই কেমিক্যালের ওয়েটেজ এত কম থাকে যে সেটা কোনো রকম প্র্যাকটিক্যালি অন ফিল্ড সেটা কোনো কাজই করবে না সেই মেডিসিন।
2: আপনাদের কিন্তু এটা ফ্যাক্টরি না, এটা হচ্ছে আপনাদের চা পাতা তৈরি করছেন, কিছুটা এগ্রিকালচারের অংশ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কিছু হেল্প?
0: না, সেটাতে আমরা টোটালি ডিপ্রাইভড একদম।
2: এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা সব ব্যাপারে পায়োনিয়ার, আপনারা হোটেল খানে শুরু করেছেন, রিসর্ট শুরু করেছেন, বাইরের হয়তো আগে ছিল কিন্তু বিধাননগরবাসী হিসেবে প্রথম চা বাগান আপনারা শুরু করেছেন, এরপরে আপনাদের পরিকল্পনা কী?
0: পরে পরিকল্পনা যে রিসর্ট আছে সেটা নিয়ে আমরা কনসিডার করছি, 23 বছর হয়ে গেল রিসর্টের, সেটা আজকে ডেটে আমরা 3-স্টার একটা প্রপার্টিতে কনভার্ট করতে চলেছি, আগামী 2 বছরের মধ্যে সেই প্রপার্টিটা রেডি হয়ে যাবে।
2: না, আমি চা বাগান এবং পাইনঅ্যাপেলের যে বাগানটা করেছেন, আনারস বাগান, এই দুটো নিয়ে আপনাদের নতুন পরিকল্পনা কী আছে?
0: সেটা নিয়ে এক্সপ্যানশনের কোনো রকম চিন্তা ভাবনা একদমই নেই। লাস্ট ইয়ার যা মার্কেট গেল সেইভাবে যদি চলতে থাকে, মানে স্মল গার্ডেন সার্ভাইভ করা খুবই টাফ হয়ে যাবে।
2: বাগানকে নতুন করে বাঁচাতে গেলে কি করণীয় বলে আপনার মনে হয়?
0: এটাতে গভর্নমেন্ট সাপোর্ট দরকার, কারণ যতই কস্টিং বাড়ুক না বাড়ুক, পারফেক্ট একটা যদি গ্রিন লিফের অ্যাগেনস্টে রেটটা যদি পাই ফ্যাক্টরি থেকে, তাহলে সেক্ষেত্রে অনেকটা রিলিফ পাওয়া যায়।
4: এটা আপডাউন সবসময় হচ্ছে?
0: সবসময় আপডাউন হচ্ছে, আর এটা টোটালি আপনার ফ্যাক্টরির মনোপলিতে চলছে রেটটা।
2: আপনাদের যে টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন আছে, তাদের তো সারা বছর ধরে বিভিন্ন মিটিং হয়, আলোচনা হয়, সেক্ষেত্রে এই বাগানগুলোকে আপনাদের টি প্ল্যান্টার্সদের ফেভারে কিছু করানোর জন্য কোনো পরিকল্পনা আপনারা নেন না?
0: অনেক বছর আগে প্রচুর এজিটেশন করা হয়েছিল, ফ্যাক্টরির সামনে বিক্ষোভ প্রকাশ করা হয়েছিল রেট নিয়ে, এমনকি পাতা তুলে রাস্তায়ও ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কোনো রকম লাভ আর হয়ে ওঠেনি।
2: তো আপনাদের যখন এতগুলো প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের আপনাদের মেম্বার কত আছে এখন?
0: প্ল্যান্টার্স আপনার 10,000 হবে।
2: 10,000 ক্ষুদ্র চাষি আছেন আপনাদের? এই যে মনোপলি বলছেন, যারা ফ্যাক্টরিতে আপনারা দিচ্ছেন সেখানে মনোপলি বলছে, তা আপনারা কোঅপারেটিভ সিস্টেমে কোনো ফ্যাক্টরি করতে পারছেন না?
0: জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কোঅপারেটিভ ফ্যাক্টরি একটা হয়েছিল, কিন্তু সাকসেস হয়ে ওঠেনি।
2: তাহলে চা বাগানটা কী করবেন আপনারা, ভবিষ্যৎ কী চা বাগানের আপনাদের?
0: চা বাগানের ভবিষ্যৎ টোটালি এখন অন্ধকার একদম, পাতার রেটের ওপর। পাতার রেট যদি বৃদ্ধি না হয়, গভর্নমেন্ট যদি সাপোর্ট না করে এই ব্যাপারে, তাহলে খুবই মুশকিল।
3: সবশেষে একটা কথা বলি, যে একটা তো সৃষ্টি, একটা সম্পদ, বাবার তৈরি একটা সম্পদ, সেই সম্পদটাকে তো নষ্ট করে দেওয়া যায় না, এবং সেটাকে আরও ডেভেলপ কীভাবে করা যায়, সেই জন্য কোনো চিন্তাভাবনা কি আপনার মাথায় আছে?
0: এটার জন্য এখন পুরোপুরি ইনোভেটিভ আইডিয়া আমাদেরকে বেছে নিতে হবে, যে কোন কেমিক্যাল, কোন ফার্টিলাইজার, কোনটা লো কস্টিংয়ে ইউজ করলে পরে প্ল্যান্টের ইল্ডটা বেশি হবে, পেস্টিসাইড এফেক্টটা কম হবে, সেটা টোটালি এখন মার্কেট রিসার্চ করে সাইন্টিফিক নতুন ইনোভেটিভ পদ্ধতি ইউজ করতে হবে, ট্রেডিশনাল উপায়ে আর চলবে না। আর টিআরএ টি বোর্ডের, সেন্ট্রাল গভর্নমেন্টের সবারই সাপোর্ট খুবই দরকার এই স্মল টি বেল্ট যেটা আছে এটা বাঁচিয়ে রাখার জন্য।
3: আমি সবশেষে এই কথাই জানতে চাইবো যে কী বার্তা দেবেন ইয়াং জেনারেশনদের জন্য, যে বাবা বা ঠাকুরদার তৈরি সম্পদ, চা বাগান বা আনারস বাগান, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য ইয়াং জেনারেশনরা আরও যাতে এগিয়ে আসে, সেক্ষেত্রে আপনার কী বার্তা থাকবে?
0: ফিল্ড ওয়ার্ক যদি বলা হয়, এতদিন ধরে আমরা যে সয়েলটা থেকে আমরা ইল্ড নিচ্ছি, সেই সয়েলটাকে আমাদেরকে বাঁচাতে হবে। অর্থাৎ সয়েল ডেফিসিয়েন্সি কী আছে সেটা চেক করে সেটাকে পরিপূর্ণ করতে হবে, যাতে প্রোডাকশনটা বাড়ানো যায়। আর মার্কেটের টাচে থাকতে হবে, কোন মলিকিউল এক্স্যাক্টলি ডিজিজ হোক বা পেস্ট অ্যাটাক হোক সেটা এগেনস্টে কাজ করবে।
4: আর
0: এই ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট সাপোর্ট অবশ্যই দরকার। আজকে যদি সবাই এই ইন্ডাস্ট্রি থেকে সরে যায়, তাহলে প্রোডাকশনই তো বসে যাবে।
3: এই বিধাননগরে অনেক জায়গায় গেলাম, বা এর আগেও অনেক জায়গায় গিয়েছি, একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে অনেক ক্ষুদ্র চাষি, চা চাষি নয়, ক্ষুদ্র চাষি যারা কৃষিকাজ করে বা বাড়িতে শাকসবজি একটু লাগিয়েছে, তারাও কিন্তু পাশে এক বিঘা হাফ বিঘা জমিতে চা গাছ লাগিয়েছে। এবং এটা দেখে একটা আনন্দ আমাদের অনুভব হচ্ছে, যে এই যে হাফ বিঘা বা এক বিঘা বা দেড় বিঘা জমিটা পাশে পড়ে রয়েছে একজন সাধারণ চাষির, তারা কিন্তু গাছ লাগিয়েছে, তাহলে তারা কেন লাগালো? নিশ্চয়ই লাভ আছে।
0: লাভের জন্যই লাগিয়েছে। একটা সময় ছিল যে তখন লেবার কস্টটাকে আমরা হাই মনে করতাম, পেস্টিসাইড ফার্টিলাইজার কস্টটাকে আমরা ধরতামই না, আর তারা ওই ছোট বাগানের নিজেরাই খেটে কাজ করে, লেবার কস্টিংটা তাদের গায়ে লাগতো না। কিন্তু আজকের ডেটে উল্টো হয়ে গেছে, লেবার কস্টিং অবশ্যই বেড়েছে, কিন্তু তার তুলনায় পেস্টিসাইড খরচা হিউজ হয়ে গেছে। এবার সেই সব যে ছোট বাগান যেগুলো রয়েছে, হাফ একর, এক একর, তারা মানে সেই পাতা বিক্রি করে সেই খরচাটা আর পরিপূর্ণ আর করতে পারছে না।
2: আমি আপনার সঙ্গে কথা বলার সময় বলেছিলেন যে উত্তরবঙ্গে তিনটে টি আছে, আগে ছিল টি টিম্বার ট্যুরিজম, আর টোবাকো ছিল, টোবাকোটাও চলে গেছে, টিম্বারও চলে গেছে, টিটা আছে মানে চাটা আছে, তার সঙ্গে আপনারা চাও করছেন, ট্যুরিজমও করছেন, তো টি ট্যুরিজম বলে কিছু আপনাদের প্ল্যানিং?
0: সেটা আগামী দিনে অবশ্যই চেষ্টা করা যেতে পারে।
2: অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: এতক্ষণ আমরা শুনলাম বিধাননগর এলাকায় প্রথম চা বাগান যারা করেছিলেন, বা বলা ভালো যাদের উদ্যোগে প্রথম শুরু হয়েছিল এই চা বাগান, তাদেরই একজন সর্বায়ন ঘোষ, তার সাথে আলাপচারিতার অংশবিশেষ। সবুজ সোনার দেশে অনুষ্ঠানটি আজ আমরা এখানেই শেষ করছি। নমস্কার। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা সঞ্জয় সাহা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সবুজ সোনার দেশে। অনুষ্ঠানে ছিল বিধাননগরে প্রথম চা বাগান স্রষ্টা সর্বায়ন ঘোষের সাক্ষাৎকার, গ্রন্থনা সম্প্রীতা আচার্য। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণ পরে শুনবেন সৈকত মিত্রের কণ্ঠে শ্যামা সঙ্গীত। তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না, বিল পে করার আগে আসবে তো?
2: সো গার্লস, কি চলছে?
1: বিলিং চলছে, চল তোর কার্ডটা দে। পিনটা দে।
2: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী সৈকত মিত্র।

শুনলেন সৈকত মিত্রের কণ্ঠে শ্যামা সঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে জোয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান, জোয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্স প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতাবন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলবার জন্য আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের আনন্দধারার বিষয়ভাবনা স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। আপনাদের মনের কথা এ বিষয়ে আমাদের জানাবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতাবন্ধুরা, স্বর্ণযুগ বলতে 1950 থেকে 1970 এই সময়কালটা বোঝায়। সেই সময়ের যারা অভিনেতা অভিনেত্রী পরিচালক, তাঁদের যে সিনেমা, এই সবটা মিলিয়ে একটা স্বর্ণযুগ রচিত হয়ে আছে। আজকের এই অনুষ্ঠানে আমরা সেই সব অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে কথা বলবো এবং তাদের সেই জনপ্রিয় জুটি নিয়ে কথা বলবো। স্বর্ণযুগের জুটি বলতে প্রথমেই বলতে হয় উত্তম কুমার ও সুচিত্রা সেনের কথা। এই জুটি বাংলা রোমান্টিক চলচ্চিত্রের সংজ্ঞা বদলে দিয়েছিল। হারানো সুর, সপ্তপদী এবং অগ্নি পরীক্ষার মতো চলচ্চিত্রগুলো আজও কালজয়ী। 1957 সালে পথে হলো দেরি এই ছবির মাধ্যমে রঙিন চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। শ্রোতাবন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। ইতিমধ্যেই একজন শ্রোতাবন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখিনি কে আছেন।
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: উড়িষ্যা কেন্দ্র থেকে প্রসেনজিৎ পাত্র বলছি।
0: বলুন দাদা।
1: আজ ভীষণ ভালো বিষয় রেখেছেন, স্বর্ণযুগের জুটি বলতে প্রথমে যে কথা বললেন, উত্তম সুচিত্রা সত্যি তুলনাহীন
0: একদম,
1: এবং ওনারা তো সুন্দর মানে বই মানে ওনাদের অভিনয় যোগ্যতা দারুণ,
0: একদমই একদমই।
1: হ্যাঁ, শিক্ষক, হ্যাঁ চিকিৎসক, তার
0: আপনার কথা কেটে কেটে আসছে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
1: ওনারা,
0: হ্যাঁ বলুন বলুন।
1: বলছিলাম যে চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন রকম বিভিন্ন চরিত্রে, মানে খলনায়ক, বিভিন্ন সব রকমের মানে কি বলবো, যে ছাপ রেখে গেছেন সত্যি অতুলনীয়।
0: ঠিকই, এবং অনেক ছবি এই জুটির, কিন্তু অনেক ছবি আমরা দেখেছি।
1: অবশ্যই,
0: হ্যাঁ, সপ্তপদী, হারানো সুর তো রয়েছে এবং অনেক ছবি। হ্যাঁ,
1: 74 থেকে শুরু করে,
0: 74 থেকে শুরু করে, হ্যাঁ ঠিক,
1: শেষ দুটোতে আপনার ওই এখন নামটাও মনে পড়ছে,
0: হুম
1: তো বান্ধবী যে শেষ হয়েছিল ওখানে, দারুণ সত্যি।
0: হুম হুম, ঠিকই ঠিকই বলেছেন। হ্যাঁ, আমরা আজকের ওই সময়টাকেই ধরবার চেষ্টা করছি এবং এই যে জুটিগুলো উল্লেখযোগ্য, যে সমস্ত জুটি, তাদের নিয়ে কথা হবে আজকের অনুষ্ঠানে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থাকবেন। আমাদের সাথে ছিলেন প্রসেনজিৎ পাত্র। উনি ওনার কথা এই সম্পর্কে আমাদের জানালেন। শ্রোতাবন্ধুরা, এবার শুনে নেব আজকের প্রথম গানটি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আনন্দধারা অনুষ্ঠান। আনন্দধারা অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুটতে চাইছেন, দেখিনি ফোনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: বলুন দিদি, আজকে আমাদের
1: আচ্ছা,
0: বিষয় হচ্ছে
1: হ্যাঁ
0: স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি, বলুন।
1: হ্যাঁ, উত্তম সাবিত্রী, উত্তম
0: হ্যাঁ,
1: সুচিত্রা,
0: একদম,
1: উত্তম শর্মিলা,
0: সৌমিত্র
1: আনন্দ
0: চট্টোপাধ্যায়,
1: আশ্রম,
0: শর্মিলা ঠাকুর,
1: হ্যাঁ আনন্দ আশ্রম,
0: হ্যাঁ,
1: সুচিত্রা, উত্তম সাবিত্রী, তারপরে সাপমোচন, উত্তম সুচিত্রা,
0: উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, মানে
1: হ্যাঁ
0: অনেক, মানে সেই সময়টা বলতে গেলে এদের নামগুলো ঘুরে ফিরে চলে আসে, মানে
1: হ্যাঁ
0: এতটাই জলজল করছে সেই সময়টায়। হ্যাঁ, আপনার প্রিয় জুটি কোনটি?
1: আমার উত্তম সাবিত্রী।
0: উত্তম সাবিত্রী, কেন যদি জিজ্ঞেস করি কারণটা কি?
1: সাবিত্রী অভিনয়টা না সাবলীল,
0: একদমই ঠিকই বলেছেন। এবং উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায় কিন্তু প্রচুর সিনেমা করেছেন, প্রায় 40টার কাছাকাছি সিনেমা করেছেন তারা একসঙ্গে।
1: ওনাদের জুটিটাই ভালো লাগে আমার বেশি।
0: ভালো লাগে, হ্যাঁ সেটাই। আর খুব ভালো লাগলো দিদি আপনি ফোন করলেন আমাদেরকে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ভালো থাকবেন, ঠিক আছে?
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার। আমাদের সঙ্গে শুভ্রা সেনগুপ্ত ছিলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আনন্দধারা অনুষ্ঠান। আজকের বিষয়ে স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। উত্তম কুমার ও সুচিত্রা সেন তো আছেই, তার সঙ্গে আরও অনেক জুটির কথা বলতে হয়, যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর। এই জুটিকে বলা হয় স্বর্ণযুগের সবচেয়ে এলিট এবং কাব্যিক জুটি। সত্যজিৎ রায়ের অপুর সংসার নিশ্চয়ই মনে আছে, সেই অপুর সংসারে তাদের রসায়ন কিন্তু আজও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা রোম্যান্টিক উদাহরণ হিসেবে বিবেচিত। এবং তারা দেবী, অরণ্যের দিনরাত্রি এবং বর্ণালীর মতন সিনেমাগুলোতেও কাজ করেছেন। আচ্ছা, ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখিনি কে আছেন। হ্যালো, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি নিতাই রায় বলছি, পুরী বাবা গোবিন্দ পার্ক থেকে।
0: বলুন নিতাই বাবু, কেমন আছেন?
2: আছি, আপাতত মোটামুটি ভালো আছি।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
2: ভালো,
0: আজ হ্যাঁ আজকে আমাদের বিষয় স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। এ বিষয়ে আপনি কিছু বলতে চান?
2: হ্যাঁ,
0: বলুন।
2: কুমার, সুচিত্রা সেন, এরা একটা মানে বিখ্যাত ছিল, তার সাথে
0: আইকন বলা যায়। হ্যাঁ,
2: বিশ্বজিৎ, তারপরে সৌমিত্র চট্টোপাধ্যায়, আরো
0: অনিল চট্টোপাধ্যায় আছেন,
2: তারপরে পাহাড়ি সান্যাল,
0: অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অভিনেতা যদি আমরা বলি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, তারপরে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, মানে এক্স এ বার্গার এক। হ্যাঁ একদমই। আচ্ছা, আপনার প্রিয় জুটি কোনটি সেই সময়কার?
2: উত্তম কুমারের

0: সুচিত্রা সেন এটি সব থেকে বেশি ভালো। মৌসুমী চট্টোপাধ্যায় ইনিও অভিনয় করেছেন, এদের সাথে খুব ভালো বই হয়েছে।
1: হুম হুম একদমই নিতাইবাবু, ঠিক আছে, আপনি হ্যাঁ বলুন বলুন।
0: একদম মনে লাগার মতো বই। হ্যাঁ
1: হুম ঠিকই, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য, ভালো থাকবেন, শুনতে থাকুন।
2: আপনি যে ব্যক্তির সঙ্গে
1: আমাদের সঙ্গে ছিলেন নিতাইবাবু। শ্রোতা বন্ধুরা, আমরা এবার শুনে নিই পরের গানটি, হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে, ইন্দ্রাণী ছায়াছবি থেকে।
3: মেয়ের ছোট ক্ষতি নেই আকাশ তো ব,

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। আজকের আনন্দধারা অনুষ্ঠানের আমাদের বিষয়ভাবনা স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। একজন শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন যে তাঁর উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের এই জুটি খুবই সাবলীল বলে মনে হয় এবং খুবই ভালো লাগে। তো বলি যে উত্তম কুমারের সঙ্গে

সুচিত্রা সেনের পর সাবিত্রী চট্টোপাধ্যায় জুটি ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সফল জুটি। তারা প্রায় 39টি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন, মৌচাক, ধন্নি মেয়ে, রাজা সাজা এবং আরও অনেক সিনেমায়। তাদের সাবলীল ও মজাদার রোম্যান্টিক রসায়ন বাঙালি দর্শক আজও কিন্তু ভুলতে পারেনি। এরপর বলতে হয় উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর কথা। পর্দার পাশাপাশি বাস্তব জীবনের রসায়নের জন্যও এই জুটি ছিল অত্যন্ত চর্চিত। চৌরঙ্গি, কাল তুমি আলেয়া, জীবন মৃত্যুর মতো এই ছবিগুলো তাদের অনবদ্য অভিনয়ের সাক্ষী। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। এবারে শুনে নি পরের গানটি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি নীল আকাশের নিচে।

একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে লাইনে আছেন, না কেটে গেল লাইনটি। আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আনন্দধারা আজকের অনুষ্ঠানের বিষয় স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর পর বলতে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজার, এদের জুটির কথা। তিন ভুবনের পাড়ে বা প্রথম কদম ফুলের মতন সিনেমায় সৌমিত্র এবং তনুজার শহুরে আধুনিক প্রেম দর্শকদের এক নতুন স্বাদ দিয়েছিল। তাদের জীবন যে রকম, এই গানটি আজও অত্যন্ত জনপ্রিয়। এরপর আসে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও সন্ধ্যা রায়ের জুটির কথা। বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এই জুটি অত্যন্ত সফল ছিল। বাবা তারকনাথ বা শ্রীমান পৃথ্বীরাজের মতো ছবিগুলোতে তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। বলতে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনেরও কথা। আকাশ কুসুম, বাক্সবদল, বসন্ত বিলাপের মতন সিনেমায় তাদের জুটি এক ভিন্ন মাত্রার বুদ্ধিবাদী রোম্যান্টিক আবেদন তৈরি করেছিল। আপনারা শুনছেন আনন্দধারা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন, আপনাদের মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য 9434076705 এই নম্বরে। এবারে শুনে নি পরের গানটি, মান্নাদের কণ্ঠে ছদ্মবেশী ছায়াছবি থেকে।

ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দর

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের আমাদের বিষয় ছিল স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শ্রোতা বন্ধুরা, এবার শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ গানটি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। বালুরঘাট এবং মাঝিয়ানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পং ও পাহাড়ি অঞ্চলে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে। সিকিমের কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা আছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাগুলিতে। দিস ইজ আকাশবাণী শিলিগুড়ি। হেয়ার ইজ দি ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল সেন্টার। ভেরি লাইট রেনফল অকার্ড অ্যাট 1 or 2 places ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ইস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার ফেল মার্কডলি অ্যাট 1 or 2 places ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। Yesterday's highest maximum temperature of 33 degrees centigrade was recorded at Balurghat and Manjian in the plains and 25 degrees centigrade at Kalimpong in the hills of the region. Weather forecast for the next 7 days, light to moderate rain or thunderstorm likely to occur at a few places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of sub-Himalayan West Bengal. Light rain or thunder shower likely to occur at 1 or 2 places over rest districts of sub-Himalayan West Bengal and Sikkim. Weather warning for next 7 days. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over Darjeeling, Jalpaiguri and North Dinajpur districts of sub-Himalayan West Bengal. And that concludes

0: শুনবেন ভাবাইয়া শিল্পী অনিরিমা রায়। 7:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানের বিষয় রঙের ভাষা। আলোচনায় থাকবেন সুজয় মিত্র, অঙ্কন শিল্পী। 8:00 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের। 8:30 শুনবেন মধুরিমা পালের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। গজল শুনবেন 9:15 শিল্পী রেশমা। 9:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। 10:10 শুনবেন অর্ঘ্য সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং 10:30 শুনবেন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ মঙ্গলবার 12 মে। আজ শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানবাহন চলাচলে প্রভাব পড়তে পারে। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং সরকারের নির্দেশিকা মেনে চলুন। প্রধান ধীরগতির ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত। রাস্তার বিভিন্ন অংশে মেরামতি ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH-10 সালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে গাড়ি চালান এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা মাটিগাড়া হাট, মাটিগাড়া রাত 9:00 পর্যন্ত যান চলাচল ধীরগতির হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানের বিষয় মাধ্যমিক 2026-এ পশ্চিমবঙ্গে তৃতীয় স্থানাধিকারী সৌরা জানার সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আট্ট। তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও। ঠিক সময় EMI দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো, কে আপনি?
1: RBI এ কথা বলে
4: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
5: শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন নিয়ে আমি সৌমিতা আট্ট আবারও একবার হাজির হয়েছি। সত্য প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফলাফল, আর তার তৃতীয় স্থান যে অধিকার করেছে সৌর জানা, তার সাথে আমি এই মুহূর্তে কথা বলে নেব এবং তার সঙ্গে জেনে নেব যে সে কেমন করে তৃতীয় স্থান অধিকার করলো। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, এখন সে সেখানের হোস্টেলেই রয়েছে এবং তার সাথে আজ আমি কথা বলে নিচ্ছি। নমস্কার, কেমন আছো? অনেক অনেক স্বাগত জানাই আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে।
6: ধন্যবাদ।
5: প্রথমেই বলি যে সৌর, তুমি যে তৃতীয় স্থান অধিকার করেছো কেমন লাগছে তোমার? এটা কি তুমি আশা করেছিলে?
6: হ্যাঁ, আশা তো একটা ছিলই, কারণ সারা বছর পড়াশোনা করেছি, ভালোভাবে খেটেছি, স্কুলের পরীক্ষাগুলো ভালো করে সযত্নে দিয়েছি, আর মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা বেশ ভালোই হয়েছিল, সুতরাং

0: একটা আশা তো ছিল মেধা তালিকায় আসার, মানে থার্ড হতে পেরেছি, খুবই ভালো লাগছে।
1: কতটা আশা করেছিলে?
0: আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে তো থাকাটা উচিত, মানে যেরকম ভাবে
1: তৃতীয়
0: পড়াশোনা
1: স্থান,
0: করেছি এবং পরীক্ষা দিয়েছি।
1: তৃতীয় স্থান অধিকার করবে সেটা আশা করেছিলে?
0: না মানে এতটাও আশা করিনি, এবারে মানে অনেকটাই তো মানে লাকের উপরেও ডিপেন্ড করে, বা মানে
1: আচ্ছা
0: কিরকম ভাবে কার কাছে খাতা যাবে কিরকম, মানে
1: আচ্ছা,
0: এরকম
1: মোটামুটি
0: আশা ছিল।
1: একটু একটু একটু তুমি আশানুরূপ ছিলে, কারণ হচ্ছে তুমি ভালো পরীক্ষা দিয়েছো। কত নম্বর পেয়েছো আর কোন কোন বিষয়ে কত নম্বর পেয়েছো তা বন্ধুদের উদ্দেশ্যে বলে দাও, কারণ কি যারা পরবর্তী প্রজন্ম তারা তোমাদের কথা শুনে উৎসাহিত হয়ে যাবে, তারাও প্রস্তুতি নেবে সেরকম করে। একটু কত টোটাল কত নম্বর পেয়েছো এবং কোনটাতে কিসে কত নম্বর পেয়েছো সেটা একটু বলে দাও।
0: আমি টোটাল মাধ্যমিক পরীক্ষায় 700 নম্বরের মধ্যে 695 নম্বর পেয়েছি,
1: আচ্ছা
0: বাংলায় 97, ইংরেজিতে 98, এবং বাকি সমস্ত সাবজেক্টে আমি 100 নম্বর পেয়েছি।
1: বেশ, কেমন করে প্রস্তুতি নিয়েছিলে যার জন্যে? তো তোমার 5 নাম্বার কিসে কাটা পড়লো?
0: 5 নম্বর আমার তো বাংলা আর ইংরেজিতে কাটা পড়েছে, এবং আমি মনে করি যে ঠিকই আছে, কারণ লিটারেচার সাবজেক্টে মানে ফুল মার্কস পাওয়া যায় না, এখন যায় কিন্তু সেটা খুবই কঠিন আর কি, মানে লিটারেচার সাবজেক্টে কেটেছে তো ঠিকই আছে
1: তাতে
0: আমার
1: কোনো
0: মনে হয়।
1: আক্ষেপ নেই তোমার, তোমার
0: হ্যাঁ
1: কোনো আক্ষেপ নেই। আচ্ছা বেশ, তাহলে তুমি এখন বলো কিরকম করে তুমি প্রস্তুতিটা নিয়েছিলে?
0: হ্যাঁ, আমরা তো 12 মাসের মধ্যে 9 মাস এই রেসিডেন্সিয়াল স্কুলেই থাকি,
1: হ্যাঁ
0: তাই জন্য স্কুলে যে পরীক্ষাগুলো হয় বছরে 6টা কি 7টা,
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: সেই পরীক্ষার জন্য মানে আস্তে আস্তে সিলেবাস গুলো কভার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে যখন পুরো সিলেবাসটা কভার আপ হয়ে গেছিল,
1: হ্যাঁ
0: তখন আস্তে আস্তে যে মানে টেস্ট পেপার গুলো বেরোয়, টেস্ট পেপার গুলো সলভ করা, প্লাস যে প্রশ্ন বিচিত্রা বেরোয়, কোশ্চেন ব্যাংক বেরোয়, তারপরে হচ্ছে পর্ষদের যে টেস্ট পেপার গুলো হয় সেইগুলো আমি সলভ করেছিলাম। আর 2-3 রকম মানে প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 2-3 রকম করে যে বইগুলো পাওয়া যায় ভেরিয়াস অথারের, সেই বইগুলো আমি পড়েছি।
1: আর কত ঘন্টা করে পড়াশোনা করতে তুমি?
0: আমি বলতে গেলে আমাদের স্কুলে নয়নপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে আমাদের স্টাডি হলের সিস্টেম আছে, মানে
1: আচ্ছা
0: সকালবেলা 2 ঘন্টা, সন্ধ্যেবেলা 2 ঘন্টা, এবং রাত্রেবেলা খাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা, মানে টোটাল সারাদিনে 5 থেকে 5.5 ঘন্টা।
1: আচ্ছা, 5 থেকে 5.5 ঘন্টা পড়াশোনা করতে। আর পরীক্ষার আগে কি তুমি তোমরা বাড়ি চলে গিয়েছিলে?
0: হ্যাঁ, মানে পরীক্ষার আগে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে ছিলাম, তারপরে জানুয়ারি মাস বাড়িতে কাটিয়েছে, এবং তারপরে আমরা পরীক্ষার কিছুদিন আগে চলে আসি বিদ্যালয়ে।
1: আচ্ছা, এখান থেকেই পরীক্ষা দিতে গিয়েছেন। আচ্ছা
0: হ্যাঁ
1: বেশ, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের স্কুলের অবদানটাই বেশি। তো স্কুলে কোন মানে কিরকম তোমরা কিরকম মানে স্কুলে তোমাদের সাহায্য করে? এমনি তো তুমি বললে।
0: হ্যাঁ, স্কুলে কিরকম ভাবে সহায়তা করে বলতে গেলে, আমাদের স্কুলের যে টিচাররা আছেন সেই টিচারদেরই অবদান খুবই বেশি, কারণ আমরা 12 মাসের মধ্যে 9 মাস আমি আগেই বলেছি স্কুলে থাকি, কারণ টিচাররা যে ক্লাস নোটস দিতেন সেই ক্লাস নোটস গুলো পড়তাম ভালো করে, এবং লাস্টের দিকে ওনারা থরলি টেস্ট পেপার সলভ করিয়ে দিতেন, কোন অ্যান্সার কিরকম ভাবে লিখবো, অ্যান্সারের ওরিয়েন্টেশন কিরকম হবে, খাতা রিপ্রেজেন্টেশন কিরকম হবে, কালি 2 বার চেঞ্জ করে লিখবো, কালো কালি নীল কালি, এইগুলো ওনারা পরামর্শ দিতেন। এছাড়াও বাড়িতে যে 3 মাস থাকতাম সেইখানেও কিছু গৃহ শিক্ষকের কাছে আমি পড়াশোনা করেছি আর কি, মানে তারাও আমাকে অল্প গাইড করেছেন
1: আচ্ছা বেশ, আগে জিজ্ঞেস
0: পড়াশোনা।
1: করি তুমি ভবিষ্যতে কি হতে চাও?
0: ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই মেনলি।
1: তো ডাক্তার যে হতে চাও, তো ডাক্তার হওয়ার জন্য তুমি মানে কার দ্বারা অনুপ্রাণিত হয়েছো, কাউকে দেখে না তো নিজের মনের থেকে?
0: না আমার মানে মেন মোটো হলো লাইফের যে মানুষের জন্য কিছু একটা করে যাওয়া, অর্থাৎ মানে ডাক্তার হয়ে যদি আমি মানুষের সেবায় নিজের মানে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হবে যে আমি একটা সফল হতে পেরেছি জীবনে, ওই জন্য ডাক্তার হওয়া।
1: বেশ, তাহলে তুমি যখন রেজাল্ট বেরোলো তখন তোমরা কি করছিলে এবং প্রথম অনুভূতিটা কিরকম ছিল সেটা একটু আমাদের বলো।
0: রেজাল্ট যখন বেরোয় তখন আমাদের স্কুলে একটা হলে মানে স্ক্রিনে পর্দা ফেলে প্রজেক্টরে দেখানো হয় রেজাল্ট,
1: আর তোমরা
0: তখন
1: তখন
0: সেখানে
1: হোস্টেলেই ছিলে তাই তো?
0: হ্যাঁ আমরা হোস্টেলেই ছিলাম,
1: আচ্ছা তারপরে
0: এবং
1: বলো। হ্যাঁ
0: হ্যাঁ তারপরে আমরা সব বন্ধুরাই উপস্থিত ছিলাম। এবারে আমাদের স্কুল যেহেতু মানে প্রত্যেক বছর হয়ে আসছে, সুতরাং এবছরে 1 গুচ্ছ র্যাঙ্ক হওয়ার একটা সম্ভাবনা ছিল, তো সেই আস্তেই আমরা বসেছিলাম যে কার কখন হয় স্কুল থেকে কিরকম রেজাল্ট হয় সেটা দেখবো বলে, খবরটা শুনবো বলে। এবং যখন প্রথম থার্ড হয় তখন সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, নিজেরও খুব ভালো লাগছিল।
1: বেশ। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে তোমার?
0: হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি বলতে গেলে আমি ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি। এছাড়াও পার ডে বিকালবেলা ফুটবল টেবিল টেনিস তো হয়, তার সঙ্গে আমি আঁকতে খুব ভালোবাসি।
1: আচ্ছা, সবকিছুই ভালো লাগে। তো এই যে সাফল্যের পেছনে স্কুলের অবদান তো অপরিসীম, তো তার পাশাপাশি তুমি বাবাকে বেশি ক্রেডিট দেবে না মাকে? মানে শেষ সময়টা তোমার বাবা বেশি সহায়তা করতেন না মা?
0: হ্যাঁ, এবারে আমি তো 9 মাসের মধ্যে 3 মাস তো মানে বাড়িতে থাকতাম মাত্র,
1: হুম হুম
0: তখন ওনারা মানে মেনলি আমাকে গাইড করে দিতেন। দুজনেই সমান ভাবে, মানে কাউকে বেশি প্রেফারেন্স দিতে চায় না, কিন্তু দুজনেই সমান ভাবে
1: না,
0: আমাকে গাইড
1: মা
0: করেছেন।
1: কিরকম করে সহায়তা করেছে আর বাবা কেমন?
0: হ্যাঁ, এবারে বলতে হয় যে বাবা মা দুজনেই আমার ভূগোলের শিক্ষক,
1: আচ্ছা
0: মানে শিক্ষক আর শিক্ষিকা।
1: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে ওনারা মানে মেনলি আমাকে ভূগোল সাবজেক্টটাই কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা উচিত, খাতা কিরকম হওয়া উচিত, প্রত্যেকটা কোশ্চেনে কিরকম ভাবে ছবি দেওয়া উচিত, কিরকম ভাবে বুঝিয়ে লিখলে 100 পাওয়া যায়, সেটাই ওনারা দুজন মিলেই বলেছেন আমাকে।
1: আচ্ছা, আর এমনি খাওয়া দাওয়া অন্য কিছু?
0: হ্যাঁ, মানে খাওয়া দাওয়া তো মানে যেরকম নর্মাল হয় সেরকমই টুকটাক, আর যদি মাঝে মধ্যে ভালো রান্না হয় তাহলে
1: তো মায়ের
0: সেটা।
1: হাতের কোন রান্নাটা ভালো লাগে, কি খেতে ভালোবাসো তুমি?
0: হ্যাঁ, আমার মেনলি মানে বাঙালি খাবারের মধ্যে লুচি খেতে খুবই ভালো লাগে, লুচি আর সাদা আলুর তরকারি।
1: এটি ভালো লাগে? আচ্ছা,
0: হ্যাঁ
1: আর কি খেতে ভালো লাগে না?
0: হ্যাঁ, খাসি খেতে ভালো লাগে, তবে জল খাবারের মধ্যে বা লুচিটা খেতে বেশি ভালো লাগে।
1: না, কি খেতে ভালো লাগে না?
0: না, আমি সবই খাই, ছোটবেলা থেকে সবই খেতে ভালো লাগে, এবং আমি হোস্টেলে থাকি তো মানে সবকিছুর সঙ্গেই মানিয়ে গুছিয়ে নিতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তো তুমি বললে ক্রিকেট খেলতে খুব পছন্দ করো, তো কোন ক্রিকেটারের মানে ক্রিকেটারকে তোমার পছন্দ,
0: আমার
1: প্রিয়?
0: পছন্দ রোহিত রোহিত শর্মাকে।
1: আচ্ছা, তো তার সঙ্গে ফুটবল টেবিল টেনিস বললে, তাদের সম্পর্ক মানে সেটাও বলো যে কাদের দ্বারা তোমার মানে কাকে দেখে তোমার টেবিল টেনিস ফুটবলের প্রতি ভালোবাসা
0: টেবিল
1: জন্মালো?
0: টেবিল টেবিল টেনিসে টাইমস প্লেয়ার মালং বলে একজন প্লেয়ার আছেন, আর ফুটবলে তো রোনাল্ডো অবশ্যই।
1: আচ্ছা, খেলাধুলোর প্রতি আগ্রহ আছে বললে ছবি আঁকতে ভালো লাগে, তো সেই ক্ষেত্রে তুমি যে ছবি আঁকতে পছন্দ করো, কি ধরনের ছবি আঁকতে পছন্দ করো?
0: হ্যাঁ, এমনি এবারে আমি যেহেতু হোস্টেলে পড়ি সেরকম ভাবে আমার কোনো স্যারের তত্ত্বাবধানে ছবি আঁকা হয়তো হয় না, কিন্তু হোস্টেলে যেসব ওয়াল ম্যাগাজিন হয় কিংবা এক্সিবিশনে যেসব ছবি হয়, সুতরাং মানে সেই রকম ছবি
1: না,
0: আঁকতে বেশ
1: আমি
0: পছন্দ
1: বলতে
0: করি।
1: চাইছি তুমি সিনারি, ওয়াটার পেন্ট না অয়েল পেন্ট, নাকি তোমার হচ্ছে
0: না, আমার
1: এমনি
0: আমার চারকোলে স্কেচ করতে খুব ভালো লাগে।
1: চারকোলের? আচ্ছা, আমি এটাই জানতে চাইছিলাম। তো সেই ক্ষেত্রে তুমি কি ছোটবেলা থেকে আঁকা শিখতে নাকি না?
0: হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আঁকা শিখতাম, কিন্তু এখন সাময়িক ভাবে বন্ধ আছে।
1: আচ্ছা, তো ছোটবেলায় কোথায় পড়তে?
0: ছোটবেলায় আমি আমাদের মেদিনীপুরে, আমি থাকি পশ্চিম মেদিনীপুর টাউন, ওখানে ভগবতী শিশু শিক্ষা নিকেতন বলে একটা স্কুলে
1: আচ্ছা,
0: পড়তাম।
1: ভগবতী স্কুলে পড়তে তুমি? আচ্ছা, ওখানেই বাড়ি তোমার?
0: হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর টাউনে বাড়ি,
1: হ্যাঁ, মেদিনীপুরের কোথায় বাড়ি?
0: একদম মেদিনীপুর টাউনে।
1: আচ্ছা বেশ, তো সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করি যে তুমি তো বললে মেদিনীপুরে থাকো, তো মেদিনীপুরে তো অনেক কিছু, মেদিনীপুরের কোনটা তোমার ভালো লাগে?
0: হ্যাঁ, মেদিনীপুরে এটাই ভালো লাগে যে আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, আর
1: আচ্ছা,
0: মেদিনীপুরের চারিদিকে এত মালভূমি জায়গা আছে, এত জঙ্গল আছে,
1: আর
0: মানে
1: এত
0: মেনলি
1: ঐতিহাসিক
0: আমাদের।
1: ব্যাপার তোমাদের ভগবতী স্কুলের সামনে, মল্লিক বাড়ি, এগুলো তোমার আকর্ষণ করে না?
0: হ্যাঁ, মল্লিক বাড়িতেও একটা স্কুল হয় আর কি, একদম প্রিলিমিনারি স্কুল একদম,
1: হুম হুম
0: সেখানেও মানে আমি পড়তাম ছোটবেলায়, একদম ছোটবেলায়।
1: আচ্ছা আচ্ছা বেশ, তাহলে তুমি এবার বলো যে তুমি বললে যে তোমার লুচি আলুর তরকারি ভালো লাগে আর সবকিছুই ভালো লাগে, গান বাজনা এগুলোও ভালো লাগে, কবিতা লেখো নাকি?
0: না, কবিতা লেখা হয় না এরকম ভাবে,
1: আচ্ছা, গান বাজনা ভালো লাগে, কি ধরনের গান ভালো লাগে?
0: ক্লাসিক্যাল সঙ্গীত মানে রবীন্দ্রসঙ্গীত, এরকম রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এরকম।
1: একটুখানি গান শুনবো নাকি?
0: মানে এখন তো গানের অতটা চর্চা হয় না
1: না,
0: আর কি।
1: চর্চা নেই, ঠিক আছে, কিন্তু সবাই আমরা বাথরুম সিঙ্গার, সবাই গাইতে পারি আমরা, আবার মেদিনীপুরের ছেলে বলছো, তার মানে তো গাইতে পারবেই, কোনো অসুবিধে নেই, চলো একটু গান গেয়ে শুনে নিই।

0: এটা
1: বেশ, খুব ভালো। আর তুমি যদি গানের চর্চা করো, আরেকটা জিনিসও বুঝতে পারছি, তোমাদের এই যে বিদ্যালয়ের যে একটা নিয়মানুবর্তিতা আছে, সেটাও বোধহয় তোমাদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে, তাই নয় কি?
0: হ্যাঁ অবশ্যই, মানে একটা নিয়মানুবর্তিতা মানে মধ্যে যখন থাকছি, আমার মধ্যে একটা শৃঙ্খলা বোধ তৈরি হচ্ছে, যেটা আমাকে মানে লাইফে প্রত্যেকটা মানে সময় কি সময় কি কি কাজ করতে হবে বা মানে কি কাজ করা উচিত, সেটা আমাকে প্রত্যেকটা পদক্ষেপে চিনিয়ে দিচ্ছে।
1: আচ্ছা, তো এই যে তুমি বলছো যে এই যে তুমি যেমন করে পড়াশুনো করেছিলে, তো ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এরকম তোমার মতোই সাফল্যের শীর্ষে পৌঁছে যেতে চাইছে, তো তাদের জন্য তোমার কি বার্তা? তারা কেমন করে পড়াশোনা, মানে কিরকম করে নিজেদেরকে তৈরি করবে?
0: হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, যে প্রথমে যেরকম আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, অর্থাৎ 8-9 যেরকম পড়ে এসেছি,
1: হুম হুম
0: সেরকম ভাবেই সিলেবাসটা পড়া উচিত। এবং লাস্টের দিকে যখন মানে সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, তখন অন্য আর কি কি বইতে কি কি নতুন জিনিস আছে, এবং টেস্ট পেপার ঘেঁটে, একটা টেস্ট পেপার ঘাটলে হয়তো আমি 10-20টা নতুন জিনিস দেখতে পাই, আর একটা টেস্ট পেপার ঘাটলে অন্য কিছু নতুন জিনিস দেখতে পাই।
1: হুম
0: সেই
1: হুম
0: যে জিনিসগুলো আমার জানা হলো না, সেই জিনিসগুলো আমাকে জানতে হবে আগে, মানে তাহলে আমার সম্পূর্ণ পড়াশোনাটা হয়ে যাবে।
1: এবং
0: এরপরে আমি
1: বারংবার
0: বলবো,
1: মক টেস্টের মতন বারংবার অভ্যাস করতে হবে, তাই তো? না হলে হবে না।
0: হ্যাঁ, বারংবার অভ্যাস করতে হবে। ওই টেস্ট পেপারের যে মানে পেপার গুলো থাকে, সেইগুলো বাড়িতে টাইম ধরে দিয়ে মানে দেখা। তারপরে আরেকটা যেটা কথা বলবো, র্যাঙ্ক করার জন্য মূল কথা হচ্ছে হাতের লেখাটা ঠিক করতে হবে। হাতের লেখা রিপ্রেজেন্টেশন, মানে কোন একটা জিনিস আমি পয়েন্টটা একটা কালিতে উত্তর করলাম, আর লেখাটা একটা কালিতে করলাম, সাব পয়েন্ট আর একটা কালিতে করলাম, এইরকম ভাবে।
1: আচ্ছা, তো ছোটবেলায়, এ তো গেল পড়াশুনো, ছোটবেলায় কি একটু দুষ্টুমি করতে না?
0: মোটামুটি ভাবে শান্তই থাকতে হয়।
1: ও, ওটা নিজে নিজে বলছো নাকি? আমি যাব, তোমার মা বাবার সাথে কথা বলবো, তখন হয়তো একটু একটু জানতে পারবো। তো যাই হোক, মা বাবার কাছে কখনো বকা টাকা খেয়েছো নাকি
0: না না,
1: আদরটাই
0: সেরকম
1: ছিল বেশি?
0: হ্যাঁ আদরটাই ছিল, মেনলি বকাটা খাইনি খুব একটা।
1: আর কোন, মানে কাকে, মানে কোনো ঘটনা আছে যেটা খুব মনকে নাড়া দেয়?
0: না সেরকম কিছু নেই।
1: আচ্ছা, ভবিষ্যতে যে ডাক্তার হতে চাইছো তুমি, তো কি মানে কি ধরনের ডাক্তার হতে চাইছো?
0: হ্যাঁ, আমি আমি মেনলি নিউরোলজিস্ট হতে চাই, কিন্তু
1: আচ্ছা,
0: গতানুগতিক ডাক্তারটা নয় আর কি। ডাক্তারি মানে শিখে আমি ওই ডাক্তারি ফিল্ডে রিসার্চ করতে চাই, যাতে নতুন কিছু আমি উদ্ভাবন করতে পারি, আবিষ্কার করতে পারি, যেটা মানুষের কাজে লাগবে পরবর্তীকালে রোগ নিরাময়।
1: আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। ভবিষ্যতে এগিয়ে যাও এবং তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাও। আবারও একবার আকাশবাণী শিলিগুড়ি পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম সৌর জানা মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে, এবার আমরা শুনবো সৌরর বাবার কাছ থেকে ওর সম্পর্কে কিছু কথা। নমস্কার সুভাষ বাবু, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে সৌরর এরকম একটা সাফল্যের জন্য। আপনি বলুন, এই সাফল্যের পেছনে কি মূল মন্ত্রটি লুকিয়ে আছে, বা ছোটবেলা থেকেই, বা ও কেমন ছিল?
0: মানে ছোটবেলা থেকে অবশ্যই ও পড়াশোনায় তো সব দিকের জন্যই ভালো,
1: হুম হুম
0: এবং নিজের জেদ এবং নিজের কাজ
1: হুম
0: করে নেওয়া,
1: হুম হুম
0: আসলে ছোটবেলা থেকেই আমাকে বা ওর মাকে, ওর মা
1: হুম হুম
0: সঙ্গে রয়েছে, কাছেই রয়েছে,
1: আচ্ছা
0: ওর মাকে কোনো সময়ের জন্যই পড়ার জন্য বলতে হয়নি।
1: আচ্ছা
0: কিন্তু একটা বিষয়ে আমাদের ওকে বলতে হতো, যে পড়া থেকে কখন উঠবি। মানে আমরা প্রত্যেক দিন ওকে চাইতাম যে যতই পড়ুক না কেন, বিকেল বেলাটা অন্তত 1 ঘন্টা খেলিয়ে নিয়ে আসা বা একটু ঘুরিয়ে নিয়ে আসা, এইটা
1: আচ্ছা
0: আমরা সব দিন চেষ্টা করতাম। ও কিন্তু ওর মধ্যে একটা ভাবনা ছিল যে যতক্ষণ না আমি শেষ করব ততক্ষণ কিন্তু বেরাবো না বা উঠবো না। যদি
1: আচ্ছা আচ্ছা
0: একদিন
1: মানে
0: একটা
1: একদম, মানে কি সমস্ত কাজটা শেষ করে তারপরে করবেন? তো আপনি বললেন, ও বলল যে আপনারা দুজনেই ভূগোলের শিক্ষক এবং শিক্ষিকা, আপনি মেদিনীপুরেই কি মাস্টারমশাই?
0: আমি
1: হ্যাঁ
0: শালবনি ব্লক, সেই শালবনি ব্লকের কলাইমুড়ি।

0: নেতাজি সুভাষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
1: বলুন, তারপরে ও কিরকম ছিল বলো।
0: না, ও তো সর্বদা মানে আমাদের ছেলেটি খুবই শান্ত, আর ওইটাই বললাম না যে একদিন একটা অঙ্ক
1: হুম হুম
0: ওর থেকে বড় ক্লাসেরই অঙ্ক,
1: হুম হুম
0: ওইটা ও করতে বসেছিল, মানে যতক্ষণ না ওইটার ও ইকুয়েশনটা কমপ্লিট করতে পারছে ততক্ষণ মানে খেতে পর্যন্ত আসেনি, মানে 10টা 11টা থেকে বসেছে, সেই 3টা 3:30 পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, আমরা বারবার বলছি খেতে চলে আয় খেতে চলে আয়, না যতক্ষণ না ও ওই অঙ্কটার শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছাতে পারছে ততক্ষণ কিন্তু সে উঠে যায়নি, মানে এই জেদটা ওর ছোটবেলা থেকে। আর
1: আচ্ছা,
0: ছোটবেলা থেকে ও একটু বুঝতে শিখেছে যে এই পৃথিবীতে যখন আমি জন্মেছি আমাকে আমার ছাপটা রেখে যেতে হবে, আমাকে কিছু করতে হবে, এটা ওর বড়, আমাদের
1: আচ্ছা,
0: বড় পাওনা, এর জন্য হয়তো আমাদেরকে বেশি কিছু ওকে বলতেই হয়নি কোনোদিনই।
1: বেশ বেশ, এটা তো খুব বড় পাওনা। তো ওর কোনো, এটা তো একটা বিশেষ ঘটনা। তো যখন রেজাল্টটা বেরোলো কেমন লাগলো বলুন? কি
0: না
1: অনুভূতিটা
0: অবশ্যই,
1: ছিল সেই মুহূর্তে? ও তো ছিল না কাছে, আপনারা
0: হ্যাঁ
1: এখানে
0: ও ও
1: ছিলেন।
0: সামনের দিকে ছিল, হ্যাঁ ও সামনের দিকে ছিল, ওদের মানে ওদের যে বন্ধুদের সঙ্গে বসেছিল সামনে মহারাজ ছিলেন,
1: আচ্ছা,
0: হেডমাস্টার মহারাজ, আমরা পিছনের দিকে অভিভাবকরা
1: ও
0: ছিলাম,
1: ওখানেই ছিলেন? আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ ওই ভিসি হলেই প্রোগ্রামটা হচ্ছে, মানে ওই বড় পর্দায় দেখানো হচ্ছিল,
1: আচ্ছা
0: সব
1: আচ্ছা
0: অভিভাবকরা যারা পেরেছেন তারা উপস্থিত ছিলেন, আমরা সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম,
1: আচ্ছা আচ্ছা তো
0: আমরাও আমরাও ওই ভিসি হলেই ছিলাম।
1: আচ্ছা
0: তবে যখন ওর নামটা আসছে সত্যি লিটারালি চোখ দিয়ে জল চলে আসে, মানে সেই দিনই প্রথম বুঝতে পারলাম যে আনন্দ অশ্রু বলে যেটা হয়
1: হুম হুম
0: সেটাই আর কি, চোখ দিয়ে জল চলে আসে, কারণ ওর যে পরিশ্রম, ওর যে ডেডিকেশন, ওর যে
1: হুম হুম
0: কষ্টটা করেছে সেই কষ্টের ফলটা সেদিনও পেয়েছে আর কি।
1: হ্যাঁ, তো
0: তো
1: আপনারা
0: সেটা
1: এটা
0: সেটা
1: আশা করেছিলেন নাকি না?
0: আমরা আমরা আশা একটা করেই ছিলাম, যেহেতু ও পড়াশোনা সব দিনেরই ভালো,
1: হুম হুম
0: অন্তত পক্ষে রাজ্যে টপ 10-এর মধ্যে ও আসবে এই আশাটা ছিল আমাদের,
1: হুম হুম
0: তবে এত ভালো রেজাল্ট যে ও করবে সেটা মানে সত্যি আশার মানে আমাদেরকে আশাটা ছাপিয়ে গেছে আর কি,
1: আচ্ছা
0: যেটা আশা করেছিলাম তার থেকে।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে ওর তো মানে সবকিছুই ভালো, এরপর আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক, তো শিক্ষক হিসেবে এবং সৌরর বাবা হিসেবে, একজন বাবা হিসেবে যে সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে এবং তাকে সেই সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার পেছনে বাবা মার অবদান তো আর কম না, তো সেই জায়গা থেকে একজন বাবা হিসেবে এবং একজন প্রধান শিক্ষক হিসেবে আপনি বলুন যে পরবর্তী যারা মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন, যে সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়ার জন্য তাদের কি করতে হবে? সব বাচ্চা তো আর শান্তশিষ্ট না, অনেকে একটু চঞ্চল প্রকৃতির, অনেকে পরিশ্রম করে নিজেকে নিয়ে যায়, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন?
0: আমার একটাই বার্তা, মানে আমাদের একটা কথা রয়েছে ভালোবাসা,
1: হুম হুম
0: আমরা যদি ভালোবেসে কোনো জিনিসটা করি
1: হুম হুম
0: এবং তার অভ্যেস করি তার চর্চা করি
1: হুম হুম
0: তাহলে কিন্তু তাতে আমরা সাফল্য অবশ্যই পাব, ভালোবেসে পড়তে হবে। আমরা যদি কোথাও বেড়াতে গেলে সেই জায়গাটাকে ভালোবাসতে পারি বা বেড়ানোর জন্য যে সার্চটা করি বা একটা
1: হ্যাঁ
0: বিয়ে
1: হ্যাঁ
0: বাড়ি পড়েছে সেইখানে যাওয়ার জন্য কিন্তু আমাদের 7 দিন 10 দিন 1 মাস আগের থেকে আমাদের এ চলে পরিকল্পনা যে কোন জামা পরব, কোন প্যান্ট পরব, কোন জুতা পরব,
1: হ্যাঁ হ্যাঁ
0: কিভাবে যাব, এটা তাহলে আমরা তারপরে আয়নায় দেখি যে আমাকে কতটা ভালো লাগছে, মানে রিপ্রেজেন্ট গুড যে
1: একদম
0: কতটা ভালো, একদম সেরকম আমি বলছি তোমার খাতাটা তোমার পড়াশোনাটাও সেরকম যেন ভালো, তুমি ভালোবেসে পড়ো, তুমি যখন বিয়ে বাড়ি যাচ্ছ যেরকম তোমাকে দেখতে ভালো লাগবে তুমি সেরকমই যখন তুমি পড়াশোনা করছো তোমার পরীক্ষা দিচ্ছ তোমার খাতাটাও যেন সেরকম, যিনি খাতা দেখবেন তিনি যেন মনে করেন যে এখানে আমি কোনো জায়গায় পেন চালাতে পারবো না, একদম
1: হ্যাঁ,
0: খাতা
1: এ
0: যেন
1: মানে
0: একদম
1: সেই
0: সাজানো
1: ইচ্ছে
0: গোছানো হয়,
1: শক্তিটা, মানে যা করবো একেবারে মন থেকে করব, মন
0: ইচ্ছে
1: প্রাণ
0: করে মন
1: ঢেলে
0: থেকে করতে
1: করব।
0: হবে,
1: হ্যাঁ
0: ভালোবাসতে হবে, ভালোবেসে করতে হবে, জোর নয়,
1: হুম
0: আমি
1: হুম
0: অভিভাবকদের জন্যও বলবো কোনোদিন
1: একদম
0: কাউকে জোর করবেন না, কারণ বাচ্চা যদি নিজে মনে করে পড়বে তাহলে তবেই পড়বে, আর ও
1: হ্যাঁ
0: যদি মনে করে আমি পড়বো না তখন দেখবেন আপনি বলে দিয়ে গেলেন বা আপনি ওর সামনে বসে আছেন তখন পড়ছে, আপনি যেই বেরিয়ে চলে গেলেন বা একটু উঠে গেলেন তখন কিন্তু পড়া থেকে এ হয়ে গেল। তার জন্য আমি বলবো প্রত্যেক বাবা মা বা ছাত্র ছাত্রীদের বলবো নিজে নিজেকেই মোটিভেট করতে হবে যে আমাকে করতে হবে
1: এবং
0: এই
1: যার
0: পৃথিবীতে,
1: যেটার প্রতি ভালোবাসা সেই ভালোবাসার দিকে এগিয়ে দিতে হবে, না হলে হবে না।
0: একদম একদম একদম ভালোবেসে করতে হবে তাহলে দেখবেন খুব ভালো হবে।

0: সেটাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুভাষ বাবু। এবার আমি একটু সৌরর মায়ের সাথে কথা বলে নেব।
1: একদম।
0: হ্যাঁ নমস্কার, আপনার নাম বলুন। অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে।
1: আমি অন্তরা বসু জানা,
0: হ্যাঁ
1: সৌরজানার মা।
0: আচ্ছা, তো আপনি আপনিও তো ভূগোলের একজন শিক্ষিকা, এবং
1: হ্যাঁ
0: আপনি বলছিলেন তখন যে আপনি টিচার ইনচার্জ, তো সেই জায়গা থেকে আপনি আগে বলুন সৌরকে কিরকম ছোটবেলা থেকে দেখেছেন, সৌর কি খেতে পছন্দ করে, এবং কোন ঘটনা এখনো আপনার মানে বিশেষ কোনো ঘটনা আছে কি পছন্দ অপছন্দ সম্পর্কে একটু বলুন সৌরর।
1: না, ও ছোটবেলা থেকে সবই খায়। ও বিশেষ করে ও আমার মায়ের কাছেই মানুষ হয়েছে,
0: হুম
1: ওর
0: হুম
1: দিদার কাছে।
0: আচ্ছা
1: দিদা ছোটবেলা থেকে সব রকম খাওয়ানোই শিখিয়েছে, কারণ আমরা স্কুল চলে যেতাম দিদার হাতেই হাতে করি। এই
0: আচ্ছা
1: যে সফলতা, আমি কিছুটা অংশ বলবো যে আমার বাবা মায়ের জন্য। বাবা মারা গেছেন, সৌর দাদু মারা গেছেন, সৌর দাদু মানে বেঁচে থাকলে আজকে খুবই খুশি হতেন।
0: আচ্ছা
1: মানে ছোটবেলায় যে পড়াশোনা, যা হোমওয়ার্ক দেওয়া, সেগুলো সব ওনার দ্বারাই তৈরি।
0: হুম হুম
1: এবার ওর মানে যেটা দিয়ে যেতাম কাজ স্কুলে, আমি চলে যেতাম, হয় এই কাজগুলো করে রাখবি। ও মানে এমনি তো স্থির থাকতে পারতো না, মানে কিছু না কিছু করতো, সে আঁকা হোক, এটা হয়ে গেছে। মানে স্কুলে আমি থাকলে ফোন করতো যে মা এটা দিয়ে গেছে, এটা হয়ে গেছে, এরপর কি করব।
0: আচ্ছা
1: মানে কিছু দিয়ে এনগেজ থাকলে ঠিক আছে, না হলে ওখানে সামলানো মুশকিল। মানে কি করবে না করবে, নয় আঁকা নয় পড়াশোনা, সারাদিনও যদি আপনি দিয়ে দেন সেটা সে করতেই থাকবে, কোনোতে আপত্তি নেই। এবার
0: আচ্ছা
1: খেতে
0: মানে
1: তো খুবই ভালোবাসে, হ্যাঁ
0: হ্যাঁ খেতে
1: খেতে
0: কি
1: খুবই
0: ভালোবাসে,
1: ভালোবাসে,
0: কি
1: মানে
0: ভালোবাসে?
1: সব রকমই খায়, খেতে খুবই ভালোবাসে।
0: আচ্ছা
1: এই যে বললো লুচি আর উত্তম তরকারি, এটা
0: হ্যাঁ
1: ফেভারিট জলখাবারে, ওটা হলে খুব খুশি। এবার মাংসের প্রতি প্রচন্ড ভালোবাসা, তো
0: আচ্ছা
1: চিকেনের যে কোনো আইটেম, মটনটা অতটা খায় মোটামুটি, অতটা মানে প্রেফার করে না, কিন্তু চিকেনের যে কোনো আইটেম ওর পছন্দের।
0: সেটা কি মায়ের হাতে না
1: চিকেন হলে
0: বাইরে?
1: অত চায় না, না না বাড়ির বাড়ির হাতেই বেশি পছন্দ করে, বাইরেও খাওয়া দাওয়া হয়। ও
0: আচ্ছা
1: যেহেতু বাইরে থাকে, আমরা এলে একটু বাইরেও খাওয়া দাওয়া করি বেশিরভাগ সময়।
0: আচ্ছা, তো ওর কোনো বিশেষ ঘটনা আছে নাকি ছোটবেলাকার?
1: বিশেষ ঘটনা বলতে, আমার যেটা দাগ কাটে, আমরা খুব ঘুরতে ভালোবাসি,
0: আচ্ছা
1: মানে একটু সময় পেলেই ওকে নিয়ে বেরিয়ে যায়, বা আমিও খুব ঘুরতে ভালোবাসি। ওই 1.5 বছর বয়সে আমরা যখন পিরিন যেটা ফাইলিন হয়েছিল,
0: হ্যাঁ হ্যাঁ
1: ওইটুকু বাচ্চা সহ্য সত্যি আমি বলছি, কারণ হচ্ছে খুব অ্যাডজাস্টেবল, মানে যে কোনো মানে যে পরিস্থিতি মানিয়ে নিতে পারে। ওই সময় ট্রেনে ওই ফাইলিন ঝড়ে আমরা উটি যাচ্ছিলাম,
0: হুম হুম
1: সেই যখন জল এত, মানে আমাদের সাথে খাবার দাবার তেমন ছিল না, শুকনো খাবার ছিল। ও রাত্রিবেলা যা দিয়েছি, মানে কোনো জেদ নেই, কিছু নেই। ওই সামান্য রাত্রিবেলা মনে পড়ছে যে বিজয়ারা পেরোচ্ছে, তখন আমি কলা আর একটু মুড়ি দিয়েছি, তাতেই 1.5 থেকে 2 বছরের মধ্যে তখন বয়স হবে, 2 হ্যাঁ 2+ এরকম। মানে এটা আমার খুব দাগ কাটে তখন, এই যে ছেলেদের খুবই মানে মানে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা খুব বেশি।
0: আচ্ছা
1: আর নরেন্দ্রপুরে ভর্তিটা ওর ইচ্ছেতেই হয়েছিল,
0: আচ্ছা আচ্ছা
1: মানে ও ছোটবেলা থেকে চাইতো। আর আমার এক কলিগের ছেলে পড়তো, সেখান থেকে গল্প শুনে নরেন্দ্রপুরের প্রতি ভালোবাসা জন্মেছে। মানে খেলতে খুব ভালোবাসে, খেলাধুলো করতে, ওখানে খেলাধুলোটা পায় বলেই ওর ওই রেসিডেন্সিয়াল স্কুলে মনটা বসে গেছে,
0: হ্যাঁ
1: খেলাধুলোটার প্রতি খুবই টান।
0: আচ্ছা আচ্ছা, খেলাধুলোর প্রতি খুব টান। এমনি তো সবকিছুই শুনলাম খুব ভালো। আপনি তো একজন স্কুলের টিচার ইনচার্জ বললেন, কোন স্কুলের আপনি?
1: আমি গোয়ালতোড় উচ্চ বালিকা বিদ্যালয়।
0: হ্যাঁ, গোয়ালতোড় উচ্চ বালিকা বিদ্যালয়ের
1: হ্যাঁ,
0: টিচার ইনচার্জ। তো আপনি আপনার কেমন লেগেছিল?
1: ছেলের খবরটা শুনে প্রথমে তো ওইটা বলতে চাইছেন, হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
1: মানে আমরা তো ওই দিন সকালে বেরিয়ে গিয়েছিলাম,
0: হ্যাঁ হ্যাঁ
1: আমরা ভিসি হলে মহারাজরা অ্যারেঞ্জ করেছিলেন যে স্টুডেন্টদের সাথে অভিভাবকরা বসে জানতে পারবে যখন ঘোষণা হবে। আশা করেছিলাম টপ 10-এর মধ্যে থাকবে, কিন্তু যখন তৃতীয়তে নামটা এলো বড় স্ক্রিনে অ্যানাউন্স হচ্ছে, সত্যি নিজেকে আর আটকে রাখতে পারেনি। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, ওই প্রকাশটা চোখের জলের মাধ্যমেই সেই সময় বেরিয়ে এসেছিল। মানে
0: আচ্ছা
1: সামনে ছেলে বসেছিল, আমরা পেছনে ওর নামটা দেখছি, মানে সেটা মানে ওই মুহূর্তটা একটু অন্যরকম ছিল,
0: মানে
1: মানে
0: সেটা
1: ভাষায়
0: একটা
1: প্রকাশ করা
0: আলাদা
1: যাবে না।
0: অনুভূতি।
1: হ্যাঁ
0: তো এই যে
1: অনুভূতি, হ্যাঁ
0: ডাক্তার হতে চাইছে, সেটা কি ওর নিজের ইচ্ছে?
1: হ্যাঁ ওটা, এটা সম্পূর্ণ ওর নিজের ইচ্ছে।
0: যে আপনি একজন স্কুলে টিচার ইনচার্জ, তো সেই জায়গা থেকে একজন মা হিসেবে কি বলবেন ভবিষ্যৎ ছেলে মেয়েদের, মানে অভিভাবকদের উদ্দেশ্যও বলুন, আর ছেলে মেয়েদের মানে তৈরি হওয়ার জন্য বলুন, আর একজন শিক্ষিকা হিসেবেও বলুন, যে তারা কিরকম করে নিজেদেরকে তৈরি করবে, বা অভিভাবক ঠিক কি কি জায়গাটা তাদের জন্য তৈরি করে দেওয়া উচিত সেই পরিবেশটা, যাতে তারা সাফল্যের শীর্ষে পৌঁছে যায়।
1: ও বাবা যেটা বললো যে
0: হুম হুম
1: ভালোবাসা, মানে নিজে থেকে যদি চায় তাহলে সফলতা আসবেই, জোর করে হবে না, চাপিয়ে দিলে হবে না। আর এই ভালোবাসাটা তৈরি করতে হবে অভিভাবককে, তাকে মানে সেই সাবজেক্ট, যে সাবজেক্ট তার ভালো লাগে
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই সাবজেক্ট, মানে বারংবার অভ্যাসের মাধ্যমে বা তাকে বুঝিয়ে, মানে জোর করে হবে না, যে ভালোবাসাটা তৈরি যাতে করতে পারে তার পেছনে সাহায্যের হাতটা অভিভাবকের থাকবে, কিন্তু স্টুডেন্টদের চেষ্টা থাকবে, তবেই সফলতা আসবে। আর যত
0: সৌর
1: লিখে প্র্যাকটিস করবে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেটা
0: বলুন।
1: আমার মনে হয় যে একজন শিক্ষিকা হিসেবে, যে যত লিখে প্র্যাকটিস করবে তত মনে হয় মনে রাখার প্রবৃত্তি বাড়বে। যে কোনো জিনিস
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: পড়লাম, সেই জিনিসটা কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, সে লিখে মানে লিখতে পারে, তাহলে হাতের স্পিডটাও বাড়বে আর মনে রাখার ক্ষমতাটাও বাড়বে।
0: বেশ।
1: আর
0: আর
1: অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে পড়ানোটা, এখন তো টেন্ডেন্সি, যেহেতু আমরা জঙ্গলমহলের টিচার,
0: হ্যাঁ হ্যাঁ
1: এখন একটা টেন্ডেন্সি হয়েছে যে যেহেতু নরেন্দ্রপুর আলাদা রেসিডেন্সিয়াল স্কুল, প্রতিদিনই স্কুল যেতে হয়, কিন্তু এখন ছাত্রছাত্রীদের মধ্যে যেটা দেখছি যে স্কুল 9-10 উঠলে স্কুলটাকে অফ করে দেয়, তারা
0: হ্যাঁ
1: বিশেষ করে প্রাইভেট টিউটারের উপর নির্ভর করে, আর না হলে ওই বাড়িতে পড়বো। স্কুল আসলে যে সেই যে স্কুলের যে উপকারিতা সেটা কিন্তু স্টুডেন্টরা এলে বুঝবে,
0: আচ্ছা,
1: এটা আমার বক্তব্য।
0: তা ওর কোন সাবজেক্ট ভালো লাগে?
1: ওর জিওগ্রাফি তো ভালো লাগে, আর বায়োলজি, বায়োলজি
0: বায়োলজি
1: খুব ভালোবাসে
0: ভালোবাসে, ওই জন্য ডাক্তারও হতে
1: জীববিজ্ঞান।
0: চাইছে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো
1: হ্যাঁ,
0: আমি
1: আপনাকে
0: একটু,
1: অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: দিদার সঙ্গে কথা বলে নেব, ওনার কিরকম আনন্দ ঘন মুহূর্ত হয়েছিল সেটা। উনি তো বাড়িতেই ছিলেন বোধহয় তখন, নাকি?
1: না না, দিদা দিদার কাছে যেহেতু মানুষ,
0: হুম
1: প্রতি রবিবার 15 দিন অন্তর যখন দেখা হয় তখন দিদার সঙ্গে যায়, ওই বিশেষ মুহূর্তেও দিদার সঙ্গে, মানে কাছে ছিলেন, আমরা
0: ছিলেন,
1: দিদার সঙ্গে
0: আচ্ছা,
1: গিয়েছিলাম।
0: তাহলে তো ওনার অনুভূতি জানতেই হচ্ছে। নমস্কার সৌরদ দিদা, মলয়া বসুর সাথে আমরা এই মুহূর্তে কথা বলছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি
1: ও
0: এবং স্বাগত
1: আচ্ছা,
0: জানাচ্ছি আপনাকে। আচ্ছা বলুন, যে সৌরকে তো আপনিই মানুষ করেছেন, আপনার ছোটবেলা থেকে
1: হ্যাঁ
0: ওর কি কি দেখেছেন, আর এই যে আজকের যে আনন্দ ঘন মুহূর্ত, সেই জায়গাটা আপনার কেমন লাগলো? সেই ছোট্ট সৌর আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছে, আপনার
1: আমার তো
0: অনুভূতিটা
1: খুবই
0: বলুন।
1: ভালো লাগলো, আমার খুবই আনন্দ হয়েছে যে সৌর
0: আচ্ছা,
1: এরকম করেছে। পারে
0: তো ছোটবেলা থেকে কি কি ঘটনা ঘটিয়েছে যেগুলো আপনি একদম একদম মা বাবা সকলের কাছ থেকে আড়াল করে রেখেছেন ওকে?
1: হ্যাঁ, কিচ্ছু করেনি, ও আমার খুব শান্ত ছিল, কোনো
0: আচ্ছা
1: উত্তর নেই, কিচ্ছু নেই, পড়াশোনা নেই, ব্যস্ত থাকে।
0: আচ্ছা, খুব মানে একটুও বিরক্ত করেনি আপনাকে, তাই
1: না,
0: তো?
1: বিরক্ত করে না, ওর নিজের মতোই থাকে,
0: নিজের মতেই থাকে, পড়াশোনা করে। আচ্ছা,
1: পড়াশোনাটা ভালো ভালো
0: আর আপনার কাছে কি কিছু আবদার করতো নাকি? কি কি
1: না,
0: আবদার
1: ও
0: করতো?
1: কোনোদিন কিছু চাইদা নেই,
0: আচ্ছা,
1: শুধু খাওয়ার চাইদা,
0: কি খেতে চাইতো?
1: লুচি আলুর দম, তার মাংস, মানে ওর খাওয়ার কিছু বাঁচার নেই, বাজিটা নেই, যা দেবে খেয়ে নেবে,
0: আচ্ছা আচ্ছা, শুধু খাওয়ার চাহিদা। আচ্ছা,
1: ওই খাওয়ার চাহিদাটা আছে,
0: আর কিছু নেই?
1: যেটা খাবো না ওটা খাবো না, সেসব কিছু নেই, মানে ওর
0: আসলে
1: যা,
0: বাঙালিরা তো রসনায় তৃপ্ত, তার জন্যই খাওয়ার চাহিদা, তাই নয় কি? তো
1: মাংসটা খুব ভালোবাসে, ওকে রোজ মাংস দিলে রোজই ভালো।
0: আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে আপনার খুব ভালো লেগেছে তখন। আর আপনি
1: হ্যাঁ
0: আপনি আরো ও যে সাফল্যের শীর্ষে পৌঁছে যাক, আপনি এটা জানতেন যে ও এতটা সফল হতে পারবে?
1: আমরা জানতাম যে এতটা যে হবে, এগুলো আমরা বুঝতে পারেন।
0: আচ্ছা আচ্ছা, কারণ আপনি তো ওকে মানে বেশিরভাগ সময়টা রেখেছিলেন কাছে।
1: হ্যাঁ, ও আমার কাছেই থাকতো।
0: আচ্ছা আচ্ছা, তো বেশ, অনেক অনেক ধন্যবাদ, এই যে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আপনার সৌর এতটা সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছে, এবং তার সঙ্গে আপনার অবদানও তো কম না।
1: আমাকেও অনেক ধন্যবাদ, মানে ও ভালোবাসতো, সবাইকে ভালোবাসতো।
0: হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে। যেটা ব্যাপার হচ্ছে, আমরা এই মুহূর্তে কথা বললাম মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারী সৌর জানার সাথে, এবং তার বাবা মা এবং দিদার অনুভূতি সম্পর্কে আমরা জেনে নিলাম। ও মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে। সকলকে আবারও একবার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আরো অনেক দূর তুমি এগিয়ে যাও সৌর, তোমার সাফল্যে এবং তোমার লক্ষ্যে পৌঁছে যাও এই কামনাই করি। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির। মাধ্যমিকের যারা সফল হয়েছে সেই সম্পর্কিত আলোচনা, সকলে ভালো থাকুন, শুনতে থাকুন। আবারও কোনো দিন আবারও কোনো সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়া ছাত্রছাত্রীদের নিয়ে আমি সৌমিতা আট্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। নমস্কার।
2: শুনলেন মাধ্যমিক 2026-এ পশ্চিমবঙ্গে তৃতীয় স্থানাধিকারী সৌর জানার সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আট্ট, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অনিরিমা রায়। যন্ত্রণার সঙ্গে আছেন দোতারায় কেশবচন্দ্র বীর, বাঁশিতে সুভাষচন্দ্র বর্মন এবং ঢোলে আশুতোষ বর্মন।

এতক্ষণ শুনলেন অনিরিমা রায়ের কণ্ঠে ভাবাইয়া। যন্ত্রাণুর সঙ্গে ছিলেন দোতারায় কেশবচন্দ্র বীর, বাঁশিতে সুভাষচন্দ্র বর্মন এবং ঢোলে আশুতোষ বর্মন। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

0: उत्कृष्ट सेवाहरूको मान्यता दिन स्थापना गरेको थियो। यो पुरस्कारलाई देशमा नर्सिङ पेसाको लागि सर्वोच्च राष्ट्रिय सम्मान मानिन्छ। यता खरसाङ, दार्जिलिङ अनि कालेबुङमा पनि नर्स दिवस मनाइएको खबर प्राप्त भएको छ। भारतीय जनता पार्टीले यस अवसरमा आज खरसाङमा नर्सहरूलाई सम्मान जनाइयो। यो समाचार युट्युबमा एट एआईआर खरसाङ मार्फत पनि सुन्न सक्नुहुनेछ। अन्त्यमा मुख्य समाचार। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले पश्चिम बङ्गालका नवनिर्वाचित मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको नेतृत्वमा राज्य मन्त्रीमण्डलको पहिलो बैठकको निर्णयहरूको सराहना गर्नुभयो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले उहाँको सरकारको प्राथमिकता आयुष्मान भारत योजना राज्यको अन्तिम व्यक्तिसम्म पुर्याउनु रहेको बताउनु भएको छ। पश्चिम बङ्गालमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको नेतृत्वमा भारतीय जनता पार्टीको सरकारले सत्ता सम्हालेपछि राज्यको शिक्षा विभागमा ठूलो प्रशासनिक फेरबदल सुरु भएको छ। प्रवर्तन निदेशालयले पश्चिम बङ्गालका पूर्व मन्त्री सुजित बोसलाई हिरासतमा लिएर जाँचबुझ गर्नको लागि अदालतमा आवेदन दर्ता गरेको छ। अनि आज अन्तर्राष्ट्रिय नर्सिङ दिवस हो। आकाशवाणी खरसाङबाट समाचार पूरा भयो। अघिल्लो समाचार लिएर बेलुकीको 7:50 पुनः उपस्थित हुनेछौँ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে শুনবেন রঙের ভাষা। এ বিষয়ে নিয়ে আলাপচারিতায় আছে সঞ্জয় দে ও সুজয় মিত্র, তাদের সাথে অনামিকা দেব।
2: আজকের বিশেষ অনুষ্ঠান রঙের ভাষা, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। অঙ্কন শিল্প অর্থাৎ ভিজুয়াল আর্টের একটি মৌলিক রূপ। চিত্রকলার ইতিহাস প্রাগৈতিহাসিক মানুষের থেকে প্রাপ্ত শিল্পকর্মগুলি থেকে শুরু হয় এবং সমস্ত সংস্কৃতিকেই পরিব্যাপ্ত করে। সহস্রাব্দব্যাপী চিত্রকলার ইতিহাস সৃজনশীলতার একটি চলমান নদী যা আজও অব্যাহত রয়েছে। বিশ শতকের গোড়ায় প্রধানত চিত্রকলা ধর্মীয় ও ধ্রুপদী বিষয়ে নির্ভর ছিল, কিন্তু পরবর্তী সময়ে আরও বিশুদ্ধ, বিমূর্ত ও ধারণাগত পদ্ধতি প্রাধান্য পেতে শুরু করে। প্রস্তরযুগে গুহাচিত্রে প্রাণীর চিত্র আবিষ্কৃত হয়েছিল অত্যধিক। এরপর প্রাচ্য চিত্রশিল্পের ইতিহাসে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রাধান্য লক্ষ্য করা যায়। চীনের চিত্রকলা, জাপানের চিত্রকলা, এই সকল এশীয় দেশগুলির চিত্রকলাতেও বিভিন্নতা লক্ষণীয়। এছাড়া পাশ্চাত্য শিল্পকলা ও চিত্রকলা অর্থাৎ মিশর, গ্রিস এবং রোমের যে চিত্রকলা আবিষ্কৃত হয়েছিল সেই চিত্রাঙ্কনও কিন্তু অত্যন্ত বিস্মিত করে চলেছে আজও আমাদের। আজকে আমরা এই ভাষা, রঙের ভাষায় কথা বলতে গিয়ে অবশ্যই অঙ্কন শিল্পের কথা বলবো। আর এই মুহূর্তে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই প্রথিতযশা শিলিগুড়ির অঙ্কন শিল্পী সঞ্জয় দে এবং সুজয় মিত্র, যারা নিরলস প্রচেষ্টা করে চলেছেন অঙ্কন শিল্প শহর শিলিগুড়ি এবং সমগ্র উত্তরবঙ্গে যাতে আরও প্রাণবন্ত এবং সজীব হয়ে ওঠে। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। নমস্কার সুজয়বাবু এবং নমস্কার সঞ্জয়বাবু।
3: নমস্কার।
4: নমস্কার।
2: আপনাদের প্রথমে আমি যেটা জিজ্ঞাসা করতে চাই, এই যে আপনারা যে রঙের যাত্রা শুরু করেছিলেন একসময়, সেটা ঠিক কতটা আগে বা কতটা ছোটবেলায় শুরু করেছিলেন?
3: শিলিগুড়িতে বড় হওয়া তো আমরা শুরু করেছি 90 দশক, যখন ক্লাস 5 পড়ি। তো সেই সময় থেকে ছবি আঁকা শুরু করি কোনো একটা স্কুলে গিয়ে, ছবি আঁকার স্কুলে গিয়ে বাবার হাত ধরে, বাবা নিয়ে গেছিলেন, সেই স্কুলে ভর্তি করেছিলেন, তখন থেকে শুরু করেছি। সেই সময়টা আমাদের শিল্পের যে পরিবেশ ছিল শিলিগুড়িতে সেটা খুব কম, শিলিগুড়িতে চিত্রশিল্পী খুব কম ছিল এবং শিক্ষকও খুব অভাব ছিল। তো হাতে গোনা কয়েকজন শিক্ষকই আমরা আশেপাশে দেখতে পারতাম। তো সেরকমই একটা শিল্পীর কাছে আমি ছবি আঁকতে যাই, এই 90 দশক, 90-91 এরকম সময়টা হবে।
2: আমরা একই প্রশ্ন নিয়ে যাব সুজয় বাবুর কাছে।
4: ধন্যবাদ। আমি সুজয় মিত্র, আমি শিলিগুড়িরই

0: বাসিন্দা, পেশাগতভাবে শিল্প চর্চার সাথে যুক্ত। আমারও ওরকমই, যেটা সঞ্জয় বলল, ঠিক 90 দশক হবে না, তার থেকে কিছুটা আগেই আমার শিল্পচর্চা মানে ছোটবেলা থেকে শুরু হয়। তো সেই সময় বাবা বা মার সাথে আমি আর্ট স্কুলে যেতাম। আশ্চর্যজনকভাবে সঞ্জয় এবং আমার গুরু বলতে গেলে একজনই। তো সেই সময় শিলিগুড়িতে নাম করা শিল্পী বলতে দু তিনজনই ছিলেন, তারাই আমাদের গুরু, এবং সেই থেকে আমাদের হাতে খড়ি এবং শুরু হয় পথ চলা।
1: মানে দীর্ঘ অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে মাঝে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে শিল্পকর্ম করে চলেছেন, সেটাকে কি আপনারা আপনাদের নিজেদের জীবনের আশ্রয় বা আধার হিসেবেই রেখেছেন আর্থিকভাবে?
2: একদম। অ্যাকচুয়ালি ছোট থেকে আমাদের সময় অনেক বন্ধু বান্ধব ছিল যারা ছবি আঁকতো, একসাথে ছবি আঁকতাম, অনেকে অনেক জায়গায় অনেক কাজ কাজের সাথে জড়িত হয়েছে, কিন্তু বেসিক্যালি আমি ছবিটা ছাড়তে পারিনি। ছবি ভালো লাগা থেকে শুরু করে সেটাই আমার নেশা হয়ে গেছে, এবং বর্তমানে সেটাই এটাই আমার পেশা, এটা করেই আমাদের চলছে। আর আমাদের শিলিগুড়িতে বসে ছবি বিক্রি তো ভাবা যেতে পারে না। আমরা বেসিক্যালি ছবি বিক্রি না করে ছবিটাকে শিখিয়ে, মানে একজন শিক্ষক হয়ে আপাতত বেঁচে আছি।
1: আচ্ছা, সঞ্জয় বাবু কথা অনুযায়ী আপনিও সহমত?
0: হ্যাঁ, আমিও সহমত। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি হয়তো ছবি আঁকাটা অ্যাজ এ প্যাশন হিসাবে আমি শুরু করেছিলাম, পেশাগতভাবে কোনো দিন সেরকম চিন্তাভাবনা ছিল না। আমি পেশাগতভাবে অন্য জায়গায় আমি যুক্ত ছিলাম অন্য কর্মের সাথে, কিন্তু ছবি আঁকার চর্চাটা কিন্তু আমি বরাবরই চালিয়ে গেছি, সেই ভালোবাসাটা বরাবরই ছিল। কিন্তু একটা সময় এসে আমার মনে হলো যে মানে ভালো লাগার জায়গা, মানে প্যাশন আর প্রফেশনটাকে যদি একসাথে আমরা করতে পারি, তো সেই সেটার থেকে ভালো কিছু আর হয় না। তো একটা সময় পরে আমি কিন্তু শিফট করে আছি, এবং বর্তমানে আমি পুরোপুরি পেশাগতভাবে আমি চিত্রশিল্পের সাথে যুক্ত।
2: অ্যাকচুয়ালি প্যাশন আর প্রফেশন যদি এক হয়, তাহলে আমার মনে হয় সেই কাজটা সব থেকে খুব ভালো হয়, কারণ যার মধ্যে প্যাশন না থাকবে সেই কাজ সাকসেস হওয়াটা খুবই মুশকিল।
1: মানে ভালো লাগা এবং আমার সেই কাজটি দিয়েই অর্থ উপার্জন করা এবং জীবিকা হিসেবে গ্রহণ করা, এটা যদি মিলে যায়।
2: হ্যাঁ, এটা যদিও খুব কষ্টকর আমাদের এই শিলিগুড়িতে থেকে, কিন্তু তবুও আমরা করছি, ভালো লাগছে, ভালো আছি।
1: আচ্ছা, আমরা আসবো এই পর্যায়ে, কিন্তু প্রথমে জেনে নেব, যেহেতু শিক্ষা, আপনারা শুধুমাত্র তো পড়াশুনো বা পুঁথিগত শিক্ষা হয় না, চিত্রকলা এক ভীষণ ভাস্ট এবং ভীষণ গভীর বিষয়। সেটিকে যখন আপনারা শিক্ষা দান করছেন বা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন, আজকের মুহূর্তে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ শহরে দাঁড়িয়ে পুরো উত্তরবঙ্গ জুড়ে আপনাদের কি মনে হয় যে এই ছাত্রদের যে সংখ্যা সেটা বাড়ছে, তাদের ইন্টারেস্ট বাড়ছে, ইচ্ছে বাড়ছে, বা আপনাদের ছাত্রদের সংখ্যা বেড়ে চলেছে?
2: দেখুন, এখানে হচ্ছে আমাদের যখন 90 দশকের কথা বলছি, তখন শিলিগুড়ির জনসংখ্যা কী ছিল আর এখন কি জনসংখ্যা, নিশ্চয়ই অনেক বেশি হয়েছে। তো সেই সময় টিচারও কম ছিল, স্টুডেন্টও কম ছিল, আর এখনও ঠিক টিচার অনেক বেশি, স্টুডেন্টও অনেক বেশি, কারণ শিলিগুড়ির জনসংখ্যা বেড়েছে। সেই হিসাবে অবশ্য বেড়েছে, মানে স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। তবে হ্যাঁ, আমাদের সময়টা কি ছিল যে বাবা দেখিয়েছে যে তুমি এখানে যে ছবি আঁকতে পারো, আঁকা শিখতে পারো, কিন্তু তারপর থেকে নিজের ভালো লাগাতে যাওয়া, নিজের মনোভাব যে আমি ছবিটা আঁকবো, ভালোবেসে যাওয়া। কিন্তু এখন হয়তো সেই জায়গাটা অনেকটা কমে গেছে, কারণ বাড়ির প্রেশারে যাওয়া হয় বাচ্চাদের, ছবি আঁকা শিখতে হবে আমাকে, ড্রয়িং ভালো করলে পর পরীক্ষায় এই ড্রয়িং করতে পারবো, স্কুলে ওই ড্রয়িংটা করতে পারবো, এটা বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে এখনকার বাচ্চাদের।
1: সুজয়বাবু কি বলবেন এই বিষয়ে?
0: হ্যাঁ, আমি তো এই বিষয়টা তো সহমত। এর সাথে আমার মনে হয় আর একটু জিনিসটাকে এলাবোরেট করা উচিত, মানে যেটা সঞ্জয় বলছে ঠিক কথা। এবার একটা ছোট বয়সে সে বাচ্চার ভালো লাগাটা সে বাচ্চাও হয়তো বুঝতে পারে না, খেলার ছলে হয়তো শুরু করে, হয়তো তার ছবি আঁকার প্রতি ইন্টারেস্ট নেই, অন্য কিছু শিল্পের প্রতি বা সৃজনশীলতার প্রতি তার ইন্টারেস্টটা রয়েছে, সেইটা না মানে একটা ইগনোর হয়ে যায় এরকম আমার মনে হয়। মানে আমি দেখেছি হয়তো মানে মা বাবা চায় তার সন্তান যাতে মানে সব দিক দিয়েই এক্সপার্ট হয়, সে ডান্সও করবে, গান করবে, আবার সে বাচিক শিল্পীও হতে চায়, আবার ছবিও আঁকাও শিখতে চায়। তো এটা যেন একটা বাচ্চার উপরে সত্যি অর্থে একটা প্রেশার হয়ে যায়, মানে সব কিছু তো একবারে সম্ভব নয়, সবগুলোর প্রতি ফোকাস করাও সম্ভব নয়। তো সেটা মনে হয় একটু বিচার করা উচিত। আমি মূলত গার্জিয়ানদেরকেই বলবো, তার প্যারেন্টসদেরকে, যে তারা একটু তাদের উপরে ছেড়ে দিক, তারা সত্যি সত্যি কোন দিকটায় যেতে চায়, এটা আমার মনে হয়।
1: মানে অঙ্কন শিল্পের শিক্ষক হিসেবে আপনি বলতে চাইছেন অভিভাবকদের একবার ভেবে দেখা উচিত, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের ওপর ধ্যান দেন এবং দৃষ্টি দিয়ে নজর দিয়ে দেখেন যে সে ছোটবেলা থেকে কোন বিষয়টিকে ভালোবাসছে,
0: চাপিয়ে যাতে না,
1: চাপিয়ে যাতে না দেওয়া হয়। রং তুলি নিয়ে আমার মনে হয় শৈশবের দিনগুলো সকলেরই খুব সুন্দর কাটে, আর সেখান থেকে একটা অদ্ভুতভাবে ভালো লাগার উৎপন্ন একটা তৈরি হয় এবং সেটা নিয়ে ছেলেমেয়েরা এগিয়ে যায়। আচ্ছা, এবার আমাদেরকে একটু বিস্তারভাবে বলুন, এই যে আমাদের ড্রয়িং, আমরা সবসময় শুনে আসছি ড্রয়িং এবং পেইন্টিং, এই যে দুটো শব্দ, সেই শব্দ দুটির কতটা মানে পার্থক্য রয়েছে, মানে ভিন্নতাটা কী রয়েছে, ডিফারেন্সটা কী?
2: ড্রয়িং আর পেইন্টিং, ড্রয়িং ভালো না করলে পেইন্টিংটা কোথা থেকে করবে? ড্রয়িংটাকে ভালো করতেই হবে, ড্রয়িং দিয়ে থেকে তার যাত্রা শুরু হয়। আমি একটা টেকনিক্যালি বলছি, ড্রয়িং বাচ্চাটা স্কিল তৈরি করবে, পার্সপেকটিভ তৈরি করবে, তারপরে সে পেন্টিং করবে। একটা পেন্টিংয়ে যদি শুধু কালার অ্যাপ্লাই করার বয়স কিন্তু আফটার 60, যে সে অ্যাবস্ট্রাক্ট কাজ করার সময় হয়তো সেটা ড্রয়িং পড়ছে না, কিন্তু ড্রয়িংয়ের ফর্মটা দরকার পড়ে। তো ড্রয়িং আর পেন্টিং দুটোই সামঞ্জস্য এবং দুটোরই খুব ভ্যালু, সেম ভ্যালু। ড্রয়িংটা জানতে হবে এবং ড্রয়িংটা মাস্ট পেন্টিং করার জন্য।
1: সুজয়বাবু, আপনি বলুন যে এই যে রঙের বিভিন্নতা রয়েছে, প্রত্যেকটি বিষয়ে যেটি আমরা শিখবো তার তো কিছু কিছু জিনিসপত্র নির্ধারিত থাকে, তেমনি আমরা আঁকতে শিখতে গেলে বা একটা শিশু যদি ভাবে আমি আজকে একটা আর্টের স্কুলে যাব, শিখবো, সেখানে আমাদের ঠিক কি কি জিনিসপত্র লাগবে এবং সেটা কতখানি মানে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সহজলভ্য হতে পারে?
0: মানে আপনি বলতে চাইছেন ড্রয়িং শেখার ক্ষেত্রে কি কি
1: প্রয়োজনীয় সামগ্রী?
0: দেখুন, প্রয়োজনীয় সামগ্রী বলতে প্রথমত তো যে বাচ্চাটি যাবে তার একটা ড্রয়িংয়ের প্রতি একটা নিজস্ব একটা ইন্টারেস্ট থাকা দরকার। উপকরণ যদি আপনি বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটি পেন্সিল ড্রয়িং করার জন্য, তার একটা খাতা থাকা দরকার, একটা ইরেজার, একটা শার্পনার, এই ধরনের জিনিসগুলো দরকার। এটা বেসিক জিনিস যেগুলো দরকার। তার পরবর্তীতে ড্রয়িংয়ের ধাপে ধাপে তাকে প্যাস্টেল রং সে ইউজ করতে শিখবে, তারপরে সে ওয়াটার কালারের দিকে এগোবে, পরপর এগুলো রঙের মাধ্যমগুলো আসবে তারা।
1: আচ্ছা, আর পরীক্ষাগত ব্যবস্থা আপনাদের স্কুলের তরফ থেকে দেওয়া হয় যে গ্রেডেশন বা তারা কোন স্ট্যান্ডার্ড থেকে কোন স্ট্যান্ডার্ডে এগিয়ে চলেছে?
0: এটা মনে হয় সঞ্জয় একটু বিস্তারিত বলুক, কেননা সত্যি অর্থে আমি টিউশনের সাথে সেভাবে যুক্ত নই, তো আমার মনে হয় সঞ্জয় এটা ভালো উত্তর দিতে।
2: পরীক্ষা, অ্যাকচুয়ালি অনেক প্যারেন্টস আছে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা রেখে দেওয়ার জন্য, আমার কাছে কথা সে সার্টিফিকেটে কী হবে? একটা বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করা হয়, একটা যে কোনো আর্ট স্কুলে, সে নানা ধরনের পরীক্ষা দিতেই পারে। পরীক্ষা ডিপেন্ড করবে সেই প্যারেন্টসের উপরে যে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাবে, এবং সে টিচারের উপরে, টিচার কি শেখাচ্ছে। আমার মনে হয় যে শিল্পর ব্যাপারটা কোনো সার্টিফিকেট দিয়ে বিচার করা হয় না, যায় না বিচার করা, কারণ কার মধ্যে কী কোয়ালিটি আছে একটা পেপার সে মেনটেন করে দেবে, সেটা পরীক্ষাগত ব্যাপারে হতে পারে, সেটা কোনো জায়গায় চাকরির ব্যাপারে সেটা শো করা যেতে পারে, কিন্তু সে বাচ্চাটা কী শিখছে সেটার উপর মেন ডিপেন্ড। তো পরীক্ষার আমি ঘোর বিরোধী, আমি পরীক্ষা দিয়ে মানুষের কাছে টাকা নিয়ে একটা সাধারণ একটা সার্টিফিকেট দিয়ে সেটাতে আমি খুব বিশ্বাস করি না, কারণ আমি বাচ্চাদেরকে এতটা শেখাই যে তুমি শিখে নাও। তুমি, আমি কোনো মুখস্থবিদ্যা করাতে চাই না, কারণ মুখস্থবিদ্যা হয় না, যে কোনো শিল্পক্ষেত্রে মুখস্থবিদ্যা হয় না, তুমি শেখো। শিখতে হবে, নিজেকে ক্রিয়েট করতে হবে, নিজেকে ক্রিয়েশন করতে হবে, নিজেকে ইনভেন্ট করতে হবে, এটাকে বিশ্বাস করি আমি। উত্তরবঙ্গে এই কনসেপ্টটা প্রথম যে শিলিগুড়িতে শিল্পীদের মেলা হচ্ছে, মানে চিত্রশিল্পীদের মেলা হচ্ছে। আমাদের এইবার শিরোনাম হচ্ছে জল রঙে উত্তরবঙ্গ, কারণ উত্তরবঙ্গ জল রঙে পছন্দ করা বেশি করে মানুষে, কারণ পাহাড় নদী, জল রঙে উত্তরবঙ্গ, মানে জল রঙটা আমরা খুব প্রেফার করি উত্তরবঙ্গের শিল্পীরা। হ্যাঁ, আমাদের এই মেলাতে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেলায় ছবি থাকে, নানা ধরনের ছবি থাকে, আপনি 10 টাকা থেকে একটা শিল্পকর্ম নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন 10,000 টাকা পর্যন্ত। সাধারণ মানুষরা গ্যালারিতে আসতে ভয় পায়, আর আমার সত্যি কথা হলো আমার শিলিগুড়িতে গ্যালারিও নেই, একটাই গ্যালারি আছে, রামকিঙ্কর হল। তো শিলিগুড়ির সারাউন্ডিংয়ে যত চিত্রশিল্পী আছে তারা সবাই ছবি আঁকে, বছরে একবার এক্সিবিশন করে রামকিঙ্কর হলে। তো আমরা এই বছরে একবার একটা গ্রুপ না, প্রায় 30টা গ্রুপকে আমরা একটা জায়গা দিই, একটা প্ল্যাটফর্ম করে দিই, যে নিজের পরিচিতি বাড়াতে এবং নিজের শিল্পকর্ম যেটা তারা সারা বছর ধরে করছে তারা একটা প্রদর্শনী করতে প্লাস কিছু যদি আর্থিক সংগ্রহ তারা করতে পারে, কারণ আমরা আর্থিক সংগ্রহটা এই কারণে করছি কারণ সারা বছর

0: শিল্পীরা ছবি আঁকছে, তার তো একটা খরচ আছে, রঙের খরচ, পেপারের খরচ। সেই পয়সাটা মানে সেই টাকাটা যাতে তারা ওঠাতে পারে এবং পরের বছর যেন আরও ভালো করে কাজ করতে পারে, এটা এইটা চিন্তা মাথায় রেখেই আমরা এই মেলাটা এই বছর থেকে গত 2024 থেকে এর এবার দিয়ে 3 বছর হলো আমরা এটা শুরু করেছি।
1: আচ্ছা, তাহলে এই মেলায় কেমন মানে যে শিল্পীরা নিজেদের আর্ট অর্থাৎ নিজেদের শিল্পকর্ম বলা যেতে পারে নিজেদের সন্তান তুল্য, তাদেরকে যখন ডিসপ্লেতে রাখেন সেখান থেকে ইনকামের সোর্সটা কি কিছুটা হলেও বাড়ে?
0: বাড়ে, হ্যাঁ, শিল্পীদের এটা বাড়ে, কারণ এটা পুরোপুরি শিল্পীদের জন্য ওপেন। বাড়ে মানে তাদের কমিউনিকেশনও বাড়ে, তারা এখন ছবি না যে দর্শক আছে এখন না নিচ্ছে সে পরে নিচ্ছে, একটা ছোটোখাটো একটা অ্যামাউন্টের লেনদেন হয় এখানে।
1: আচ্ছা, এবার বলবো যে এই যে আপনারা কোনো রকমভাবে আঁকার ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন করে থাকেন?
2: আমরা যেরকম আর্ট ফেয়ার করে থাকি, আর্ট ফেয়ারের সাথে সাথে আমরা বিভিন্ন রকমের ওয়ার্কশপ বা এক্সিবিশন এগুলো অর্গানাইজ করি সারা বছরে। যেরকম আমরা একটা রিসেন্ট ডেজে 4 জুলাই টয়টেন ডে আমরা সেলিব্রেট করেছিলাম, এটা DHR-এর সাথে একটা সঙ্গবদ্ধভাবে আমরা করেছিলাম। সেখানে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা সেখানে একটা ওয়ার্কশপ করেছিলাম। তার আগে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম একটা শিলিগুড়ির একটা স্কুলের এখানে, তো সেটাতেও আমরা এরকম বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করে থাকি।
0: শিলিগুড়ি না, সারা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা নানা রকম প্রোগ্রাম করি, মানে বিশেষ করে আমরা চিত্রশিল্পীদের গ্রুপ প্লে, মানে যেখানে করি ছবির দর্শন, ছবির প্রদর্শনী। যেমন আমরা ঘুম স্টেশনে আমরা গত বছর, এই বছরই 2025-এ ঘুম স্টেশনে আমাদের এক্সিবিশন হলো, প্লাস কার্শিয়ানে এক্সিবিশন হলো। এবং কার্শিয়ানের সাথে ভালো কথা যে আমরা টয় ট্রেনের মধ্যে হিলসকে এঁকেছি, আমাদের কিছু শিল্পী, হ্যাঁ, টয় ট্রেনের মধ্যে হিলসকে এঁকেছি। এবং সেখানে শুধু টয় ট্রেন মানে DHR-এর সঙ্গে আমরা ছিলাম, তো সেখানে শুধু টয় ট্রেনের এক্সিবিশন হয়েছে। আমরা যারা ছবি এঁকেছিলাম সবাই টয় ট্রেন নিয়ে ছবি এঁকেছিলাম। আমাদের টয় ট্রেন ডেতেও যারা চিত্রশিল্পী ছিলেন তারা সবাই টয় ট্রেন নিয়ে ছবি এঁকেছে।
1: আমরা জানি যে উত্তরবঙ্গের ভীষণভাবে ঐতিহ্যবাহী এই টয় ট্রেন কিন্তু আমাদের গর্ব। তাহলে সব শিল্পীদের চোখে কিভাবে আলাদা আলাদা করে টয় ট্রেন ধরা দিয়েছে তার একটি কর্মশালা, চমৎকার।
2: মানে এটা DHR-এর ইতিহাসে বা আমাদের চিত্রশিল্পীদের ইতিহাসে বোধহয় এটা প্রথমবার হয়েছিল। 1 নম্বর হচ্ছে টয় ট্রেন ডে, 2 নম্বর যেটা সামার ফেস্টিভ্যাল, যেটা সঞ্জয় এখনই বললো, যেটা কার্শিয়াংয়ে হয়েছিল সামার ফেস্টিভ্যাল, সেখানে আমরা টয় ট্রেনের 2 কম্পার্টমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল, যেখানে আমরা ওর বডিতে আমরা ছবি এঁকেছিলাম।
1: আচ্ছা,
2: এটা ইতিহাসে মনে হয় প্রথম, হ্যাঁ, বডির উপরে। তো এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স।
1: বাহ, চমৎকার।
0: মানে নিজেদেরকে এই ঐতিহাসিক জায়গায় যুক্ত রেখে নিজেদেরকে খুব গর্বিত মনে হয় এবং খুব ভালো লাগে। এবং DHR আমাদের সঙ্গে আছেন, তো আগামী যত প্রোগ্রাম হবে বলেছে আমাদের ইনভাইট করবে এবং আমরা থাকবো ওনাদের সাথে।
1: আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি যে আজকাল দেখতে পাচ্ছি আমরা একটা নতুন ধারা, অর্থাৎ আমরা যদি জেন জির কথা বলি, তারা যেভাবে আঁকাকে বা অঙ্কন শিল্পকে দেখছে, আপনারা তাদের উদ্দেশ্যে, একেবারেই যে নতুন প্রজন্ম, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান এই অঙ্কন শিল্প নিয়ে?
2: জেন জি বা কারেন্ট জেনারেশন যারা, তারা আমার যেটুকু দেখা বা আমি জেনেছি, তারা আর্ট চিত্রশিল্পের প্রতি ইন্টারেস্টেড, কিন্তু তারা কিন্তু ডিজিটাল আর্টটাকে বেশি প্রেফারেন্স দেয়। হ্যাঁ, সেখানেও ড্রয়িং বেস অনেক রকমের কাজ তারা করে থাকে, খারাপ ভালো, মানে এটা একটা নতুন ট্রেন্ড শুরু হচ্ছে। তো ডিজিটাল আর্টের যে ধারাটি চালু হয়েছে, জেনজি যেভাবে করছে এখন, আমরা কিছু টার্ম জানি, NFT, নন ফাঞ্জিবল টোকেন, এই ধরনের, তো সেখানে কিন্তু ডিজিটাল আর্টের একটা আলাদা জায়গা রয়েছে। তো সত্যি অর্থে বলতে আমরা সেইভাবে বিষয়টা নিয়ে, মানে আমাদের অতটা জানার নেই বিষয়টা, কিন্তু ওরা কিন্তু করছে কাজগুলো, তো সেটা একটা অন্য জগৎ। ওরা চিত্রশিল্পটাকে কীভাবে দেখছে, কিন্তু জেনজি সবাই যে এর সাথেই যুক্ত তাই নয়, কিন্তু প্রচুর যারা কারেন্ট জেনারেশনের যারা আছে তারা কিন্তু ওয়াটার কালার বা অ্যাক্রিলিক এগুলো নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট কিন্তু করছে, এরকম নয় যে করছে না, তারা এক্সপেরিমেন্টাল বিভিন্ন রকমের কাজ করে থাকে। সঞ্জয় তুমি মনে হয় কিছু বলো।
0: আমি একটা জার্নির কথা মনে করে দিতে, সবাই জানে সেটা, তাও আমি বলছি যে যখন কে পেন্টিং হতো।

শুনলেন বিশেষ অনুষ্ঠান রঙের ভাষা। এ বিষয়ে অঙ্কন শিল্পী সঞ্জয় দে ও সুজয় মিত্রর সাথে আলাপচারিতায় ছিলেন অনামিকা দেব। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: विषयहरूको पठन पाठन शुरू गरिने उल्लेख गरे। उनले एनसीईआरटीले कक्षा 9, 10, 11 र 12 लागि पनि आर्टिफिशियल इन्टेलिजेन्स सम्बन्धी पाठ्य पुस्तक तयार गरिरहेको जानकारी दिए। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। हेमन्त विश्व शर्माले लिए दोस्रो पटक आसामको मुख्यमन्त्रीको पदको शपथ। राष्ट्रपतिद्वारा 15 नर्सलाई राष्ट्रिय फ्लोरेन्स नाइटिंगल पुरस्कार प्रदान। विदेशी मुद्रा बचतका लागि इन्धनको प्रयोग घटाउन प्रधानमन्त्री मोदीको आग्रह। नेशनल टेस्टिङ एजेन्सीद्वारा नीट स्नातक तह परीक्षा रद्द। मातृभाषा र एआई आधारित शिक्षामा अनुसन्धानलाई सरकारको प्राथमिकता दिइने मन्त्री धर्मेन्द्र प्रधानको भनाइ। अनि हरेक चुनौती सामना गर्न भारत सक्षम रहेको वाणिज्य मन्त्री पीयूष गोयलको भनाई। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: आकाशवाणी खबर पढ़ी रक्तिम भट्टाचार्य। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্স ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
2: 14 আর 15 তারিখ কো ব্রিক্স বিদেশ মন্ত্রী কি উনকি বৈঠক হো রহি হ্যায় জিসকি অধ্যক্ষতা হাম লোগ কর রহে হ্যায়। পহলা পড়াও প্রধানমন্ত্রী কা সংযুক্ত আরব আমিরাত কা হোগা। উসকে আলাভে জো 4 অন্য দেশ হ্যায়, নরওয়ে কি যাত্রা হ্যায়, সুইডেন কি যাত্রা হ্যায়, ইটলি কি যাত্রা, নেদারল্যান্ডস কি যাত্রা হ্যায়।
1: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানিসহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
2: অপারেশন সিন্দুর পহলগাম মে হুয়ে আতঙ্কি হামলে কা এক সটিক লক্ষিত ও নপাতুলা জবাব থা। ইসকা উদ্দেশ্য উন আতঙ্কবাদী ঢাঁচো কো নষ্ট করনা থা জো না কেবল পাকিস্তানি রাজ্য দ্বারা প্রায়োজিত হ্যায় বল্কি পাকিস্তান সে অর উনকে ইশারো পর চলতা হ্যায়। আব ইয়া উন রাষ্ট্র কো হি তয় করনা হ্যায়, উন পর হি নির্ভর করতা হ্যায় জো স্বয়ং কো জিম্মেদার মানতে হ্যায় কি ওয়ে ইস বাত পর আত্মচিন্তন করে, আত্মচিন্তন করে কি ক্যা আতঙ্কবাদী ঢাঁচে কো বচানে কে প্রয়াসো কা সমর্থন করনা উনকি প্রতিষ্ঠা অর বৈশ্বিক সাখ কো প্রভাবিত করতা হ্যায়।
1: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূরাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির

0: পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সালা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50,000 কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3rd থেকে 8th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘাঞ্চি জেলা

0: একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালি মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুড়ুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: এখন বিজ্ঞাপন বিরতি।
2: অভিযোগ করুন, RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে আকাশবাণী শিলিগুড়ির 711 kHz প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের। 8:30 শুনবেন মধুরিমা পালের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। গজল শুনবেন রাত 9:15 শিল্পী রেশমা। 9:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। রাত 10টায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্ঘ্য সেন। 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

এবারে বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 শুনবেন চিত্রলোক, 9টায় শুনবেন আপকে লিয়ে, 9:30 আজ কে ফানকার, 10টায় ছায়া গীত এবং 10:30 শুনবেন ঢলতি চায় রাত।

শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টস এবং দীপিত ভারতী 101.4 মেগাহার্টস এফএম প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। নারী সুরক্ষায় সরকার এবার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্য সরকার তদন্ত করবে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিলজলা থানা এলাকার তোপসিয়া একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস ইন্টার কাশির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
1: পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কিরকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অন্যান্য তথ্য। উল্লেখ্য, রাজ্যে এতদিন চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল দুপুর 2টায় নবান্ন সভাঘরে সব দপ্তর নিয়ে বৈঠকে বসবেন। অবসরের পরেও পূর্ববর্তী সরকারে পুনর্নিয়োগ করা 232 জন আধিকারিকের নাম আজ প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এইসব আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস আধিকারিকদের নামের তালিকা প্রকাশ করে চাকরি থেকে সরানোর কথা বলা হয়েছে। নারী সুরক্ষা, শিশু কল্যাণ এবং দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স বা আপোষহীন নীতি নিয়ে চলবে বলে রাজ্যের নতুন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকে নিজের দপ্তরের অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা স্পষ্ট করে দেন তিনি। মন্ত্রী বলেন, এতদিন রাজ্যে মহিলাদের ওপর যে অত্যাচার ও বঞ্চনা হয়েছে নতুন সরকার তার অবসান ঘটাতে বদ্ধপরিকর।

0: বদলের দিন থেকেই রাজ্যে আতঙ্কের পরিস্থিতির অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
1: আপনার সন্তান, আপনার কাজ, তারা নির্ভয়ে করুন, 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা FIR নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স।
0: সাধারণ মানুষের খাদ্যে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্যভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি এখন অতীত। এদিকে আজ নবমহাকরণে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে আগামী 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হবে। গত বছর 12ই ডিসেম্বর লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুব ভারতীতে যে শৃঙ্খলার ঘটনা ঘটেছিল তারও তদন্ত হবে বলে তিনি জানান।
2: আমরা বোর্ড মিটিং করবো, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত এটা আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্ত গুলো জানাবো। মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখবো এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো।
0: বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় আজ বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা থেকে মানুষ কাজের সন্ধানে এরাজ্যে আসত, বর্তমানে এরাজ্যের মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যে প্রাকৃতিক সম্পদ, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সীমানা সবকিছু থাকা সত্ত্বেও সঠিকভাবে বিনিয়োগ আনা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি। শ্রী ভট্টাচার্য বলেন, বড় শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই এবং জমি নীতির পরিবর্তন না হলে শিল্প আসবে না।
3: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, they don't have any comprehensive land policy. আমাদের fertile land আছে, 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোনো রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এ নিয়ে কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আজ CBI এর বিশেষ আদালতে তার 10 দিনের হেফাজত চায় ইডি। উল্লেখ্য, গতরাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে তোলা হয়। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক ইডির আবেদনে সম্মতি দেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথে হত্যার ঘটনায় তদন্ত করবে CBI। ইতিমধ্যেই CBI এর এক উচ্চপদস্থ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ সকালেই CBI রাজ্য পুলিশের হাত থেকে মামলার তদন্তভার গ্রহণ করে। কলকাতার তিলজলা থানা এলাকা তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ 2 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আজ দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এখনও ওই আবাসন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই কমিটি আগামীকাল সকাল 11টার মধ্যে রিপোর্ট জমা দেবে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
4: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালের, কিন্তু মেনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ আর্মড স্কোয়াড।

0: and regional committee members. Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. Then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area.
1: এদিকে আর এক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। এদিকে সিবিআই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এফআইআর দায়ের করেছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশের মুখোমুখি। শেষ পাওয়া খবর অনুযায়ী খেলা গোল শূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গান। মুকেশ এবং কাঞ্চনের কণ্ঠে, ছায়াছবি ধর্মাত্মা।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি এবং বাংলা ছায়াছবির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা জানিয়ে রাখি আজ 12ই মে, আজ হলো আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ও রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন করা হয়। চিকিৎসাক্ষেত্রে নার্সদের অবদান ও অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস 1974 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালন করে আসছে। আজ 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করছেন, দেখে নিন কে আছে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: রবীন্দ্রনগর থেকে সিআর সরকার। আপনি মনোময় বাবু?
0: না, আমি সায়ন্তন বলছি, বলুন।
1: কালকে তো ছিলেন সায়ন্তন বাবু।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, একটা পাকিজা ছবির লতা মঙ্গেশকরের একটা গান শোনাবেন?
0: কি ছবি বললেন?
1: পাকিজা।
0: আচ্ছা,
1: লতা মঙ্গেশকরের।
0: আচ্ছা, চেষ্টা করব। আমাদের, হ্যাঁ, আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই আপনাকে এই গানটি বাজিয়ে শোনাবো। ঠিক আছে, বলুন।
1: যদি এটা পারেন তো বলেন, নালে আন্ধি ছবির।
0: হ্যাঁ,
1: আন্ধির।
0: হ্যাঁ, বলুন।
1: ঘুম আ গয়া নূর আ গয়া।
0: আচ্ছা,
1: যদি
0: বেশ বেশ,
1: ঠিক আছে,
0: আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, যেরকমটা বলছিলাম, আজ 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। এবছরের প্রতিপাদ্য হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইভস। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়। চিকিৎসাক্ষেত্রে নার্সদের অধিকার, উন্নত কর্মপরিবেশ, ন্যায্য বেতন এবং নেতৃত্ব প্রদানের সুযোগ নিশ্চিত করবার ওপর ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস এবার জোর দিয়েছে। নার্সরা সুরক্ষিত ও ক্ষমতায়িত হলে স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হয়। আজ 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। এবারে শুনিনি পরের গানটি, অভিজিতের কণ্ঠে, শোলা অর সবনম ছায়াছবি থেকে।

শুনছেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিই আজ 12ই মে, আজ আরও একটি উল্লেখযোগ্য দিন, আজ হচ্ছে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। উদ্ভিদের স্বাস্থ্য রক্ষা করার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র দূর করা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতি বছর 12ই মে এই দিবসটি পালন করে। এবছরের প্রতিপাদ্য হচ্ছে প্ল্যান্ট বায়োসিকিউরিটি ফর ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তার জন্য উদ্ভিদ জৈব নিরাপত্তা, ক্ষতিকারক কীটপতঙ্গ, রোগবালাই এবং আক্রমণাত্মক বিদেশি প্রজাতির হাত থেকে ফসল ও প্রাকৃতিক ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য বিশ্বজুড়ে খাদ্যের যোগান নিশ্চিত করাই ইন্টারন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন কনভেনশনের প্রধান লক্ষ্য। আজ 12ই মে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আপনারা আমাদের ফোন করুন আপনাদের মনের কথা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনে নিই পরের গানটি, কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি মেরে জীবন সাথী।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। চলে যাই পরের গানে, কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে, রাজকুমারী ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো,
1: হ্যালো, আমি রবীন্দ্রনগর থেকে বলছি, তুহিনা দে।
0: বলুন দিদি।
1: আমি একটা গান শুনতে চাইছি, যে তারাক মুহাম্মদের যে আঁখিতে এত হাসি লুকানো, এটা যদি শোনানো হয় তাহলে ভালো।
0: আচ্ছা, আমরা চেষ্টা করব, আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব গানটি চালানোর। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ, খুব ভালো লাগছে।
0: আচ্ছা ঠিক আছে দিদি, ফোন করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা চলে যাই আবার গানে।

0: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ গানটি অনুপ ঘোষালের কণ্ঠে, গুপি বাঘা ফিরে এলো ছায়াছবি থেকে।
1: মিছামিছি করো কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই। মিছামিছি করো কেন চিন্তা।

শ্রোতা বন্ধুরা, এই গানের সঙ্গে শেষ হলো আজকের হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মধুরিমা পাল, যন্ত্রানুষঙ্গে এসরাজে পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং তবলায় কল্যাণ দাস।

এতক্ষণ শুনলেন মধুরিমা পালের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। যন্ত্রানুষঙ্গে এসরাজে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় কল্যাণ দাস শর্মা। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন গজল, শিল্পী রেশমা, আকাশবাণী শিলিগুড়ি।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
0: এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, সময় নদীর মতো বয়ে যায়, মানুষ বদলে যায়, চেনা শহরটাও একদিন অচেনা লাগে। কিন্তু একটা জিনিস কখনো বদলায় না, তা হলো কিছু মায়াবী সুর। শ্রোতা বন্ধুরা, আজকের গানে গানে অনুষ্ঠানের আমাদের বিষয়ভাবনা চিরদিনের গান। আপনারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের গানে গানে অনুষ্ঠান। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি মেরে জীবন সাথী। শুনে নিন গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, দেখিনি কে আছেন ফোনে।
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি চন্দনা দাস বলছি।
0: নমস্কার, আমাদের অনুষ্ঠানে স্বাগত,
1: হ্যাঁ
0: বলুন।
1: গানটা একটু শোনাবেন?
0: কিসের গান বললেন?
1: মিলন তিথি,
0: মিলন তিথি।
1: বচ্চনের,
0: আচ্ছা
1: বচ্চন জয়মাদেবী।
0: আচ্ছা, আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই শোনাব। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে চিরদিনের গান, এ বিষয়ে কি কিছু বলবেন আপনি?
1: না, আমি গান তো প্রচুর ভালোবাসি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: মানে হলেই হলো রে, সেটা
0: মানে কিছু গান তো আমাদের স্মৃতিতে থেকে যায়, মানে
1: হ্যাঁ
0: সেগুলো নানান
1: হ্যাঁ
0: জীবনের অনুষঙ্গে আমাদের মনে
1: হ্যাঁ
0: চলে আসে বারবার করে।
1: হ্যাঁ
0: হ্যাঁ ঠিক আছে দিদি, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান,
1: আমি
0: আপনার গানটি
1: মোটামুটি
0: আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই শোনাব।
1: ইসলামপুরে আমার বাড়ি,
0: আচ্ছা, আপনার নামটা কি বললেন?
1: চন্দনা দাস দে।
0: আচ্ছা ঠিক আছে চন্দনা দি, অনেক ধন্যবাদ ফোন কর।
1: পাঁচশো রেডিওর দিবস গেল না
0: হ্যাঁ
1: আপনাদের?
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ, তার মধ্যে একজন আমি পুড়ে গেলাম।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে চন্দনা দি, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: লতা আশা সব গানই আমি আগাগোড়া থেকে প্রচুর হিন্দি বই দেখতাম, যদিও
0: আচ্ছা
1: সেই জন্য মানে
0: আচ্ছা
1: বললাম।
0: আচ্ছা আচ্ছা, না খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, ঠিক আছে?
1: হ্যাঁ, আমি তো রোজ মানে 11টা অবধি আমাকে চলতেই থাকে।
0: বাবা আচ্ছা, না খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ
1: হ্যাঁ
0: ঠিক আছে চন্দ্রনাথী, ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আমাদের সঙ্গে ছিলেন চন্দনা দি। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠানে আপনাদের মনের কথা বলবার জন্য আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের গানে গানে অনুষ্ঠানের আমাদের বিষয় চিরদিনের গান। আসলে শ্রোতা বন্ধুরা, আজকালকার যে যুগ, মানে আজকালকার ইনস্টাগ্রাম রিলস রিমিক্সের যুগ, এই যুগে প্রতি সপ্তাহে নতুন নতুন গান আসে আর ট্রেন্ড হয়ে ট্রেন্ড থেকে হারিয়ে যায়, কিন্তু কিছু গান সেগুলো তো চিরদিনের গান, তাই না? বলা যায় ওল্ড ইজ গোল্ড বাট এভারগ্রিন ইজ ডায়মন্ড। চলে যাচ্ছে আমাদের পরের গানে, কিশোর কুমারের কণ্ঠে ছায়াছবি পরিচয়।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? কোথা থেকে? আচ্ছা, হ্যাঁ বলুন বলুন, আপনার নাম? বলুন। আচ্ছা ঠিক আছে, আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব গানটি। এছাড়া আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ে চিরদিনের গান, এ বিষয়ে আপনার কিছু বক্তব্য থাকলে বলুন।
1: চিরদিনের গান মানে আমরা হলো শুনতে খুব ভালোবাসি, মানে
0: মানে আমরা তো অনেক আধুনিক গান শুনি, এখনকার দিনের গান শুনি, কিন্তু কিছু পুরনো গান সেগুলো তো আমাদের মনে এখনো রয়ে যায় না? ঠিক আছে মায়াদি, খুব ভালো লাগলো আপনার সাথে, আপনার সঙ্গে কথা বলে। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের অনুষ্ঠানের বিষয়ে চিরদিনের গান, আমরা এবার চলে যাই পরের গানে, অমিত কুমারের কণ্ঠে, ছায়াছবি বালিকাবধূ।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে। একজন শ্রোতা বন্ধু আছেন, দেখিনি কে করেছেন ফোন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেন মিত্র বলছি।
0: বলুন শুভ্রাদি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: খুব ভালো লাগছে, একটু আগে বাড়িতে আমাদের গানটা শোনালেন, এটাও খুব ভালো গান।
0: হ্যাঁ, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় চিরদিনের গান।
1: হ্যাঁ, চিরদিনের গান, পুরোনো দিনের গানগুলো, কথা, সুর, মেলোডি এত ভালো,
0: একদমই
1: সেগুলো এখনো নতুন আধুনিক গানকেও ছাপিয়ে চলে যায়।
0: একদমই, যেন মনে হয় চিরন্তন, এগুলো থেকে যাবে যুগে যুগে।
1: হ্যাঁ, অনেক মান্না দের গান, শ্যামল মিত্রের গান, পিন্টু ভট্টাচার্যের গান, যেগুলো
0: একদমই,
1: পুরোনো গানগুলোই যেন শুনতে ভালো লাগে, সেগুলো কোনোদিন পুরোনো হয় না।
0: কোনোদিনও পুরনো হয় না। কত তো নতুন গান আমাদের দৈনন্দিন জীবনে কানে আসে, যেগুলো এখন বলা হয় ট্রেন্ড, এরকম তো কতই গান, কিন্তু সেগুলো আসে আবার হারিয়েও যায়। কিন্তু হ্যাঁ, একদমই একদমই একদমই শুভ্রাদি, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন। হ্যাঁ, আপনি

শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। খুব ভালো লাগলো ফোন করলেন আপনি, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, শুনছেন অনুষ্ঠান গানে গানে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। এবার চলে যাই পরের গানটিতে, কিশোর কুমারের কণ্ঠে, কাটি পতঙ্গ ছায়াছবি থেকে শুনেননি গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দাদা ভাই,
0: বলুন, প্রবীর বাবু কেমন আছেন?
1: হ্যাঁ দাদা ভাই, খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দাদা ভাই?
0: ভালো আছি, আমরা সবাই ভালো আছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: ও বহুত বহুত আপনাদের বলার কিছু নেই দাদা ভাই, এটা তো আমাদের একটা বিরাট, এই যে এতদিন বন্ধ ছিল, আমরা যে বিরাট প্রাপ্য, আমাদের এই যে আবার ফিরে আসা, এটাই বিরাট প্রাপ্য দাদা ভাই। তো আজকে পুরোনো দিনের একটা মানে গান, মানে ফিরে আসা পুরোনো দিনের গানে,
0: হুম,
1: তো আমি অমানুষ ছবির একটা গান শুনতে চাই কিশোর কুমারের কণ্ঠে।
0: আচ্ছা,
1: তো যদি আপনার সঙ্গে থাকে দাদা ভাই তাহলে
0: একদমই
1: শুনিয়েন।
0: আমরা চেষ্টা করব।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ দাদা ভাই, সঙ্গে রইলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন
0: আপনিও
1: দাদা
0: খুব
1: ভাই।
0: ভালো থাকবেন, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

শুনছেন শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান গানে গানে। আজকে আমাদের বিষয় চিরদিনের গান। আমরা প্রতিদিন কত নতুন মানুষের সাথে পরিচিত হই, কত নতুন ট্রেন্ড আপন করে নিই, কিন্তু দিন শেষে যখন ঘরে ফিরি তখন কিন্তু সেই চেনা কমফোর্ট জোনটাই আমাদের টানে। আমাদের গানের প্লেলিস্টটাও ঠিক তেমন। হাজারটা নতুন 1 মিলিয়ন ভিউজ হওয়া গানের ভিড়েও দিন শেষে মন শান্ত করতে আমাদের ফিরে আসতেই হয় এই সমস্ত সুরগুলোর কাছে। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ গানটি মান্নাদের কণ্ঠে। শুনে নি গানটি।

শ্রোতা বন্ধুরা, এই গানের সঙ্গেই শেষ হলো আজকের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ু রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের আদালতগুলিকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আগামী 14 ও 15 মে ব্রিকস বিদেশমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামী দুদিন জয়ী বিধায়করা শপথ নেবেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি জয় দিয়ে অভিযান শুরু করেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের পুর প্রতিনিধি রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3 মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি দিতে হবে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক ইত্যাদি যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পখাতকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মানদণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে এতটাই পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভাণ্ডার রয়েছে যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ভারত চলতি মাসের 14-15 তারিখে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্ধুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকারের আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড়। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে AIADMK দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি কে পালানিসামির নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী SP ভেলুমণিকে বিধানসভায় AIADMK-র পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সি ভি শানুগামের সানমুগামের বাসভবনে বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার পাঁচ দেশ সফরে রওনা হবেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন।

0: আকাশবাণীর সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের আদালতগুলি আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। বিচারপতি কুমার ছাড়াও এই কমিটিতে থাকছেন কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা ও বম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র ও সোমা শেখর সুন্দরেশন। ভারত চলতি মাসে 14 ও 15 তারিখে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2-24 পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা শপথ গ্রহণ করবেন। রাজ্যে পরবর্তী সময়ে কী কী উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা সব দপ্তরকে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। আজ অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে পূর্ত দপ্তরের ময়দান টেন্টে বৈঠকে বসেছিলেন শ্রী অধিকারী। সেখানেই বলা হয় বুধবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাগারে আগামীকাল একটি পর্যালোচনা বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে কথা জানান।
1: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ এন আর্মড স্কোয়াড and regional committee member. Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. Then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area.
0: এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা এই মাওবাদী নেতাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। আত্মসমর্পণকারী এই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন নীতির আওতায় অর্থনৈতিক সহায়তা পাবে। কলকাতার তিলজলা থানা এলাকার তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে আজ দুপুরে আবাসনের ভেতরে থাকা ব্যাগ তৈরির ছোট কারখানায় 30 জন কাজ করছিলেন। সরু তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশ নামে দুজনের। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। ব্যাডমিন্টনে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ থাইল্যান্ড ওপেন 2026-এ জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককের নিমিবুত্র স্টেডিয়ামে শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মালয়েশিয়ার জুটির মুখোমুখি হবেন তাঁরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। খবর পড়া শেষ হল।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ শুনলেন অর্ঘ্য সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলিগুড়ি। এখন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আকাশ ছোঁয়ার ইচ্ছে আমাদের কম বেশি সবারই থাকে, কিন্তু ডালপালা যতই উঁচুতে উঠুক না কেন, ঝড়ের রাতে গাছকে বাঁচিয়ে রাখে মাটির ভেতরে শক্ত শিকড়টা। আমরা যত বড়ই হই না কেন, আধুনিকতার চাকচিক্যে আমাদের অস্তিত্বের আসল ঠিকানা কিন্তু আমাদের মাটি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। সুতরাং আমাদের নিজ নিজ শিকড়ের প্রতি একটা টান রয়ে যায়, জ্ঞাতে হোক বা অজ্ঞাতে। এই শিকড়ের খোঁজ করে চলি আমরা সারা জীবন ধরে, এই খোঁজ একরকম চিরন্তন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, সাথে আছি আমি সায়ন্তন। আজকের বিষয় হচ্ছে শিকড়ের খোঁজে। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ের ওপরে আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি একটুকু ছোঁয়া লাগে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকের আমাদের বিষয় শিকড়ের খোঁজে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো,
1: নমস্কার শান্তনু বাবু।
0: হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন?
1: শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে সিআর সরকার।
0: হ্যাঁ দাদা বলুন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
1: হ্যাঁ ভালো, এই চিরদিনের গানের তো পেলামই না, শুধু বিজি বিজি বিজি বললো আর সময়
0: হ্যাঁ
1: কেটে গেল।
0: আচ্ছা
1: আচ্ছা, এখন মোহাম্মদ রফি,
0: হ্যাঁ
1: এ মেয়েরা প্রেম পত্র পড় কর তুম নারাজ না হো না,
0: আচ্ছা, এই অনুষ্ঠানটা আমাদের মূলত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবি এবং ছায়াছবি ছাড়াও যে সমস্ত বাংলা গান আছে সেই। হ্যাঁ
1: ঠিক আছে, তাহলে মান্নাদের
0: হুম
1: আমি ফুলনা হয়ে কাটা হয়ে বেরছিলাম,
0: আচ্ছা
1: শুকনো হয়ে দুঃখ হয়ে বেরছিলাম।
0: ঠিক আছে, আমাদের সংগ্রহে থাকলে এই গানটা আমরা অবশ্যই

0: চালাবো আপনার জন্য। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ,
1: আপনার পদবিটা কি?
0: আমার সায়ন্তন পাল। ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আমাদের আজকের বিষয় শিকড়ের খোঁজে। এই বিষয়টা বলতে গেলেই পূর্ণেন্দু পত্রীর ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, দেখিনি কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি শিলিগুড়ি পড়াশোনা করতে থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ দিদি, বলুন, শুনছেন আমাদের অনুষ্ঠান?
2: হ্যাঁ শুনছি।
0: কেমন লাগছে?
2: খুব ভালো লাগছে।
0: আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে শিকড়ের খোঁজে।
2: হ্যাঁ, শিকড়ের খোঁজে। মা বাবা, ঠাকুমা ঠাকুরদা, এরাই হচ্ছে আমাদের শিকড়।
0: একদমই।
2: আর এই ছেলে মেয়েরা যতই পড়াশোনা করে বিদেশে যাক না কেন, তারা এই ভালোবাসার টানেই দেশে ফিরে আসতে বাধ্য হয়, শিকড়ের টানেই আসতে বাধ্য হয়।
0: হুম হুম হুম একদমই। মানে আমাদের যে মাটি, আমাদের যে সংস্কৃতি, এগুলোই তো আমাদের ঐতিহ্য না? এগুলোই তো আমাদেরকে চলার পথে আমাদেরকে অনুপ্রেরণা দেবে। হুম, ঠিক আছে শুভ্রাদি, আপনি অনুষ্ঠান শুনুন, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন। যে
2: নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, এই শিকড়ের খোঁজে এ বিষয়টা বলতে গেলেই পূর্ণেন্দু পত্রীর একটি কবিতার কথা মনে পড়ে। কবিতাটির নাম শিকড় এবং ডালপালা। সে কবিতাটি খানিকটা অংশ পড়ছি। জন্ম মুহূর্তে বীজের চোখে যেই নামল বৃক্ষের স্বপ্ন, অমনি দ্বিখণ্ডিত আধখানা নেমে গেল মাটির তিমিরে শিকড়, আধখানা রয়ে গেল মাটির ওপর পৃথিবীর সকাল বিকেলে ডালপালা। স্বপ্ন মানেই এক অনির্বচনীয় হত্যাকারী, এক আলোকিত খড়গ, একটা কিছু হয়ে ওঠার স্বপ্নে বুকের মধ্যে যেই বজ্রবিদ্যুৎ বৃষ্টি বাদলের হৈ হৈ রই রই হাঁকাহাঁকি, অমনি দ্বিখণ্ডিত হয়ে যায় আমাদের সত্তা, আধখানা রয়ে যায় মাটির ওপর পৃথিবীর সকাল বিকেলে ডালপালা, আধখানা নেমে যায় ভূগর্ভের জটিল অলিগলির অন্ধকারে শিকড়। শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আজকের আমাদের বিষয় ভাবনা শিকড়ের খোঁজে। আসলে কবিরাই তো এমন সত্য উন্মোচিত করতে পারে, মানুষের সত্তা এবং শিকড়ের প্রতি যে চিরন্তন টান, এটা তো কবিরাই পারে এভাবে বলতে। এবারে চলে যাব আমাদের পরবর্তী গানে, কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি অমানুষ।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানারা। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের মনের জানারা অনুষ্ঠানে আমাদের বিষয়ে শিকড়ের খোঁজে। শ্রোতা বন্ধুরা, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অবদমিত কষ্ট বা অতীত, সেটা হতে পারে আমাদের শিকড়, যা মানুষকে তার অস্তিত্বের সাথে ধরে রাখে। অন্যদিকে ডালপালার মতন মানুষের বাহ্যিক রূপ, যা সর্বদা আলো, পুষ্প বা আমাদের আকাঙ্ক্ষায় ভরা। আসলে এই দুই বলা যায় বিপরীতমুখী শক্তির সহাবস্থানেই মানুষের জীবনের মূল সত্য, যেখানে গোপন বেদনাই মানুষকে ভালোবাসার দিকে চালিত করে। শুনছেন অনুষ্ঠান মনের জানালা। এবারে চলে যাই আমাদের পরের গানে। পরবর্তী শিল্পী কিশোর কুমার।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন। হ্যালো,
1: হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি, নিবেদিতা দত্ত।
0: বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: খুব ভালো লাগছে, খুব ভালো। রেডিও আমার ভালোবাসা, রেডিও আমার বন্ধু, আমি সারাদিন রেডিও শুনি।
0: আচ্ছা
1: আমার এত ভালো লাগে।
0: আচ্ছা, একদমই একদমই তাই, একদমই।
1: আমাদের সবসময় মনে রাখতে হবে কোথা থেকে উঠে এসেছি, কোথা থেকে ছিলাম, তাই যে জীবনে বুঝে ভুল কাজ করাগুলো
0: একদম ঠিকই।
1: আর শিকড় যদি ভুলে যাই তাহলে আমরা অন্য কাজে জড়িয়ে যাব।
0: তাহলে তো আমরা খড়কুটোর মতন ভেসে যাব, তাই না?
1: হ্যাঁ,
0: একদমই
1: আমার বলার
0: একদমই।
1: নতুন প্রজন্মের জন্য এটা মনে রাখা উচিত, আমি যত উচ্চ পদে যাই যেখানেই যাই না কেন আমার শিকড়টার জন্য না ভুলি।
0: একদম, খুব ভালো বলেছেন, খুব ভালো লাগলো আপনি ফোন করেছেন। হ্যাঁ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে,
1: ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয় শিকড়ের খোঁজে। আমরা চলে যাই এবার পরের গানটিতে, পরবর্তী শিল্পী সুবীর সেন।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা শিকড়ের খোঁজে। এ বিষয়ে আপনাদের মনের ভাবনাগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবার শুনে নি পরের গানটি, অনুপ ঘোষালের কণ্ঠে।

0: ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, লাইনে কে আছেন দেখে নিই। হ্যালো,
1: হ্যালো দাদা, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: বলুন।
1: হ্যাঁ, আপনাদের বিষয় হলো কি, শিকড়ের খোঁজে।
0: শিকড়ের খোঁজে
1: একটি গাছ যদি আমরা কোনোখান থেকে সংগ্রহ করি, সেটা অবশ্যই শিকড় থাকতে হবে, শিকড় নিয়ে রাস্তা চলতে হবে,
0: একদমই
1: তবেই সে গাছটি হ্যাঁ বাঁচবে। সেরকম
0: একদমই
1: মানুষের জন্মটাও সেরকম,

0: মানুষের যদি সে মানুষের গর্ভে যদি কোনো সন্তান জন্ম হয় তাকে ঠিকভাবে লালন পালন করলে সেও ভালো হবে ভবিষ্যতে, এটাই আমার আশা।
1: খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার?
0: খুবই ভালো লাগছে, আমি তো সবসময় শুনি।
1: আচ্ছা,
0: 3 বার ফোন করার পরে একবার এখন লাগলো।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ,
0: গাছকে আমরা ভালো করতে গেলে জল দিতে হবে, আলো বাতাস সবই দরকার।
1: একদমই,
0: সেরকম মানুষের মানুষকেও যদি সেইভাবে আমরা লালন পালন করতে পারি, মানুষও সেইভাবে তৈরি হবে।
1: খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমাদের ফোন করার জন্য।
0: ধন্যবাদ দাদা, নমস্কার।
1: নমস্কার, নমস্কার। আমরা আবার ফিরি গানে।

শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শ্রোতা বন্ধুরা, মানুষ যতই আধুনিকতার আকাশে ডানা মেলুক না কেন, তার ক্লান্ত ডানার শেষ আশ্রয় কিন্তু এই মাটি। বিজ্ঞান আমাদের গতি দিয়েছে, প্রযুক্তি আমাদের গতি দিয়েছে, কিন্তু এই মাটি আমাদের দিয়েছে স্থিতি। মাটির এই টান কোনো দূরত্বের পরিমাপ বোঝে না, তা এক অদৃশ্য সুতোর মতো আমাদের বেঁধে রাখে আমাদের সংস্কৃতির সাথে, আমাদের মানবিক মূল্যবোধের সাথে। আজকের মনের জানালা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ শুনছিলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

প্রত্যুষা শুনবেন সকাল 7:45 অয়ন্তিকা চক্রবর্তীর কণ্ঠে শুনবেন নজরুল গীতি, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাড়ি, 9:00 শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান, জেলার চিঠি 9:25, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল, শিল্পী রঞ্জন মিশ্র এবং সজন মিশ্র, 10:00 শুনবেন সীমান্ত কথা, 10:20 অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, 11:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয় 10ম শ্রেণীর ইতিহাস, পাঠদানে থাকবেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিকচন্দ্র রায়, 12:00 শুনবেন কথায় সুরে। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13:15। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।